আপনার গান, যেগুলো আমাদের কাছে একটা মস্ত বড় প্রেরণা দেয়। কারণ এই যে তার লেখা, এই যে গ্রীষ্মের ওপর গ্রীষ্ম সঙ্গীত, সেগুলো কোথাও গিয়ে যেন আমাদের কাছে

কখনো বলেছেন বৈশাখ হবে মৌনী তাপস, আবার কখনো বৈশাখকে আহ্বান করেছেন, আবার কখনো বলেছেন নম নম নম হে বৈরাগী, আবার কখনো বলেছেন হে তাপস তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে, অর্থাৎ শুকনো কোনো কিছুর মধ্যে তিনি রস খুঁজে নিয়েছেন। কঠোর রূপ একটা অদ্ভুত কল্যাণময় তপস্যের রূপ ঠিক কোনোভাবে চিত্রিত হয়েছে, কিভাবে তিনি চিত্রিত করেছেন, চিত্রায়িত করেছেন।

গান দুটোর মধ্যে বৈশাখের এই ভোরের হাওয়া আর মধ্যদিনের বিজন বাতায়নে অদ্ভুতভাবে তার মধ্যেও একটা প্রেম খুঁজে পেয়েছেন, ভালোবাসা।

দিয়েও কোথাও যেন একটা এই যে হালকা বৃষ্টির পর কালবৈশাখীর ছোড়ো হাওয়ার পর সময়টা মনটা আমাদের কেমন যেন অন্যরকম হয়ে যায়। এই যে প্যাচ প্যাচে গরম থেকে একটা একটা শান্তির হাওয়া, সেখানেই তিনি অদ্ভুতভাবে সেখানকার গানের শ্রেণীবিন্যাস না করলেও তিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই গানগুলোকে গরমের গ্রীষ্ম সঙ্গীত বলেই তিনি চিহ্নিত করেছেন। এই যে কত বিস্তৃতভাবে তিনি গ্রীষ্মকে ধরেছেন তার লেখার মধ্যে দিয়ে, এবং সেখানে ব্যবহার করেছেন নাম যেগুলো, বৈশাখ, তপ্ত হাওয়ার উপস্থিতি, সেটাই কোথাও যেন আমাদের কাছে অন্যরকম একটা মাত্রা এনে দেয়। এই যে গ্রীষ্মের উপস্থিতি প্রচণ্ড গরমের মধ্যেও বিভিন্ন রকমভাবে

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, সময় আস্তে আস্তে ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একেবারেই শেষের দিকে। তাই কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে এই ভোরের হাওয়ায়, যখন ভোরের শীতল হাওয়ায় রবীন্দ্রসঙ্গীত যখন শুনছি, তখন মনটা সত্যি একটু উদাস হয়ে যায়। এই যে গরমের শান্তি, শান্তি আমরা চাই, সেই শান্তি এই গরম আহ্বায় ফিরে আসুক।

এই গান শুনতে শুনতে আর আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থেকো আর টিউন করো 107 FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

साधुनं विनाशायो च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই শ্লোক আমাদের প্রত্যেকের পরিচিত। আর আজ প্রভাত বীণায় সকাল সকাল আজ শুরু করলাম বিষ্ণু সহস্রনাম দিয়ে। শ্রীমৎস্য কৃষ্ণের কণ্ঠে আমরা এই বিষ্ণু সহস্রনাম শুনছিলাম। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, শুনছেন প্রভাত বীণা তানিয়ার সঙ্গে। ঘড়ির কাঁটায় এখন 6:37 হয়ে 32 মিনিট। আজ প্রভাত বীণায় কথা হবে মহাভারত নিয়ে। কারণ এই যে আমাদের পবিত্র গ্রন্থ ভারতবর্ষের, যে সমস্ত পবিত্র গ্রন্থ এই ভারতবর্ষের মাটির বুকে লেখা হয়েছে, তার মধ্যে অন্যতম হল মহাভারত। আমরা সেই ছোট্ট থেকে শুনে আসছি মহাভারতের কথা অমৃত সমান। তবে কি তানিয়া আজ মহাভারতের কথা বলবে? সে বলতে গেলে তো এই 50 মিনিট একেবারেই যথেষ্ট নয়, তার জন্য 50 সপ্তাহ লাগতে পারে। তাই সে কথাই না গিয়ে বরং কিভাবে মহাভারতের জন্ম হলো সেই গল্প আজ করব। তবে তার আগে বীণা সহস্রবুদ্ধের কণ্ঠে আরেকটি কৃষ্ণ গান শুনে নি। ফিরছি এই কৃষ্ণ ভজনের ওপারে।

क्या बात, सकालटाय अन्य रकम हो जाए तक ना, এই ধরনের ভজন, এই ধরনের আধ্যাত্মিক গান শুনে। চলুন আজকের গল্পে যাওয়া যাক। আত্মীয় বাড়ি গিয়ে আমি একটি বই হাতে পেলাম, সুনির্মল বসুর ছোটদের পুরাণের গল্প। আর সেখান থেকে এই গল্পটা মনে হলো যে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া যেতে পারে। গল্পের নাম মহাভারতের জন্মকথা। বহুকাল পূর্বের কথা, মহাকবি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস স্থির করেন তিনি রচনা করবেন এক মহাকাব্য, আর সেই কাব্যে তিনি বহু বিচিত্র ঘটনার সমাবেশ করবেন। এটা হবে ভারতীয় সাহিত্যের বৃহত্তম গ্রন্থ। শোনা যায় ব্যাস ঋষি নাকি অতি ভীষণ দর্শন ছিলেন, তাঁর গায়ে রং ছিল কৃষ্ণবর্ণ, তাই তার নামের পূর্বে এই কৃষ্ণ শব্দটি ব্যবহার হতো। মহাকবি কাব্য তো লিখবেন, কিন্তু তার সঙ্গে কলম ধরবেন কে? এরকম অনুলেখক আর কে আছে? সহসা তার মনে পড়ল চতুর্ভুজ গজাননের কথা। গণেশের চারিটি হাত আর সেই চার হাতিয়ে তিনি লিখতে পারতেন, তিনি তার এই মহাকাব্যের উপযুক্ত লেখক হতে পারেন। ব্যাস ঋষি চললেন গণেশের সন্ধানে কৈলাসে। গণেশ তখন কৈলাসে নিদ্রার মধ্যে ছিলেন, ব্যাসের সাড়া পেয়ে তাহার নিদ্রা ভেঙে গেল। জিজ্ঞাসা করিলেন কে? ব্যাস উত্তর করলেন আমি ব্যাস। গণেশ তখন তাকে সাদরে অভ্যর্থনা করে বসতে দিলেন এবং তাকে আগমনের কারণ

0: প্রত্যাশা করলেন।
1: ব্যাস তখন অকপটে তার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করলেন। ব্যাসের সমস্ত কথা শুনে গণেশ তো মনে মনে ভীষণ অসন্তুষ্ট, কেননা তার মতো এমন একজন মান্যগণ্য দেবতাকে কিনা ব্যাসের সামান্য লিপিকার হতে হবে। কিন্তু তিনি যে ভাব মনের মধ্যে রয়েছে সেটাকে চেপে রেখে ব্যাসকে জব্দ করবার জন্য কি বললেন জানেন? বললেন, আমি সম্মত, কিন্তু একটা শর্ত আছে। ব্যাস প্রসন্ন হয়ে গিয়ে বললেন, ঠিক আছে, গণেশ তাঁর কাব্যের লিপিকার হবেন, এতে তার আনন্দের আর শেষ নেই, তিনি বলুন কি শর্ত আছে। গণেশ তখন জানালেন যে দেখুন ব্যাসদেব, আমি একটু স্থূলাকার, তো কাজ করতে করতে থামলে আমার বড় কষ্ট হয়, একবার থামলে আর লিখতে পারি না, তাই আপনি আমাকে দিয়ে এই কাব্য লেখাবার সময় কিন্তু একবারও থামতে পারবেন না, অনর্গল আপনাকে কথা বলতে হবে। গণেশের এমন এইরূপ আর কি শর্ত শুনে ব্যাসদেবের তো মুখ শুকিয়ে গেল। কি সর্বনাশ, এত বড় মহাকাব্য তার একটা না কিভাবে বলে যাওয়া সম্ভব? একটু ভাবতেও সময় পাওয়া যাবে না, এ তো ভারী অসম্ভব কাজ। এ সময় তিনি একটু চিন্তা করে একটি বুদ্ধি বের করলেন। কি সেই বুদ্ধি শুনব, তবে তার আগে মহেন্দ্র কাপুরের কণ্ঠে একটু গণেশ বন্দনা শুনে নিই।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: গণেশের শর্ত শোনার পর ব্যাসদেবও চিন্তা করে একটি বুদ্ধি বের করলেন। তিনি বললেন যে আমারও একটি শর্ত আছে। কি শর্ত? তিনি জানালেন যে আপনি না বুঝে কোনো শ্লোক কিন্তু লিখতে পারবেন না। যেটা লিখবেন সেটা লেখার আগে আমি যেটা বলবো তার অর্থ আপনাকে বুঝতে হবে। গণেশ রাজি হলেন। আর এমনিভাবেই দেবতা এবং মানুষ মিলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত লেখা হল। এমন কিংবদন্তি আছে, মহাকবি ব্যাসের যখন চিন্তা করবার প্রয়োজন পড়ত তখন তিনি এমন কঠিন শ্লোক রচনা করতেন যার অর্থ গণেশও বুঝতে পারতেন না। কলম থামিয়ে তার অর্থ চিন্তা করতে হতো। এই সব দুরূহ শ্লোকগুলি ব্যাসকুট বলে পরিচিত। অল্প বা অধিক যাই হোক, মহাভারতের ঐতিহাসিক ভিত্তি রয়েছে। আর মহাভারতের বহু শ্লোক কিন্তু প্রবাদ রূপেও সুপ্রচলিত আছে, তাই না? মহাভারত কাহিনীর আরও একটি গল্প রয়েছে। রাজা জন্মেজয়ের সভায় ব্যাসদেব এসেছেন। রাজা কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, আচ্ছা মহর্ষি, আপনি বর্তমান থাকতে কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ হলো না কেন? আপনি তো কুরুপাণ্ডবকে এই যুদ্ধ থেকে নিবৃত্ত করতে পারতেন। মহর্ষি ব্যাস হেসে বললেন যে মহারাজ জন্মেজয়, আগামীকাল প্রভাতে আপনার প্রাসাদের দ্বারে একটি রথ আসবে। আপনি সেই রথে কিছুতেই আরোহণ করিবেন না। আসলে সুনির্মল বসু তিনি সাধু ভাষায় লিখেছেন, কিন্তু এই সকালবেলা সাধু ভাষায় শুনতে ভালো লাগে না বলে আমি চলিত ভাষায় বলছি। যদিও বা আরোহণ করেন, কদাচ মৃগয়ায় যাবেন না। যদিও মৃগয়া যান, তবে অরণ্য অভ্যন্তরে কোনো রাজপুরীতে উঠবেন না। যদিও বা কোনো রাজপুরীতে ওঠেন, তবে কোনো সুন্দরী কন্যার দিকে দৃষ্টি দেবেন না। আর যদিও বা দৃষ্টিপাত করেন, তবে তাকে বিবাহ করিবেন না। আর যদি বিবাহ করেও ফেলেন, তাকে রাজবাটিতে আনবেন না। আর যদি একান্তই আনেন, তাকে পাঁচ রানীর মর্যাদা দিয়ে রাজসভায় আনবেন না। এই কথা বলে ব্যাস ঋষি বিদায় নিলেন। রাজা জন্মেজয় ব্যাসদেবের মুখে তার প্রশ্নের কোনো উত্তর না পেয়ে তাঁর বলা এই সকল কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। পরের দিন প্রভাতে ব্যাসদেবের কথা ফলে গেল। খুব সুন্দর একখানি রথ সেই প্রাসাদে এসে উপস্থিত হল। আর তারপর ঠিক কী হল জানবো, তবে তার আগে লতা মঙ্গেশকরের কণ্ঠে আর একটি গণেশ বন্দনা শোনা যাক।

প্রভাতে সেই সুন্দর রথখানি এলে রাজা জন্মেজয় আগের রাতের সমস্ত সাবধান বাণী ভুলে গেলেন। তিনি সেই রথে চড়ে মৃগয়াও গেলেন এবং অরণ্য প্রাসাদের রাজকন্যাকে বিয়ে করে পাটরানী বানিয়ে রাজবাটিতে আনলেন। কিছুকাল গত হলে একদিন মহর্ষি ঋষ্যশৃঙ্গ রাজসভায় উপস্থিত হলেন। তাঁর আকৃতিটি ছিল বড় কদাকার, শোনা যায় মাথায় তাঁর হরিণের মতো শৃঙ্গ ছিল। তাঁকে দেখে রাজার এই নূতন মহিষী বিদ্রুপের হাসি হাসিলেন, কিন্তু ঋষ্যশৃঙ্গ মুনি অত্যন্ত সরল মনের ছিলেন। রানীর হাসি দেখে তিনি ভাবলেন যে রানী বুঝি হাসি দিয়েই তাঁকে অভ্যর্থনা করেছেন, তাই তিনিও রানীর হাসির উত্তর হাসি দিয়েই দিলেন। তিনিও রানীর দিকে চেয়ে রইলেন হাসি মুখেই। এই বিষয়টা কিন্তু জন্মেজয়ের দৃষ্টি এড়াল না, তিনি ভুল বুঝলেন মুনি ঋষ্যশৃঙ্গকে, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং যেটা করলেন সেটা হচ্ছে তিনি তাকে বিতাড়িত করে দিলেন। অনুচরবর্গের আদেশ দিলেন যে রাজবাটি থেকে, রাজসভা থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হোক। ফলে প্রচণ্ড রেগে রাজা মুনি মানে রাজাকে মুনি ঋষ্যশৃঙ্গ অভিশাপ দিলেন, আর সেই অভিশাপের ফলে রাজা জন্মেজয় ব্যাধিগ্রস্ত হয়ে পড়লেন। কিছুদিন পর যখন রোগ সারছে না, তিনি পুনরায় ঋষ্যশৃঙ্গের শরণাপন্ন হলেন। তখন মুনি বললেন, মহাভারত শ্রবণ করলে আপনি রোগ মুক্তি আপনার হবে আর কি। রাজা জন্মেজয় তখন ব্যাসের কাছে এসে সমস্ত কথা তাকে জানালেন। ব্যাসদেব বললেন, আপনার প্রশ্নের উত্তর এবার পেয়েছেন রাজা, আমার সামান্য নিষেধ বাণী আপনি এক রাতের পরেই ভুলে গেলেন, মানতে পারলেন না, আর সেখানে রাজনীতির সেই বিরাট আবর্তে আমাদের কথায় কুরুক্ষেত্র বন্ধ করা কি সম্ভব? যাই হোক, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস মহারাজ জন্মেজয়কে মহাভারতের কাহিনী বলতে লাগলেন। এছাড়াও আরও একটি কাহিনী রয়েছে, এটা অনেক পুরনো কাহিনী, কি করে যে অষ্টাদশ পর্ব মহাভারত লিখিত হয়েছিল আর কি, এবং প্রকৃতপক্ষে মহর্ষি ব্যাসই একমাত্র এই পুরো মহাকাব্যটির রচয়িতা কিনা এই বিষয়ে দ্বিমত রয়েছে। অনেক ক্ষেত্রেই ঋষি জৈমিনীরও নাম শোনা যায়। এ তো গেল সংস্কৃত মহাভারতের কথা, আর বাংলা তাঁর গল্পও তো শুনতে হবে, কিন্তু সেই বাংলা গল্প শোনার আগে একটু গান শোনা যাক, শিল্পী মহেশ রঞ্জন সোম।

চলুন এবার বাংলায় মহাভারতের যাত্রাপথ কিভাবে শুরু হলো সেই গল্প শোনা যাক। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে হোসেন শাহ বাংলার সিংহাসনে বসলেন। চট্টগ্রাম অধিকার করে তার শাসনকর্তা হলেন হোসেন শাহরই প্রিয় পাত্র পরাগল খাঁ। খাঁ সাহিব অত্যন্ত রাশভারী এবং রুক্ষ মেজাজের লোক ছিলেন। তিনি ছিলেন যুদ্ধপ্রিয়, কিন্তু চট্টগ্রামে তাঁর মতো মানুষকে চুপচাপ বসে থাকতে হচ্ছে, কারণ এখানকার জলীয় বাতাস, শান্ত প্রকৃতি, জনসাধারণ সব মিলিয়ে মানে সব কিছুতে এত শান্তি, তাঁকে যেন একেবারে কর্মহীন পঙ্গু করে ফেলেছেন। এখানে নেই কোনো উত্তেজনা, নেই একজন যুদ্ধের সৈনিক হিসেবে যে রোমাঞ্চ তিনি পেয়ে আসেন সেই রোমাঞ্চ নেই, নেই কোনো রণ উন্মাদনা। রাজকবি ছিলেন পরমেশ্বর দাস। তিনি একদিন রাজসভায় গিয়ে দেখেন পরাগল খাঁ বিরস মুখে বসে আছেন। রাজকবি বললেন, মহারাজ গল্প বলি শুনুন। মন মেজাজ একেবারে

ভালো হয়ে যাবে। পরাগল খাঁ উত্তর দিলেন, তোমাদের ওই করুণ কাহিনী আমি শুনতে চাই না, আমার গরম রক্তে তোমাদের ওই ঠান্ডা গল্প মোটে সহ্য হয় না। যদি তোমার নতুন কোনো কাহিনী থাকে তো বলতে পারো। রাজকবি বললেন, না না, এ নতুন কাহিনী বটে, আপনার মনের মতো হইবে, আপনি ধৈর্য ধরে শুধু শুনুন, ভালো না লাগলে গল্প বন্ধ করে দেবেন। পরাগল খাঁ তখন আর কী বা করেন, অগত্যা রাজকবিকে বললেন, আচ্ছা যখন ছাড়বেই না তখন শুরু করো। রাজকবি পরমেশ্বর দাস তখন খুশি হয়ে আরম্ভ করলেন পাণ্ডব বিজয় কাহিনী। কাহিনী শুনতে শুনতে পরাগল খাঁ তো উৎফুল্ল হয়ে উঠলেন এবং শেষে হুকুম দিলেন, এই সব কথা কহ সংক্ষেপ করিয়া, দিনেকে শুনিতে পারি পাঁচালি রচিয়া। বাংলা ভাষায় এটাই প্রথম মহাভারত, এর নাম পাণ্ডব বিজয় পঞ্চালিকা, এর রচয়িতা কবীন্দ্র পরমেশ্বর। এবার পরাগল খাঁর মৃত্যুর পর চট্টগ্রামের শাসনকর্তা হলেন তাঁরই পুত্র ছুটি খাঁ, তাঁর সভাকবি ছিলেন আবার শ্রীকর নন্দী। ছুটি খাঁ পরমেশ্বর দাসের সংক্ষিপ্ত মহাভারতটাকে একটু বিস্তারিতভাবে লেখার আদেশ দিলেন শ্রীকর নন্দীকে। তখন শ্রীকর নন্দী জৈমিনীর মহাভারত অনুসরণ করে তাঁর কাব্য রচনা করেছিলেন। রামচন্দ্র খান এবং রঘুনাথ নামে অপর দুজন কবিরও বাংলা ভাষায় মহাভারত রচনার কথা জানা যায়। তবে বাংলা মহাভারত রচনার বা রচয়িতা হিসেবে শ্রেষ্ঠ কবি কে আমরা প্রত্যেকে জানি, কাশীরাম দাস। আসবো তাঁরও কথায়, তবে তার আগে শম্পাকুণ্ডুর কণ্ঠে এই গান রইল আপনাদের জন্য।

বাংলা মহাভারতের শ্রেষ্ঠ রচয়িতা হলেন কাশীরাম দাস। তাঁর তিন ভাই কৃষ্ণদাস, গঙ্গাধর এবং কাশীরাম। কাশীরামের জন্ম হয় বর্ধমান জেলার কাটোয়াতে। কাশীরাম মহাভারতের মাত্র 3.5 পর্ব রচনা করেছিলেন বলে জানা যায়। কালীপ্রসন্ন সিংহের মহাভারতে একটি ছড়া পাওয়া যায়, আদি সভা বন বিরাটের কিছু দূর, ইহা রচি কাশীদাস গেল স্বর্গপুর। এরপর তাঁর ভ্রাতুষ্পুত্র নন্দকুমার, তিনি বাকি মহাভারতটা শেষ করেছিলেন। তাঁর রচনায় পাওয়া যায়, জ্যেষ্ঠ তাত কাশীদাস পরলোককালে, আমারে ডাকিয়া বলিলেন করিকোলে, শুনো বাপু নন্দরাম আমারও বচন, ভারত অমৃত তুমি করহ রচন। এই থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কাশীদাসী মহাভারত সম্পূর্ণ করেন তাঁর ভাইয়ের ছেলে নন্দকুমার। এটা নিয়েও মতান্তর রয়েছে। কেউ কেউ বলেন যে কাশীরামের শান্তি পর্বটি কৃষ্ণানন্দ বসু রচনা এবং স্বর্গারোহণ পর্বটি জয়ন্ত দাসের রচনা। কাশীরাম দাসের পুত্রের নাম ছিল দ্বৈপায়ন, তিনিও একটি ভারত পাঁচালী লিখেছিলেন। সপ্তদশ শতাব্দীতে কোচবিহারেও দুইটি মহাভারত রচিত হয়। এরপর অষ্টাদশ শতাব্দীতে মহাভারত রচনা করেন শঙ্কর চক্রবর্তী, সরলা দাস এবং রাজেন্দ্র সেন। তো এগুলো তো ইতিহাস নির্ভর একটি বিষয় এবং আজ যেটুকু অংশ পাঠ করলাম তা আপনাদের শুরুতেই আমি বলেছি যে সুনির্মল বসুর ছোটদের পুরাণের গল্প, এই বই থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি। এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের কাছে মহাভারতের কথা একটা আলাদাই আবেদন রয়েছে, তাই না? উঁচু ছিল মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। ঠিক মহাভারতের কথা যেভাবে আমাদের মন জয় করেছে, আজ সকালে তানিয়ার কাছে এই গল্প শুনে তানিয়া কি পাইল আপনাদের সকালটা সুন্দর করতে? সেই কথা কিন্তু লিখে জানাতে ভুলবেন না 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে আজকের প্রভাত বিনার পোস্টে। বিজয় কৃষ্ণ দালাল, সীমা দাস, তারা আজকের যে শুনে কেমন লাগছে সে বিষয়ে জানিয়েছেন এবং বহু বন্ধু গতকাল রাত থেকেই জানিয়েছেন তারা সঙ্গে রয়েছেন। কিন্তু এই অনুষ্ঠান শোনার পর আপনাদের দিনের শুরুটা কেমন হচ্ছে সেটা জানতে পারলে আমার বড় ভালো লাগত। কথা হবে 8:30। আজ কিন্তু থাকব খুব ছোট্ট একটা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের রয়েছে। তবে জানিয়ে রাখি, আপনারা কিন্তু রেডিও সেট ছাড়াও নিউজ অন এয়ার এই অ্যাপ থেকে সরাসরি লাইভ রেডিও অপশানে গিয়ে FM গোল্ড শুধু নয়, যে কোনো অল ইন্ডিয়া রেডিওর যে কোনো প্রান্তের অনুষ্ঠান শুনতে পারবেন। তা নিয়ে রইল আপনার অপেক্ষায়, আর আপনার কানে রেখে গেল শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আরও একটি সুন্দর গান।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ এসেছে দ্বারে, গরমের গ্রাফ এখন 40 ডিগ্রি গড়ে। তাতে কি, ঘড়িতে বাজলেই 8:31। আপনি তো এফএম গোল্ড অ্যাডিক্ট, মন কাড়া কথা আর মন মাতানো গান মনের মেলোডিতে। আজ কে আছে, পেতেছেন কি কান? খুশি চড়িয়ে দিতে আপনার মনের অঙ্গে, তানিয়া আজ সঙ্গী বেতার তরঙ্গে।

আপনার বেদনার বোঝা কমিয়ে দেওয়ার জন্যই ভালোবেসে ভালো রাখতে মনের মতো কথা সাজিয়ে আর মন মাতানো গান নিয়ে তানিয়া তো হাজির। হ্যাঁ, অবশ্যই আপনাদের প্রিয় সাথী তানিয়া হাজির। আর আজকে এখন এই মুহূর্তে সময় হয়েছে জানিয়ে দেওয়ার যে আজকের বিষয় কি। দেখুন, আমি তো গোটা বছর অপেক্ষা করে থাকি যে কখন গ্রীষ্মকাল আসবে। কি ভাবছেন, গরম

গরমকাল তানিয়ার প্রিয়? তানিয়ার একেবারেই প্রিয় নয় গরমকাল, প্রিয় হলো আসলে গরমের সময় আসা হিমসাগর আম। তাই অপেক্ষা করি যে কবে হিমসাগর আমটা বাজারে আসবে। আর আমি যে ভীষণ ভালোবাসি হিমসাগর আম, আপনি আপনি কোন ফল ভীষণ ভালোবাসেন? ভীষণটা এমনভাবে আসছে যেন আপনার ভিশনে সারাক্ষণ সেই ফলটার জন্য একটা নিরন্তর অপেক্ষা রয়েছে। সেই কারণেই আপনার সেই প্রিয় ফলটা জানাতে তানিয়াকে মেসেজ করতে হবে 9903052992। এই নাম্বারে কোনো রকম ফোন করা যাবে না, অনলি হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে জানাতে পারেন যে আপনার পছন্দের ফল কোনটা। একটি ফল কিন্তু, হ্যাঁ, লিস্ট পাঠাবেন না দয়া করে, একটি ফলই জানাতে হবে যার জন্য আপনি জাস্ট সারাটা বছর অপেক্ষা করে থাকেন। বেশ, চলে যাই পরের গানে, কারণ এই প্রবল গরমে যেটা প্রচণ্ড দরকার সেটা হচ্ছে মাতাল করা পাগল হাওয়া। গানে গানে জটিলেশ্বর মুখোপাধ্যায়, এবং এর আগের গান আমরা শুনছিলাম বিজেন মুখোপাধ্যায় এবং সবিতা চৌধুরীর কণ্ঠে।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: দেখুন, তানিয়ার আম পছন্দ বলেই যে আপনারও আমই পছন্দ হবে, তানিয়ার আবার ফ্যাসিনেশন আছে। তানিয়ার কিন্তু জেসি আম পছন্দ না, তানিয়ার একমাত্র পছন্দ হলো হিমসাগর আম। কিন্তু আপনার তো সেটা নাও হতে পারে। আপনার এমন কোনো ফল থাকতেই পারে জীবনে যার জন্য আপনি চাতক পাখির মতো সারাটা বছর অপেক্ষা করে থাকেন, কারণ এমন অনেক সিজনাল ফল রয়েছে যেগুলো কিন্তু গোটা বছর পাওয়া যায় না। অবশ্য এখন গোটা বছর অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু তার মধ্যে না মানে সেই স্বাদটা থাকে না। কেন বলুন তো, অপেক্ষার জন্য একটা আলাদা স্বাদ অ্যাড হয়। যে অপেক্ষার পর যখন আমরা কিছু পাই জীবনে, সেটা জীবনের পাওয়া হোক বা এই ফল হোক, মানে যেটাকে আমরা বলি ফ্রুট,

সেই ফল আর কি, সেটা কিন্তু বেশ মধুর হয়। তো আজকের মনের মেলাডিতে তাই তানিয়া জানতে চাইছে যে আপনার প্রিয় ফল কোনটা, যার জন্য সারাটা বছর আপনি অপেক্ষা করে থাকেন, আর সেটাই লিখে পাঠাতে হবে 9903055992। আজকে MCQ দিয়েছে তানিয়া, আর তাই ঝটপট ঝটপট টাইপ করে সবাই পাঠিয়ে দিচ্ছে। মোটামুটি একটা গানের মধ্যে আমার কাছে এসে জমা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। ওরে বাপরে বাপ, না না না, চলে যাই আজকের প্রথম মেসেজে। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল পাঠিয়েছেন, গ্রীষ্মকালে আমার লিচু খুব প্রিয় একটি ফল, লিচুর জন্য যতই গরম হোক না কেন আমি সহ্য করে নেব। এই না হলে একটা প্যাশন, লিচুর প্রতি যে আপনার ভালোবাসা সেটার জন্য জয় হোক আপনার, আপনি খুব প্রাণ ভরে মন ভরে লিচু খান গরম ভোর। যাই হোক, যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, নমস্কার, আপনাকেও সুপ্রভাত জানাই। উনি জানিয়েছেন যে আমার পছন্দের ফল গ্রীষ্মের আম, যেটা খাওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। সেম পিঞ্চ। সঙ্গে উনি জানিয়েছেন যে প্রভাত বিনা অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভীষণের পরে একটা হোল স্কোয়ার রয়েছে বুঝলেন, অসাধারণ উপস্থাপনা। যাই হোক, এই অনুষ্ঠানগুলো শোনার জন্য অপেক্ষায় থাকি, থ্যাংক ইউ। প্রভাত বিনার ফিডব্যাকটা আপনি প্রভাত বিনার যে পোস্ট আছে সেখানে দিতে পারেন, হ্যাঁ এখানে না দিলেও হবে যেহেতু এটা অন্য প্রোগ্রাম। যাই হোক, দিলেন খুব ভালো লাগলো। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং রজত, আমিও এই গ্রীষ্মে আমিও এই গ্রীষ্মে আম ভালোবাসি। আম তো কত রকমের আছে, কিন্তু পাকা আমের কথা শুনলেই মাথায় আসে হিমসাগর। এই তো আর মাত্র কয়েকদিন, তারপর পুরোপুরি পাকা আমের সময় একদম। কিন্তু আমি জানিয়ে রাখি, বানপুর নদিয়াতে কী অবস্থা জানি না, কিন্তু কলকাতায় হিমসাগর আম উঠে গেছে, তানিয়া কিন্তু অলরেডি বউনি করে ফেলেছে গত সপ্তাহে। যাই হোক, যারা যারা কলকাতায় আসছেন তারা কিন্তু কলকাতা থেকে নিয়ে যেতেই পারেন, আর আপনার এলাকায় আম এসেছে কিনা, হিমসাগর আম এসেছে কিনা খবর দেবেন কিন্তু তানিয়াকে, কেমন। চলে যাই পরের মেসেজে। সুপ্রভাত দিদি পাঠিয়েছেন, সৌভিক সরকার কসবাহাতু থেকে, এই গরমে ভালো লাগে আম, তার সঙ্গে তো আছেই হঠাৎ কালবৈশাখী হলে, ঝড় বৃষ্টি হলে সত্যি ভালো লাগে। আম আমার প্রিয়, তোমার মতো দিদি। আচ্ছা, সৌভিক খুব তাড়াহুড়ো করে লিখেছে, যাই হোক, রুটি এবং আম দুধ অসাধারণ তৃপ্তি দেয়, আর এখন আছে তালশাঁস। তালশাঁস ব্যাপারটাও কিন্তু খুব ডেলিশিয়াস, তাই না? হ্যাঁ, এটাও কিন্তু এই গরমে বেশ তৃপ্তিদায়ক। যাই হোক, চার চারটি মেসেজ পড়া হয়ে গেছে, আর এখন এই যে আপনার মন আমার জন্য, মানে আমার মনটা আপনার মনটা আমাদের সকলের মনটা যে ফলের জন্য আনচান করছে, চঞ্চল হচ্ছে, সেই ফলটাকে ডেডিকেট করে একটা গান হয়ে যাক না। অদ্বিতীয়া থেকে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়।

সেই ফলের ছোঁয়া পেলে চঞ্চল মন আনমনা হয় ঠিকই, কিন্তু এখন যেটা করতে হবে সেই চঞ্চল মনটাকে নিয়ে আসতে হবে মোবাইলে। সেখান থেকে টাইপ করে পাঠিয়ে দিতে হবে যে আপনার প্রিয় ফল কোনটা, পাঠাতে হবে কোন নাম্বারে, 9903052992 এই নাম্বারে। মেসেজ করেছেন উত্তর চব্বিশ পরগনা দাউদপুর সন্দেশখালি থেকে কার্তিক মণ্ডল, জানিয়েছেন যে আমার যে ফলটি খুব প্রিয় তা হলো কালো জাম। বাহ, একটা অন্যরকম ফল পেলাম না, মানে আমটা খুব স্বাভাবিক কমন, লিচুটাও প্রায় কমন, তারপরে কিন্তু কালো জাম পেলাম আমরা। এরপরে যাব সুমিতা রায় ঢাকুরিয়া থেকে পাঠিয়েছেন, সুপ্রভাত তানিয়াদি, সুপ্রভাত দিদি, আমার সবচেয়ে পছন্দের ফল হলো তরমুজ, তার শরবত আহা। এই আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তরমুজ খেতে, বুঝলেন, তবে এখন আবার তরমুজে নানা রকম কেমিক্যাল অ্যাড করা হচ্ছে, তো ওটা একটু দেখে নেবেন। এখন বিভিন্ন রকমভাবে সচেতনমূলক ভিডিও আমরা চারিদিকে পাই, সেটা দেখে সেই রকমভাবে সাবধানতা অবলম্বন করে, শুধু তরমুজ নয়, যে কোনো ফল বাজার থেকে আনার পর ঘণ্টাখানেক নুন জলে, মা বলে আমার যে নুন জলে ভিজিয়ে রেখে দিতে এবং তারপর সেটাকে তুলে তারপর সেটাকে কেটে খেতে। তো আপনারাও কিন্তু একটু সাবধানে সমস্ত ফল খাবেন, কারণ এখন ব্যবসার জন্য অনেক রকম কেমিক্যাল মেশানো হচ্ছে। যাই হোক, বেশ, ঠাকুরিয়া থেকে সুমিতাদি জানিয়েছেন তার প্রিয় হচ্ছে তরমুজের শরবত। তানিয়াকে একদিন ডাকবেন নাকি বাড়িতে তরমুজের শরবত খাওয়াতে? ডাকতেই পারেন। তারপরে যাই, কোথায় যাব, দাসনগর হাওড়া পাঁচ পাঠিয়েছেন রমা রায়। সুপ্রভাত, আমার প্রিয় ফল অবশ্যই আম, সারা বছর অপেক্ষা করে থাকে এই অমৃত ফলটির জন্য। আহা, ভাতের পাতে আম, আমি ধন্য হলাম। কেন, রুটির পাতে আম থাকলে বুঝি আপনি ধন্য হন না? আমি তো ভাত, রুটি, মুড়ি সবসময় ধন্য হই আর কি। যাই হোক, রমাদি আমে থাকুন, ভালো থাকুন। সায়ন্তনী মধ্যপ্রদেশ থেকে পাঠিয়েছেন সায়ন্তনী পান। শুভ সকাল তানিয়া দিদি, শুভ সকাল। তোমার বাড়ি আরামবাগের কোথায় বলবে? আমার বাড়ি থানার সামনে। আমার প্রিয় ফল আম্রপালি আম, যদিও খুব কম পাই, তার জন্য অপেক্ষা করতে পারি। বেশ, আমি আরামবাগে থাকতাম, আরামবাগ আমার জন্মস্থান, আরামবাগ গার্লস হাই স্কুলে আমি পড়াশোনা করেছি, কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি আরামবাগ থেকে চলে এসেছি, আমরা থাকতাম গোবরাটি মোড়ের ওখানে। বেশ, আলাপচারিতা সব হয়ে গেছে, এখন সময় একটা গানের। কি গান শোনাবো? দেখুন, আমি তো আপনাদের পছন্দের ফল খাওয়াতে পারবো না, আমি যেটা পারবো সেটা হচ্ছে মন ভরানোর গান শোনাতে পারবো, আর সেটাই আমি করি গানে গানে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

সোনামরা অন্তরে যে ফল একদম মিষ্টতায় ভরে দেয় আপনার মন প্রাণ, সেই ফলের নামই লিখে পাঠাচ্ছেন সকলে 9903052992 এই নাম্বারে। কারণ আজকের বিষয় এটা, বিজয় কৃষ্ণ দালাল নালিকুল থেকে পাঠিয়েছেন, নালিকুল বন্দিপুর থেকে একটা লম্বা মেসেজ পাঠিয়েছেন, যার সারাংশ হলো এই যে দাদার গরমকাল একটুও ভালো লাগে না, তবুও কিন্তু অপেক্ষা করতেই হয় তার পছন্দের ফলগুলোর জন্য। এখন একটাই ফল, সেটা হচ্ছে আম, কিন্তু তার রকম ফের রয়েছে। যেমন আমার শুধু হিমসাগর, দাদার কিন্তু পছন্দ হিমসাগর, আম্রপালি এবং মালসভোগ, এবং এই তিনটি জাতির এই অসাধারণ স্বাদ, গন্ধ এবং মিষ্টতা বলে বোঝানো যাবে না। তাই এই বৈশাখ জ্যৈষ্ঠতে দাদার বাড়িতে দাদারা ভাত রুটি মুড়ি সব দিয়েই আম খান। সত্যি বছরে এই দিনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। এই বছর আমাদের গাছে প্রচুর আম হয়েছে, এই এইভাবে বলছেন নজর না লেগে যায়। যাই হোক, ঝড় বৃষ্টি হলে কিন্তু সব টুপটুপ পড়ে যাবে। এই মাত্র গতকাল থেকে হিমসাগর আম পাকছে। আমাদের হিমসাগর সন্দেশের থেকেও মিষ্টি, খেলেই কিন্তু জল খেতে হবে। তবে আম্রপালি এবং মালসাবক এখনও পাকেনি, দেরি আছে। বাড়িতে চারটে লিচু গাছও আছে, লিচু বৈশাখ মাসের মধ্যে শেষ হয়ে যায়, এবারেও লিচু প্রচুর হয়েছে। যাই হোক, আমের কথা বলতে গেলে শেষ হবে না, এবং সঙ্গে যেটা করেছেন, উনি আমাকে নেমন্তন্ন করেছেন আম খাওয়ানোর। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, কোনো না কোনো দিন আপনার বাড়ি গিয়ে আম খেয়ে আসবো। গঙ্গাধরপুর হাওড়া থেকে সুব্রত মাল জানিয়েছেন, এই গরমে আমার যে ফল ভীষণ ভালো লাগে সেটা হলো জাম। ছোটবেলায় জাম খেয়ে জিভ বের করে দেখতাম কতটা জিভের রং হয়েছে, এখন বড় হয়েছি তবু জাম খেয়ে জিভ বের করে দেখি কতটা রঙিন হলো জিভ। কেন বলুন তো? কারণ দিল তো বাচ্চা হ্যায় জি, তাই না? স্বপ্নাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, শুভ সুন্দর মিষ্টি সকাল। আপনাকেও জানাই শুভ সুন্দর মিষ্টি সকাল। ভেরি নাইস টপিক, আমার ভীষণ প্রিয় ফল হলো লিচু, যার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। বেশ, আর শান্তনুদা, শান্তনু ওয়াইজ এগোরপার কলকাতা 739 থেকে জানিয়েছেন, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দাদা। আজকে টপিক নিয়ে বলি যে আমার প্রিয় ফল হলো আম। এই বছরের হিমসাগর বাজার থেকে নিয়ে এসে এই সপ্তাহেই খাওয়া শুরু করলাম। যত রকমের আমের রেসিপি আছে আমি সব কিছু ট্রাই করি। হিন্দিতে আম মানে সাধারণ, আর ওই যে আম আদমি বলে না, সেই জন্য দাদা বলেছেন। আমিও একজন অতি সাধারণ মানুষ, তাই আম পছন্দ। এবং বিষয়টা হচ্ছে এই যে শুধু আপনার একা নয়, আমারও কিন্তু আম বেশ বেশ বেশ ভালো লাগে। চলুন আমাদের আম খেতে খেতে বরং আমরা একটু হাঁটা শুরু করি। কোথায়? রিনার সঙ্গে কোথায় কোথায় যাওয়া যায় গানে গানে দেখা যাক না। তরুণ বন্দ্যোপাধ্যায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

100.1 FM গোল্ডে আপনাকে স্বাগত আরও একবার। ঘড়ির কাঁটায় 9:04 হয়ে 4 সেকেন্ড, শুনছেন তানিয়ার সঙ্গে মৌনের মেলোডি। সারাটা দিন আপনি কার কথা ভাবেন এবং মনে মনে তাকে পেলে ধরে রাখতে চান, সে খবর আমাকে নাই দিতে পারেন, কিন্তু আপনার পছন্দের ফল কোনটা সেটা কিন্তু জানাতে পারেন। আশিস দত্ত সল্টলেক থেকে বলেছেন, তাপস দাও নাকি গতকাল এইরকম একটা টপিক দিয়েছিলেন। তাপস দাস প্রথমত গতকাল আসেননি, এসেছিলেন সোমবার। আর আমি কিন্তু স্পেসিফিক্যালি গরমকালের ফল হিসেবে জানতে চাই না, আমি বলেছি গোটা বছরই কোনো একটা সময় এমন একটা ফল যেটা আপনার খুব ভালো লাগে খেতে আর আপনি সারাটা বছর সেটা যেন অপেক্ষা করেন। সেটাই তানিয়াকে লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। টেক্সট মেসেজ এসে গেছে, সেগুলো পড়া শুরু করা যাক। দিলীপ বোস লিডুয়া হাওড়া থেকে জানিয়েছেন, নমস্কার তানিয়াদি, আপনাকেও নমস্কার। আজ প্রথম আপনার মেসেজ পেলাম, আপনাকে এফএম গোল্ড পরিবারে স্বাগত। আমার প্রিয় ফল ভালো জাতের হিমসাগর আম। হিমসাগরের দাদা ভালো খারাপ হয় না বুঝলেন, হিমসাগর সদা মিষ্ট, এই আমার মতো। আমি যেমন সবসময় সুইট, হিমসাগরও কিন্তু সবসময় সুইট, ওর কোনো টক পাবেন না, খারাপ পাবেন না। হ্যাঁ, অতিরিক্ত পেকে গেলে সেটা একটা আলাদা ব্যাপার আর কি। যাই হোক, নিজের মুখে নিজের একটু প্রশংসা করে নিলাম। বাই দ্য ওয়ে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে পাঠিয়েছেন, গ্রীষ্মেরই তপ্ত দুপুর স্তব্ধ হৃদয় পুর, আমার কাননে লাগলো হাওয়া বাজলো সেই সুর, আমির গন্ধে হৃদয় যেন দূরে হারিয়ে যায়, এই হৃদয়ে তাই আবার যেন আম কাননে ধায়। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। পায়েল সবসময় কবিতা উপহার পাঠায়, এটাও কিন্তু একটা অপেক্ষা বটে। শ্রাবণী চক্রবর্তী পাঠিয়েছেন চেতলা থেকে, গুড মর্নিং তানিয়াদি, গুড মর্নিং। আমার সব থেকে প্রিয় ফল হলো আম আর আতা। বেশ, একটা নতুন ফল পাওয়া গেল, মানে ফলটা নতুন নয়, আজকের যারা মেসেজ করেছেন তাদের লিস্ট থেকে একটা অন্যরকম ফল পাওয়া গেল। যাই হোক, আচ্ছা আশিসদার মেসেজটা কি আমি পুরোটা পড়লাম? আশিসদা জানিয়েছেন যে আমার গরমে, এই গরমে আমার সবচেয়ে প্রিয় ফল হলো আম। রসালো বা আম কি একটা লিখতে চেয়েছেন, হয়তো তাড়াহুড়োর মধ্যে সেটা আমি বুঝতে পারছি না, এমনটাও হতে পারে। যাই হোক, মোট কথা উনিও কিন্তু আম ভক্ত। যাই হোক,

আম বনে কখনো কানামাছি খেলেছেন? না মানে হয় না ছোটবেলায়? এই যে গ্রীষ্মের দুপুর যখন গরমের ছুটি পড়তো এই বিকেল বেলাগুলোতে কানামাছি ভোঁ ভোঁ খেলেছেন নাকি কখনো? দেখুন তো কিছু স্মৃতি আসে কিনা ফিরে।

আম বা অন্যান্য ফল ধরতে পারেন বা না পারেন, আপনার পাঠানো মেসেজগুলো কিন্তু আমি সমস্ত হাতে পেয়ে গিয়েছি। যারা একবার পাঠিয়েছেন তাদের অনুরোধ করব দ্বিতীয়বার আবার না পাঠাতে, সেক্ষেত্রে কিন্তু মেসেজ আরও পিছনের দিকে চলে যায়। কেমন, যদি কিছু ভুল হয়ে থাকে এডিট করার জন্য আপনি নির্দিষ্ট কিছু সময় পান, 10 মিনিট মতো, সেই সময় এডিট করে নেবেন, না হলে অপেক্ষা করুন। তানিয়া, আপনার মেসেজ না পড়ে বাড়ি যাবে না। হ্যাঁ, এক আধ দিন যে ভুল হয়ে যায় না এমনটা নয়, কিন্তু তবু একটু ভরসা তো করতেই হবে তানিয়ার ওপরে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে মেসেজ করেছেন, আমি সারা বছর যে ফলটার জন্য অপেক্ষা করে থাকি সেটা হলো সবেদা, কিন্তু আম আমার খুব একটা পছন্দ নয়, মানে পাকা আমের কথা বলেছেন, কিন্তু কাঁচা আম ভীষণ ভালো লাগে। কাঁচা আমের নানান রেসিপি বানিয়ে আমি খাই, তার মধ্যে যদি আলফানসো আম হয়, আলফানসো, আচ্ছা ঠিক আছে, উনি জানিয়েছেন, সেক্ষেত্রে তো আমি একটু খাই আর কি, মানে মানে কি বলবো, সুভ্রাতি যে সে আম খান না আর কি, আমাদের মতো আম আদমির আম খান না, আলফানসো আম খান, মজা করলাম। হ্যাঁ, সুভ্রাতি রাগ করবেন না কিন্তু। সঙ্গে জানিয়েছেন, আমার মূলত সবেদা ভীষণ প্রিয়। আর সঙ্গে জানিয়েছেন, তা নিয়ে আসা মানে সুন্দর সুন্দর গানের ডালি সাজিয়ে জাস্ট মন ভরিয়ে দেওয়া। আহা, এই কথাটা বেশ ভালো লাগলো, কারণ নিজের প্রশংসা শুনতে সবাই কিন্তু ভালোবাসে। মিনা কর্মকার দমদম থেকে জানিয়েছেন, শুভ সকাল তানিয়া, তোমার অনুষ্ঠানে মেসেজ করেছিলাম। হ্যাঁ, আপনি আমার অনুষ্ঠানে 11 তারিখ মেসেজ করেছিলেন, তার আগে 6 তারিখ মেসেজ করেছিলেন, তারপরে 13 তারিখ অর্পিতাদের, এ তো আমাদের কাছে সব ইয়ে থাকে ট্র্যাক, যাই হোক। হ্যাঁ, আমি জানতে চেয়েছিলাম যে আপনার ভাইয়ের বউ কেমন আছেন, শুনে খুবই খারাপ লাগছে যে উনি এখনও সুস্থ হননি। আমরা প্রত্যেক FM গোল্ডের সমস্ত পরিবার মিলে ওর সুস্থতা কামনা করি, উনি নিশ্চয়ই খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। যাই হোক, মিনাদি জানি।

বলেছেন যে আশ্চর্যভাবে আজ রেডিও খুলেই তোমার গলার স্বর শুনিয়ে অবাক হলাম। যাক, এরই নাম বোধ হয় ভালোবাসা। অবশ্যই একটা হৃদয়ের টান তো রয়েছেই। সঙ্গে জানিয়েছেন মিনাদি যে মিনাদির প্রিয় ফল হলো লিচু। আবার কবে আসবে বলো? আমি কাল বাদ পরশুই আসবো, কথা দিচ্ছি। সীমা দাস পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, জানিয়েছেন যে আমার প্রিয় ফল হলো গোলাপ খাস আম। এই গোলাপ খাস আম আবার ভালো লাগার একটা কারণ রয়েছে। কি কারণ? আমাদের বাড়িতে একটি বড় গোলাপ খাস আম গাছ আছে। এই গাছটি এমনিতেই হয়েছে, আমরা লাগাইনি। এবারেও প্রচুর আম হয়েছে। এই আমের রঙটা খুব সুন্দর আর খেতেও বেশ সুস্বাদু। আমি এই আম আত্মীয়দের এবং আশেপাশের প্রতিবেশীদেরও দিয়েছি। সবাই এই আম খেত খুব প্রশংসা করেছেন। সঙ্গে জানিয়েছেন মনের মেলোডি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সীমাদি, সঙ্গে থাকুন। প্রদীপ মুখোপাধ্যায় জগাচা হাওড়া থেকে জানিয়েছেন সুপ্রভাত মনের মেলোডি, সুপ্রভাত বন্ধু তানিয়া। আপনাকেও জানাই সুপ্রভাত দাদা। উনি জানিয়েছেন তুমি এমন বিষয় নির্বাচন করলে আমি তো সমস্যায় পড়লাম। আমের কথা শুনলেই আমার জিভে জল চলে আসে, কোনটা ছেড়ে কোনটা বলি। তবে হ্যাঁ, আমের সব প্রজাতির মধ্যে আমার যেটা সব থেকে প্রিয় সেটি হলো বেনারসি ল্যাংড়া। আহা, আর কিছু লিখতে পারলাম না। বাহ, কত রকম আম রয়েছে না! সবাইকে জানাই আম্র মাখার সকালের শুভেচ্ছা। বাহ বাহ বাহ, বেশ, চার চারটে মেসেজ পড়া হয়ে গেছে, আর এখন সময় একটা গানের। আমরা তো লুকোচুরি খেলছিলাম, এবার একটু প্রেমের গান শোনা যাক। হেমন্ত মুখোপাধ্যায়, এই যে আম্র মাখার সকাল, তার প্রতি যে প্রেম, সেই প্রেম থেকে এই গান।

যদি এই মেসেজটা আমি আগে পেতাম, মানে তারপরে যদি এই গানটা বাজাতাম, তাহলে এই গানটা আমি ডেডিকেট করতাম সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে, যে মেসেজ করেছে

সঙ্গমিত্রাকে আর কি। তার কারণ কি? কারণ সঙ্গমিত্রা প্রতিদিন আমার সঙ্গে থাকে, কিন্তু মেসেজ রোজ রোজ করে না। তাই অভিমান থেকে আমি হয়তো এরকমটা বলতাম যে প্রতিদিনই তো তুমি শোনো, কেন মেসেজ করো না। যাই হোক, অভিমানকে দূরে সরিয়ে রেখে আপাতত মেসেজ পড়া যাক। সুপ্রভাত তানিয়া, গ্রীষ্মকালের প্রিয় ফল আমার কাছে তরমুজ। আম তো আছেই, কিন্তু সঙ্গমিত্রা সহ সবাইকে বলি, আমার আজকের বিষয় কিন্তু গ্রীষ্মকালের ফল নয়, আপনার সবচেয়ে প্রিয় ফল, যেটার জন্য আপনি খুব অপেক্ষা করেন, বা আপনার সবথেকে লোভনীয় ফল, যার জন্য মানে নাম শুনলে আপনার মনটা খুশিতে ভরে যায়, এরকম একটা ব্যাপার। প্যাশনেট বলুন, আপনার একটা ভালো লাগা, একটা পাগলামি, সব কিছুই ফলটার সঙ্গে জড়িয়ে আছে, এই রকম আর কি। তো সেই ফলটার নাম জানাতে হবে, কেমন? সঙ্গমিত্রা রোজ রোজ মেসেজ চাই কিন্তু। হ্যাঁ, সঙ্গে পাঠিয়েছেন কে? হ্যাঁ, হাওড়া জগ আছে বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সবার পছন্দের ফলের কথা জানতে পারছি, খুব মজা লাগছে। আমার পছন্দের ফল হলো লিচু, জামরুল আর তালশাঁস। তানিয়া, তোমাকে সুন্দর সুন্দর ফলের মতো মিষ্টি মিষ্টি ভালোবাসা জানাই। ও, সো সুইট। আজকে আমার সুগার ধরা পড়ে যাবে, আমি বুঝতে পারছি। না না না না, খারাপ কথা নয়, নো নেগেটিভ টকিং। যাই হোক, শুভ সকাল তানিয়া দিদি ভাই। ও, মেসেজ করেছেন কে? মেসেজ করেছেন নিশাকর ধর, আমতা জগদ্ধাত্রী তলা থেকে। জানিয়েছেন, আজ আমি মনে রেখেছি 20 তারিখ তানিয়া দি আসবেন, আর তাই তাড়াতাড়ি রেডিও টিউন করেছে, একদম মেসেজ করেছেন 8:51, ভাবা যায়, 9টার পরে দোকান খুলেন উনি। যাই হোক, এগুলো হচ্ছে আমার প্রাপ্তি, বুঝলেন, আপনাদের ভালোবাসা সব মিলিয়ে আর কি। যাই হোক, সঙ্গে হচ্ছে যে আমার প্রিয় ফল দুটি, পেয়ারা এবং কালো জাম। এই দুটো ফল সবসময়ের জন্য আমি খেতে পাই, কারণ আমি সুগার পেশেন্ট। তবে এই সুগারের কথা বলছিলাম, বলতে বলতে সুগার পেশেন্ট, ব্যাস হয়ে গেল। তবে পাকা পেয়ারা, গান খুব সুন্দর হচ্ছে, সঙ্গে কবে আসবেন জানিয়ে দেবেন, আর সঙ্গে জানিয়েছেন আপনার প্রিয় ফল কী। আমি তো শুরুতেই বলে দিয়েছি, আর তো বলবো না কেন, 1:30 থেকে আপনি করেননি, টিউন করেননি, তাই বাদ, বলবই না। যাই হোক, আমার মনে হয় যে ফল, যে সমস্ত ফল খেলে সুগার বাড়তে পারে, সেগুলো একটু দেখে শুনে বুঝে খাওয়াটাই ভালো, কারণ স্বাস্থ্যই হলো সম্পদ, তাই না? সুস্থ থাকতে হবে, সঙ্গে গান শুনতে হবে, এক্সারসাইজ করতে হবে, ব্যালেন্স ডায়েট নিতে হবে, যা যা দরকার সুস্থতার জন্য সবটুকু করতে হবে। আমি আসবো আবার পরশু দিন। এবার পড়বো মেসেজ কার, যা, হ্যাঁ, এই পরে মেসেজ করলেই ভীষণ সমস্যা হয় যে কার্ডটা বাকি থেকে গেল। যাই হোক, অনিরিনা ঘোষ বেহালা থেকে মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, তোমার থেকে আমি অনেকটা বড়, তাই নাম ধরে ডাকছি, নিঃসন্দেহে আপনি আমার থেকে অনেকটাই বড়, নিঃসংকোচে নাম ধরে ডাকুন। কেমন? গরমকাল যতই অসহনীয় হোক, বিশেষ করে এ বছর তো দুর্বিষহ, তবু ফলগুলো অত্যন্ত লোভনীয়, যেমন আম, কাঁঠাল, লিচু, তালশাঁস, তরমুজ, জামরুল ইত্যাদি। সারা বছর হয়তো এই ফলগুলোর কিছু কিছু পাওয়া যায়, কিন্তু গ্রীষ্মকালের মতো মনে হয় না। মানে সুস্বাদুর কথা উনি বলেছেন, আমার প্রিয় ফল আম, তালশাঁস, লিচু, যা আমার খাওয়া নিষিদ্ধ। যদি বলো সারা বছর আমি কোন ফলের জন্য অপেক্ষা করে থাকি, আমার তো ডায়াবেটিস, তাই আমি সারা বছর পেয়ারা আর পাকা পেঁপের জন্য উন্মুখ হয়ে থাকি। ডাবও মাঝে মাঝে ভালোবেসে খাই, এই ফলগুলি খেতে আমার বেশ ভালো লাগে। বেশ, আমরা অনেকগুলো মেসেজ পড়ে নিলাম, এবার হচ্ছে সময় একটা গান শোনানোর। আমরা গান তো শুনবই, আরও একবার সতর্কবাণীর মতো করে বলছি, লোভে পড়ে এমন ফল খাবেন না এই গ্রীষ্মকালে। আমি মূলত আমের কথা বলছি, যাতে আপনার সুগারের হেরফের হতে পারে। হ্যাঁ, শরীরের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু। গানে গানে গীতা দত্ত।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আজ আছে যখন তানিয়া বেতার তরঙ্গে, জানি মনের মেলোডি জমবে কথা গান রঙ্গে। ও কি ভাবছেন, কে করেছেন মেসেজ? করেছেন নন্দা রায় পোরেল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। আর এই মুহূর্তে নন্দাদি ভাবছি, মা তানিয়া কি আমার বাকি মেসেজটা পড়বে না? অবশ্যই পড়বে, কেন পড়বে না? আপনি এত কষ্ট করে এতগুলো লাইন লিখে পাঠিয়েছেন, আমি অবশ্যই পড়ব। লিখেছেন তারপর, ও আরও একবার শুরু করব। বেশ, আজ আছে যখন তানিয়া বেতার তরঙ্গে, জানি মনের মেলোডি জমবে কথা গান রঙ্গে। এবার আসি প্রসঙ্গে, গরমে কি লাগে ভালো? নামের মধ্যে জল যদিও, তবুও ভুবন করে আলো। হিমসাগর নামটা তার আমের রাজা, তিনি সাদ্দাজে তার মধুর ভারী যেন গোলা চিনি। প্যাচপ্যাচে গরম, ঘামাচি ভর্তি গা, নেই লা জবাব কম্প্রোমাইজের জায়গা। হোক না বছর ভর গনগনে গরমে রাজ, হিমসাগর পেলে আমি ভাবি না সাত পাঁচ। সূর্যি মামা মাথার পরে যতই দিন তাপ, এ মন কখনোই করবে না তবু পরিতাপ। ভাত রুটির বদলে আম খেলে পরে, প্রাণ মন রসনা এক প্রশান্তিতে ভরে। এসো তুমি আমার ঘরে, করি আমন্ত্রণ, আম দিয়ে করব তোমায় যত্ন আপ্যায়ন। বিজয়দা মেসেজ করেছেন, নেমন্তন্ন করেছেন। হাওড়া থেকে নন্দাদি মেসেজ করেছেন, নেমন্তন্ন করেছেন। আচ্ছা, যারা লিখে পাঠাননি কিন্তু মনে মনে করেছেন, তাদের সববার নেমন্তন্ন আমি অ্যাকসেপ্ট করলাম। কবে যেতে পারবো জানি না, কিন্তু কোনো না কোনো দিন যাবো। আর আমি যদি যেতে নাও পারি, যেটা পারি সেটা হচ্ছে আপনাদের গান শোনাতে। আপনাদের এই যে আমের প্রতি ভালোবাসা, সেইটার কথা মাথায় রেখেই যে আমের রূপলাবণ্য, আমের প্রতি যে একটা মোহ, সবটুকু মাথায় রেখে একটা গান শোনা যাক। গানের নাম, না গানের নাম বলাটাও তো ঠিক হলো না, মানে গানের প্রথম লাইন আর কি, রূপের ওই প্রদীপ জেলে। ভেবে দেখুন, আমটা যখন আসে আপনার হাতের উপরে, ওই টকটকে হলুদ বরণ আম, আহাহা, আর তার যে সুগন্ধ, না গানটা শুনুন। হ্যাঁ, আমি একটু জল টল খাই আর কি, লোভটা সংবরণ করি, তারপর ফিরছি আপনাদের মেসেজ নিয়ে।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আজ মনের মেলোডিতে কথা হচ্ছে আপনার প্রিয় ফল নিয়ে। হ্যাঁ, কোন ফলটা খেতে আপনি এতটাই ভালোবাসেন যে তার জন্য আপনার কিছু কিছু পাগলামি এই বর্ষে এসেও রয়ে গেছে, সেই ফলটার নাম লিখেই পাঠাতে হবে। জরুরি নয় সেটা গ্রীষ্মের ফলই হতে পারে। হ্যাঁ, তানিয়ার প্রিয় হচ্ছে হিমসাগর আম, সেটা কিছু করার নেই, তানিয়ার সেটা গ্রীষ্মকালই পাওয়া যায়। কিন্তু তার মানে এটা নয় যে আপনারও পছন্দের ফল আমই হতে হবে। আপনার যা কিছু প্রিয় সেই ফলের নামে লিখে পাঠাতে হবে 9903059992 এই নাম্বারে। টেক্সট করতে পারেন, মানে টেক্সট মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। কেমন? কাশুন্দিয়া হাওড়া থেকে অতনু পাঠক লিখেছেন, শুভ সকাল। আপনাকেও জানি শুভ সকাল। গরমকালে আমার সেরা পছন্দের তালিকা যে ফলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো হিমসাগর আম। দেখেছেন, আমার একদম পছন্দ, সেম পিঞ্চ। হ্যাঁ, আমার মামার বাড়ি উত্তর চব্বিশ পরগনার চাঁপা পুকুর গ্রাম। আমের বাগান আছে দেখার মতো। নুরুলের আম বাগানের হিমসাগর আম খেলে প্রাণ জুড়িয়ে যাবে। কোথায় নুরুলের আম বাগান? ও বলে দিয়েছেন না, চাঁপা পুকুর গ্রামে। চলুন, যারা আমরা হিমসাগর খেতে ভালোবাসি, একদিন হামলা করি নুরুলবাবুর বাগানে। বেশ, এরপর করেছেন মেসেজ আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু। আচ্ছা, আগরপাড়া না আগ্রাপাড়া? আপনি প্রতিটা মেসেজে লাস্ট দুটো মেসেজে দেখছে আগরপাড়া, না না আগ্রাপাড়া লিখেছেন এই মেসেজটাতে, আগরপাড়া থেকে পাঠিয়েছেন। আগ্রাপাড়া বলে তো নাম শুনিনি আমি, সেজন্যই ভাবছি যে কি হলো ব্যাপারটা। যাই হোক, আগরপাড়া থেকে চন্দনদা লিখেছেন যে আজকে জিভে জল আনা বিষয় দিয়েছ। আমি কমন ফলের কথা বলছি, আমার কাছে প্রিয় ফল হলো পাকা আতা। আর মনের মেলোডির তানিয়াদির কোন ফল, এই যে বললাম হিমসাগর আমার ভীষণ প্রিয়। বেশ, আচ্ছা, চন্দনদার মেসেজ পড়লাম, অতনুদার মেসেজ পড়লাম, এরপর পড়তে হবে দেবাশিস মাল গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে পাঠিয়েছেন। তোমার গায়ে থাকে আঠা, মন তোমার রসে ঠাসা, তোমার সুগন্ধে চারিদিক করে মম, আশপাশে মাছিরা করে ভোঁ ভোঁ, তোমাকে খাওয়ার জন্য আমার মন হয় হালচাল। আচ্ছা, তুমি আমার প্রিয় ফল ওগো কাঁঠাল। আবার এই প্রথম কাঁঠালের কথা এলো, কেউ এই প্রথম বললো যে আমি কাঁঠাল খেতে ভালোবাসি, দেড় ঘন্টা মানে প্রায় এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর। জ্যৈষ্ঠ মাস এসে গেছে তো, এখন তো কাঁঠালের সময়, আম জাম কাঁঠাল গ্রীষ্মকালের একটা স্পেশাল ফল। আর কাঁঠালের যা গন্ধ, সে গন্ধ চেপে রাখা তো যায় না। যাই হোক, বেশ, আপনি কাঁঠাল খান কিন্তু পেট বুঝে আর কি, কাঁঠাল বেশি খাওয়া আবার ভালো নয়। এছাড়া মেসেজ করেছেন অমিতাভুদা গলফ গার্ডেন থেকে। অমিতাভুদার মেসেজটা পড়ব, তবে তার আগে একটা গান শুনতেই হবে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ছবির নাম নায়িকার সংবাদ।

0: আমরা আরো একটা গান শুনে নিই, ফিরছি তারপর।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মালিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে শিপ্রাকারার মেসেজ করেছেন এবং মেসেজটা পড়ার পর আমার ইচ্ছা করলো এই গানটা শিপ্রাদি এবং দাদাকে ডেডিকেট করতে। যাই হোক, মেসেজের সারাংশ যেটা সেটা হচ্ছে যে উনি ভেবেছিলেন আজ কিছুই লিখবেন না, এবং কেন ভেবেছিলেন তা আমি জানি না। মানে আমি এসেছি অথচ দিদি নাকি লিখবেন না, আমি ভাবছি যে কি ব্যাপার হলো, শিপ্রাদির শরীর টরি খারাপ হলো কি না, এখনও অবধি মেসেজ আসছে না কেন? কারণ দীর্ঘ মেসেজ পাঠানোর লিস্টে শিপ্রাদির নাম তো রয়েছে, সঙ্গে রয়েছে নন্দাদির নাম, সঙ্গে রয়েছে বিজয়দার নাম, কয়েকজন দীর্ঘ দীর্ঘ মেসেজ পাঠান। না না, এটা বদনাম করছি না, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের সবটুকু মনের কথা আমাকে জানাতে চান। হ্যাঁ, কিছু কিছু সময় থাকে যখন সবটা পড়ার সম্ভব হয়ে ওঠে না, সেটাও আপনারা বোঝেন এবং আমাকে স্নেহ ভরে ক্ষমা করে দেন। সবটুকু মানে প্রশ্রয় আমি সবসময় পেয়ে আসি, এটুকু আপনাদের কাছে, আর এটা আপনাদের অধিকারও, ভালোবাসার অধিকার। যাই হোক, দিদির মেসেজটা পড়া যাক। উনি লিখেছেন যে আজ লিখবো না ভেবেছিলাম, পারলাম না থাকতে, আবার অনেক দিন পর আমার মিষ্টি বোনটার গলা শুনতে পেলাম, ভালোবাসা দিলাম আমি তোমাকে। আজ কোনো আমার আনন্দের বা ভালো লাগার কথা জানাতে পারছি না, কারণ প্রতি মাসের আজকের দিনটা আমায় খুব কষ্ট দেয়। সব কিছুই ভালো লাগে, ভালো লাগা নিয়ে যে একজন ছিল, নাম না যেন দেশের কাছে চলে গেছে। সে খুব খাদ্য পিপাসু ছিল, তাই তার ভালো লাগাটাই জানালাম, কিন্তু কি ভালো লাগা সেটা কিন্তু জানালেন না শিপ্রাদি। সারা বছরে অপেক্ষায় থাকতো এই গরম কালের জন্য, যত রকম আছে সব তার প্রিয় ছিল, এবার জানাই তানিয়া। আচ্ছা, আমি ধরে নিতে পারি উনি আমের কথাই বলেছেন, কারণ আমেরই নানান প্রকার ভেদ হয়, ল্যাংড়া, হিমসাগর, কত আমফানসো, তারপরে আবার কি যেন নাম, বেনারসি একটা নাম শুনলাম, বেনারসি ল্যাংড়া, ওয়াও। যাই হোক, এবার উনি লিখেছেন যে তুমি প্রথম থেকে যা যা গান শোনাচ্ছ সবটাই ভীষণ ভালো লাগছে, সবটাই তোমার সঙ্গে আত্মার টানের জন্য। কি জানি দিদি, ভালো যে গান শুনতে আমার ভালো লাগে, আমার মনে হয় সেই গান আপনাদেরও ভালো লাগবে। কারণ একটা জিনিস আমার মনে হয় যে নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না। আমি যদি নিজের চারপাশে একটা পজিটিভ অরা তৈরি করে একটা কুসুমের সুবাস ছড়িয়ে রাখতে পারি, তাহলে সেই পুষ্প সৌরভে আমার সামনে থাকা, এই যে আপনারা সামনে নেই অথচ তো রয়েছেন সামনে, আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে, ছুঁতে পাচ্ছি, কিভাবে, এই গানের মাধ্যমে। আর এই গানের মাধ্যমেই এই সৌরভ চলে যাচ্ছে আপনাদের কাছে। আর এই যে না দেখা, না জানা, না চেনা, এই যে সম্পর্ক আমাদের, সেই সম্পর্কের সুবাস তো ছড়াবেই, তার একটা টান তো রয়েছে, আর সেই টানের জন্যই হয়তো আমার বাজানো গানগুলো আপনাদের এত পছন্দের হয়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আপনি মেসেজ করেছেন, জানিয়েছেন যে খুব ভালো লাগছে অনুষ্ঠান শুনতে, কিন্তু শিপ্রাদি আপনি যে গানটা শুনতে চেয়েছেন সেই গানটা আমার সংগ্রহে নেই, তাই এর আগের যে গানটা শোনালাম সেই গানটা আশা করি আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। আচ্ছা, আমরা একটা দীর্ঘ মেসেজ পড়লাম, এরপর পড়বো আরেকটি দীর্ঘ মেসেজ। অমিতাভ বহুর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে মেসেজ করেছেন, আমাকে বহুদিন আগে একজন আম ব্যবসায়ী বেনারসে বলেছিলেন যে আমের টেস্ট আরও অনেক বেড়ে যায় আম কাটার উপর নির্ভর করে। আমরা আম কেটে খাই, কিন্তু আম না কেটে এর নিচে ফুটো করে খেলে এর পুরো স্বাদ পাওয়া যায়। আচ্ছা, অনেকে কিন্তু এই স্বাদের ভাগ নেন, কিন্তু আমার কখনো এভাবে খাওয়া হয়নি। যাই হোক, আরেকটি কথা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই হিমসাগর আম ঠান্ডা করে বিক্রি হয়। আসলে এই আমটি কাটলেই ভিতর থেকে আমের সাথে ক্ষীর বেরিয়ে আসে, অপূর্ব এর স্বাদ। এমন নয় কি যে আমের টেস্ট পাবেন না, বরং এর এক অদ্ভুত রকম স্বাদ। তানিয়া, আপনি এটি না খেয়ে থাকলে একবার টেস্ট করে দেখুন। আমি সত্যিই খাইনি, বাবু, আমি অবশ্যই টেস্ট করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অমিতাবুদা, আমি নিশ্চয়ই টেস্ট করব। আর সঙ্গে জানিয়েছেন যে আমার প্রিয় ফল কালো জাম এবং সবেদা, দুটি ফলের নাম বলেছি, কেন্দু পাকা ও লাউ কাঠ, এগুলো জামশেদপুরে পাওয়া যায়। আচ্ছা, নতুন নাম শুনলাম, নতুন দুটি ফল, কেন্দু পাকা এবং লাউ গাঠ। আপনারও এরকম কোনো ফলের নাম জানা আছে যেটা আপনার খুব প্রিয়, কোথাও একটা নির্দিষ্ট অঞ্চলে সেই ফল পাওয়া যায়, থাকলে জানাতে ভুলবেন না, কিন্তু এখনও হাতে সময় আছে, 12 মিনিট, কেমন? বেশ,
মেসেজ করেছেন সুপ্রভাত তানিয়া দি, আজকে সৌম্যদীপ একটা ছোট্ট মতো মেসেজ করেছেন, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, বোধহয় সময় কম আছে, আজকে তাড়াহুড়ো বড্ড বেশি, তাই তানিয়া দিকে ছোট্ট মেসেজ করেছেন। লিখেছেন, আমরা আম জনতা তাই আমটাই বেশি খাই। আমাদের বাড়িতে এক ধরনের গোল গোল আমের গাছ আছে, সেই আমটা আমার ভীষণ প্রিয়, কী জাতের সেটা জানি না, আর তাল শাঁস খেতে খুব ভালো লাগে। বেশ বেশ, আপনারা এসব খান, গরমের নিজেদের খেয়াল রাখুন, আর আমরা একটু গান শুনি অরুন্ধতী।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

যেখানেই মন হারান না কেন, সঙ্গে ছাতা আর জলের বোতল দুটোই রাখতে হবে, আর প্রয়োজনে সানগ্লাস। কেমন? নীলাঞ্জনের মেসেজ পড়ব। নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে পাঠিয়েছেন, আমার গরমকালের প্রিয় ফল হলো হিমসাগর আম এবং বারুইপুরের লিচু। হিমসাগর আমের মিষ্টি স্বাদ আর বারুইপুরের রসালো লিচু, এই দুটোই গরমকালকে সুন্দর করে তোলে। বেশ, আমার সময় হয়েছে বিদায় নেওয়ার। আজ আমার একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, ঠিক আছে? আপনারা প্রত্যেকে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন খুব ভালো করে সে পরীক্ষা দিতে পারি। আর সঙ্গে জানাই আপনাদের যে আমি আবার আগামী পরশু দিন চলে আসব। যাওয়ার আগে সেই যে তানিয়ার মন্ত্র আরও একবার বলে দিই, ভালোবেসে ভালো রাখুন, ভালোবাসায় ভালো থাকুন। কথা হবে পরশু, কথা দিলাম। গানে গানে কিশোর কুমার এবং আশা ভোঁসলে। ছবির নাম সুরের আকাশে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত এক দশকে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের মোট বাণিজ্য প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাক ভারত ও কোরিয়ার কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে আলোচনা করেছেন। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পি পি চৌধুরী জানিয়েছেন, দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে আগামীকাল পুনর্নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথভাবে এক বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতা প্রজ্ঞার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ, ওষুধপত্র সহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে 20,000 ইউরো লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তাঁর রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008 থেকে 2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। 1980 দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তাঁর যাত্রা শুরু করেছিলেন। সামাজিক মাধ্যমের অন্য এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৃত্যকলার প্রতি 5 জন ইতালীয় শিল্পীর অনুরাগকে সাধুবাদ জানান। প্রধানমন্ত্রী জানান, গতকাল রোমে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় তাঁর জন্য যে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেখানে 5 জন ইতালীয় শিল্পী রাগ হংসধ্বনি পরিবেশন করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রী মোদীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরে তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানেরও পর্যালোচনা করা হবে। এরপর প্রধানমন্ত্রী

0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরে তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানেরও পর্যালোচনা করা হবে। এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-তে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সৎ আচরণ শুধু একজন ব্যক্তিকে নয়, সমগ্র সমাজকে প্রদীপের আলোয় আলোকিত করে। সামাজিক মাধ্যমে একটি সংস্কৃত শ্লোকের উল্লেখ করে তিনি বলেন, সততার আদর্শ দেশের মানুষকে আত্মসংযম, সক্ষমতা এবং নিজ কর্তব্যের পথে একনিষ্ঠ রেখেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, কী করা উচিত আর কী করা উচিত নয় তার সিদ্ধান্ত ব্যক্তিগত মতামত বা ক্ষণিকের আবেগের ভিত্তিতে হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত শাস্ত্রে নির্ধারিত শাশ্বত মানদণ্ডের ভিত্তিতে, যা আমাদের আচরণের দিক নির্দেশ করে এবং এর ফলে আমাদের আচরণে ভারসাম্য আসে। দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতায় আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। মন্ত্রী বলেন, তিনি দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে 136 হয়েছে। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে, তবে তার মধ্যে 32 জন সংক্রামিত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী উগান্ডা ইতিমধ্যেই 2 জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বলে সতর্ক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সের G7 সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘাতকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং ইউরোপের কয়েকটি মিত্রদেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লে মা শহরে আগামী 15-17 জুন এই সম্মেলন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, অভিবাসন এবং আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার মূল বিষয়গুলির মধ্যে থাকবে। ইরানকে নিয়ে পৃথক অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেনের মতো প্রধান ইউরোপীয় শক্তিদের টানাপোড়েন চলাকালীন এই বৈঠকটি হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্রপরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভা বিধানসভা নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের GDP 1.6% হারে বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ PP চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
1: सारी परिस्थितियों को देख करके हमारे माननीय प्रधानमंत्री जी की दूरदृष्टि, उन्होंने हमारे पूर्व राष्ट्रपति जी माननीय रामनाथ जी कोविंद जी के तहत में एक कमेटी कॉन्स्टिट्यूट की 8 मेंबर्स की, जिसमें हमारे माननीय गृह मंत्री जी भी, उनका भी उसमें मार्गदर्शन रहा, और उसके साथ एनके सिंह जी जो इकोनॉमिस्ट हैं, गुलाम नबी आजाद जो हैं, बड़ा पॉलिटिकल अनुभव है उनको, और इस तरह के 8 मेंबर उसमें बनाए गए। उस कमेटी ने करीब 18,000 पेजेज में अपनी रिपोर्ट सरकार को प्रस्तुत

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
2: যারা টিউন করেছেন, প্রতিদিন টিউন করেন, আজও টিউন করেছেন, অপেক্ষায় আছেন, যে সব গানের রিকোয়েস্ট করে পাঠিয়েছেন সেগুলো আমাদের শোনাবে, তো তাই তো?
3: হ্যাঁ, একদম, নিশ্চয়ই শোনাবো। আর আপনারা আমাদের ফেসবুকের আজকের মেসেজ বক্সের রিকোয়েস্ট করছেন, আর সেই সঙ্গে আছি আমরা কারা? আমি এমিলিয়া,
2: অনুপূর্বা। এমিলিয়া, আমাদের তো একটা অঘোষিত নিয়ম আছেই, অঘোষিত না ঘোষিত নিয়মই বলতে গেলে, যে প্রত্যেক বন্ধু উইকে কিন্তু একদিন রিকোয়েস্ট করতে পারবেন, আর বাকি ছটা দিন অন্য বন্ধুরা যে গানের রিকোয়েস্ট করে পাঠান সেগুলো তারা 100.1 এফএম গোল্ড টিউন করে শুনবেন। যদিও সোমবার এই নিয়মটা থাকে না, একদম ফ্রেশ লিস্টে ফ্রেশ লিসেনারদের গান আমরা শোনাই। তো যারা আজকে অনুরোধ করেছেন তারা সবাই মোটামুটি নিয়ম মেনেই করেছেন। তো আমরা আজকে গানে চলে যাই প্রথমেই,
3: কিন্তু আমাদের সকলের ভিতরের কথা যদি গানে আমরা খুঁজে পাই, সেরকম একটা গান দিয়ে আমরা শুরু করব।
2: এই মুহূর্তে কিচ্ছু চাই না, আমরা চাই বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, সেরকম গান দিয়ে আমরা শুরু করব।

0: এই গানের রিকোয়েস্ট ছিল যার, তিনি প্রদ্যুৎ সামন্ত কামিনা শ্যামপুর হাওড়া থেকে রিকোয়েস্ট করেছিলেন। জালাল উদ্দিনের কথায় গিরিন চক্রবর্তীর সুরে আব্বাস উদ্দিনের কণ্ঠে শুনছিলাম লোকগীতি। আর এর পরেই যে কথা মনে হয় সেটা হচ্ছে আয় বৃষ্টি ঝেপে।
1: ঠিকই তাই, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনের কথাই সেটা, এবং শ্রোতা বন্ধুরা যারা রিকোয়েস্ট করে পাঠিয়েছেন গানের জন্য তাদের মনের কথাও যে সেটা, সকলের মনের কথাই শুধু বৃষ্টি আসুক। দেখো এমিলি, আজ সকালে মনে হচ্ছিল রোদ নেই, বৃষ্টি নেই, কীরকম একটা গুমোট, সেই আকাশটা ফুটো করে জল বের করে দিলে যেন সমস্ত কিছু একেবারে ধুয়ে মুছে যাবে। সেরকমই অনুরোধ আছে ফুলেশ্বর হাওড়া থেকে, অনুরোধ করে পাঠিয়েছেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটার জন্য।
0: সলিল চৌধুরীর কথায় সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়।

এর পরের গান আরডি বর্মনের কণ্ঠে শুনতে চেয়েছেন তাপস ভূঁইয়া কুঞ্জপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে, শচীন ভৌমিকের কথায় পঞ্চমদার, নিজের সুরে মনে পড়ে রবি রায়।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, কলকাতা 137 থেকে। লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনব সেই গান।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: ব্যাক টু ব্যাক আমরা শুনলাম দুটো গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে এবং কিশোর কুমারের কণ্ঠে।
2: লতা মঙ্গেশকরের গানের গীতিকার ছিলেন শ্রীশঙ্কর, আর কম্পোজার ছিলেন বিনোদ চ্যাটার্জি।
1: কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন শীতল নস্কর, রামকৃষ্ণ ভৌমিক, জয়পুর বিল, বালি হাওড়া থেকে, এবং ধন্যবাদান্তে শীতল নস্কর। কিশোর কুমারের গানের কথা স্বপন চক্রবর্তীর, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের।
2: প্রচণ্ড গরমে আমরা শুরু করেছিলাম বন্ধুদের অনুরোধ মতো আল্লাহ মেঘ দে পানি দে এই গান দিয়ে। তো আজকের গানের লিস্টে চেক করে আমরা দেখছি এমন গান অনেকেই আছে যেখানে কিন্তু তপ্তবেলা থেকে একটু নিষ্কৃতি চাওয়ার গান। সেরকমই গান শুধু যে আধুনিক বা সিনেমার তা নয়, রবীন্দ্রনাথের গানেরও রিকোয়েস্ট আছে। নাই রসনাই দারুণ দহন বেলা, এই গান শোনার জন্য অনুরোধ করে পাঠিয়েছেন আনন্দপুর থেকে স্বাতী ঘোষ। তো তার অনুরোধ মতো এই গানটাই শোনাই জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

0: 100.1 FM গোল্ড তোমায় গান শোনাবো। স্টুডিও প্রান্তে অ্যামিলিয়া, আমি অনুপূর্বা। আপনাদের পছন্দের গান সবাইকে অন্তত খুশি করার চেষ্টা করছি, পারবো কি না জানি না। এর পরের গানের জন্য রিকোয়েস্ট করে কে পাঠিয়েছেন অনেকে একসাথে, দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, চন্দন দাস, ঢোলি সাকরা, মুজফ্ফরপুর বিহার থেকে। একই গান ভূপেন হাজারিকার কণ্ঠে, আমি এক যাযাবর। অ্যামিলিয়া,
1: আরও শুনতে চেয়েছেন হিতেন্দ্র দাস আসাম থেকে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় শিল্পীর নিজের সুরে।

মনিহার ছবি থেকে সুমন কল্যাণপুরের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 149 থেকে। মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী সুমন কল্যাণপুর।

তোমায় গান শোনাবো তো, আপনাদের পছন্দের গান শোনাতে শোনাতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তাই তো অ্যামেলিয়া? হাতে কিন্তু এখনো অনেক গানের রিকোয়েস্ট রয়েছে, যেমন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এক তাজমহল গোড় হৃদয়ে এই গানটির জন্য অনুরোধ করে পাঠিয়েছেন ওই সর্বেশ্বর পাল মহেশ থেকে।

0: আশা ভোঁসলের কণ্ঠে গান শুনতে চেয়েছেন মাধব পাল। মাধব পাল কোথা থেকে শুনতে চেয়েছেন? শুনতে চেয়েছেন আশা ভোঁসলের কণ্ঠে গান
1: চাপাডাঙ্গা হুগলি থেকে।
0: আর আশা ভোঁসলের কণ্ঠে এই গানের কথা মুকুল দত্তের, সুর আডি বর্মনের।

শুনছিলাম আপন আমার আপন ছবির গান। চলে যাব পরের গানে। কৃষ্ণগঞ্জ গোঘাট হুগলি থেকে কাশীনাথ দে, পার্বতী দে। শুনতে চেয়েছেন কালিদাস ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে গান, অঞ্জন চৌধুরীর কথায় পঞ্চম দাস সুরে।

0: তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানের শেষ গানে যাই। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে একটি গান, যে গান অবশ্যই এই সময়কে মিলিয়ে দিচ্ছে।
1: তবে এই গান শুনতে শুনতে আমরা বিদায় নেব ঠিকই, 2:30 সুরেলা সফরে অমূল্য আধুনিক নিয়ে অনুপূর্ব এমিলিয়া আবারও ফিরবে।
0: তাহলে এমিলিয়া, মান্নাদের কণ্ঠে রেখে যাই সেই গান, যে গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর প্রভাস দে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 এফএম গোল্ড এ। সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
2: স্টুডিওর ঘড়ি বলছে দুপুর 2:31 হয়ে 32 সেকেন্ড। আপনারা প্রত্যেকে অপেক্ষা করে আছেন দুপুরে না ঘুমানো চোখ নিয়ে অমূল্য আধুনিক শুনবেন বলে, অর্থাৎ কিনা সুরেলা সফর। প্রতিদিনের মতো আজও আছে, আজ স্টুডিওতে কারা? অনুপূর্বা,
3: এমিলিয়া, আর আমাদের সাথে সৌন্দর্যের আবাহন গানে গানে সেই সুরে সুরে খুঁজব সৌন্দর্যকে, যা সেই যুগে যুগে কালে কালে সমস্ত পৃথিবীর সমস্ত কোণে আরাধিত হয়ে এসেছে, তার নাম সৌন্দর্য।

0: কথা, তার প্রতি যে লংগিং, তার প্রতি যে চাওয়া, সেই যে তার উপস্থিতিটা, এটাই মুহূর্তকে সুন্দর করে তোলে।
1: আজকের অমূল্য আধুনিক অর্থাৎ কিনা সুরেলা সফরে আমরা সুন্দরের পূজারী হয়ে উঠব। আপনারা সবাই জানেন অমূল্য আধুনিক মানেই বাংলা আধুনিক গান। আর এই বাংলা আধুনিক গানে যেখানে সুন্দর শব্দটা ব্যবহার হচ্ছে বিভিন্নভাবে, ওই যে অ্যামিলিয়া বলছিল মানুষ সুন্দরের পূজারী, ঠিকই তো তাই। সেই পূজা কিংবা সাধনা মানুষের অনন্ত জীবনের কিন্তু একটা আখ্যান তৈরি করে, আর এই নিয়েই আমরা থাকব অমূল্য আধুনিকের গানে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় দ্বিজেন মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। অ্যামিলিয়া, এরপরে কার গান শোনাব যেখানে সুন্দরের আখ্যান তৈরি হয়েছে?
0: একদম, এবং প্রকৃতির যা কিছু সবই বোধহয় সুন্দর,
1: ঠিক
0: সেটা কবির কল্পনাতে আরও সুন্দর হয়ে ওঠে, তবে তারা প্রকৃতই সুন্দর। আবারও গৌরীপ্রসন্ন মজুমদার এবং অনুপম ঘটক, এই যুগলবন্দিতে সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: দেখো, বাংলা সাহিত্যের দিকে যদি তাকাই, যে কোনো সাহিত্যের দিকে যদি তাকাই, সব সাহিত্যেই তো সৌন্দর্যের আরাধনা হয়েছে। এবং এই যে সৌন্দর্য, সেটার মানুষের জীবন যবে থেকে, তার আরাধনাও তবে থেকে। আর সেটার বহুমাত্রিকতা আছে, সেটা মানুষ থেকে মানুষের পারসেপশন কনসেপশন অনুযায়ী বদলে যায়। চর্যাপদের রূপক প্রতীক যদি আমরা ভাবি, রাধাকৃষ্ণের যে রূপ সৌন্দর্য, কিংবা একেবারে আধুনিক সাহিত্যে, যেখানে আমাদের দেশের সাহিত্য, কিংবা যদি আমরা কিডসের কথা ভাবি, ভাবো তো একটা গ্রিশিয়ান আর্ন, সেইটায় সেই যে সৌন্দর্যগুলো ফ্রিজড হয়ে আছে, এবং সেটা যুগের পর যুগ ধরে ওই যে বাসিওয়ালাটা, কিংবা ওই যে প্রেমিকটা যে কিনা তার প্রেমিকাকে চুম্বন করতে যাচ্ছে, এটা ফ্রিজ হয়ে আছে। এই সৌন্দর্য চিরন্তন, এর এটা অমলিন, অক্ষয়, কোনোদিন ফুরবে না, কোনোদিন পুরনো হবে না।
1: তুমি বাংলা সাহিত্যের কথা বলছিলে, ইংরাজি সাহিত্যে কিটসের কথা একটু বললে, তার সেই অমোঘ লাইন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল ইয়ে নো অন আর্থ অ্যান্ড অল ইয়ে নিড টু নো, এই যে যা সত্য তাই সুন্দর, শাশ্বত, সেটা নিয়েই আমাদের জীবনের সাথে চলা। সেই জন্যই বোধ হয় বাংলা সাহিত্য ইংরাজি সাহিত্য মিলেমিশে একাকার হয়ে যায় সৌন্দর্যের বর্ণনায়, সৌন্দর্যের সাধনায়। কবি লিখছেন, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। আমাদের বাংলা গানে, আধুনিক গানে সেই সৌন্দর্যের রূপময়তা, তাকে যেভাবে বরণ করা হয়েছে, তাই নিয়েই কিন্তু আজকের অমূল্য আধুনিকে 100.1 FM গোল্ডের স্টুডিওতে আমরা দুজন, অ্যামিলিয়া, আমি অনুপূর্বা,
0: আমরা ব্যাক টু ব্যাক এমন দুটো গান শোনাই, হ্যাঁ, এমন দুটো গান শুনবো যেখানে প্রেম আরো সুন্দর করে তুলেছে মানুষটিকে। আর আরেকটি জায়গায় বলছেন যে, আমি যদি সুন্দর নাই হই, তোমার প্রেমই আমাকে সুন্দর করবে।
1: ঠিকই তাই, মানে কল্পনার চোখে সে সুন্দর যদি ভাবি তাহলে তাই, তাই তো?
0: একদম। তালাত মাহমুদ এবং মীনা মুখার্জি, ব্যাক টু ব্যাক।

0: এ যে সুন্দরী নাইবা হলাম, কাজল নয়ন নাইবা পেলাম। অ্যামেলিয়া, এই সুন্দর হওয়া আর না হওয়া এটা তো আপেক্ষিক, এক একজনের দৃষ্টিতে এক এক রকম, তাই তো? যে কৃষ্ণ তার মধ্যেই কিন্তু কালো, তার মধ্যেই কিন্তু কৃষ্ণের সজল ঘন মেঘ কেউ লক্ষ্য করছে, বৈষ্ণব পদাবলী সাহিত্যে আমরা দেখতে পাই, তাই না?
1: এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে যদি একটু দেখি, চোখ ফেলি, তাহলে সেখানে দেবদেবী বলো, প্রকৃতি বলো, সৌন্দর্যের আরাধনা প্রকৃতি, দেবদেবী এবং মানুষ মিলে মিশে গেছে। আর তুমি যে কৃষ্ণের রূপের কথা বললে, রাধার কাছে সেই রূপই তো পাগল করা। কিংবা এই যে রাধা কৃষ্ণ লীলা, যেখানে রূপ লাবণ্যের বন্যা বলা যায়, সেখানে আবার পরবর্তীতে চণ্ডীদাস বলবেন কিনা যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, অর্থাৎ মানব প্রেম সত্য, মানব বতা সত্য, এবং এই মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই সব কিছু সত্য আর সত্যই সুন্দর।
0: ঠিকই তাই, এবং এই সুন্দরের সাধনা নিয়েই কিন্তু

0: পদাবলী সাহিত্যের কবিরা তারা পূজা করেছেন, সৌন্দর্যের পূজা। আমরা যদি পদাবলী সাহিত্য থেকে পরবর্তী সময়ে রবীন্দ্র সাহিত্য কিংবা তার থেকে বেরিয়ে আসা সাহিত্য দেখি, কল্লোল যুগে জীবনানন্দ দাশ লিখছেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এই যে একটা জায়গা, তাকে কল্পনা করে তার সৌন্দর্য এক নারীর সৌন্দর্যের অবয়বের সাথে মিলিয়ে দিচ্ছেন। সব কিছুই কিন্তু আপেক্ষিক, কীভাবে কী চোখে আমরা সেটাকে দেখছি তার মাপকাঠিতেই বস্তু সুন্দর হয়ে ওঠে।
1: নবঘন সুন্দর শ্যাম, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

0: নবঘন সত্যিই সুন্দর, আর সেই সুন্দর সৌন্দর্যময়তাটা একেবারেই কিন্তু তৈরি হচ্ছে কবির কল্পনায়, তাই তো অ্যামেলিয়া?
1: একদম, যেরকম শক্তি চট্টোপাধ্যায় বলছেন যে, যেদিকেই যাই ওগো সুন্দর, শুধু তুমি আর আমি, তোমারই চরণে সঁপেছি হৃদয়, সঁপেছি এ ভূমি, পলা শিমুল রাঙা পথ ধরে হেঁটে যাই দূর বন বনান্তে, তুমি আছো মিশে নদীর স্রোতে আকাশের নীল প্রান্তে। এই সৌন্দর্য প্রকৃতির, এই সৌন্দর্য ভালোবাসার সেই মানুষটিকে ঘিরে, এই সৌন্দর্য মাতৃভূমিকে ঘিরেও।
0: ঠিক সেভাবেই কিন্তু কবি লিখছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে।

আজকের অমূল্য আধুনিকে আমরা সেই সব গান শোনাচ্ছি যেসব গান আধুনিক গানে সুন্দর শব্দটা দিয়েই তৈরি হয়েছে। আসলে এই সৌন্দর্য শুধু মানুষের সৌন্দর্য বা নারী পুরুষ একে অপরের প্রতি সৌন্দর্যে আকৃষ্ট হওয়া নয়, এই সৌন্দর্য বহুমুখী, প্রকৃতির সৌন্দর্য। এই যে যেমন গ্রীষ্মকাল আমরা বেরিয়ে পড়ি পাহাড়, ঝর্ণা, জঙ্গল, যার যেটা পছন্দ তার টানে, প্রকৃতি তার বসুন্ধরা এই পৃথিবীকে সাজিয়ে রেখেছে তার অপার দান নিয়ে, সেখানে প্রতি স্তরে স্তরে সাজানো রয়েছে সৌন্দর্য। আর মানুষ নতুন করে বাঁচার রসদ খুঁজে পায় এই প্রকৃতির বুকে। এই সৌন্দর্যই যখন গানে, কথায়, কবিতায়, কবি সাহিত্যিকদের লেখায় উঠে আসে, তখন কিন্তু অন্য মাত্রা পায়। আসলে আধুনিক গানে বারবার করে ফিরে এসেছে তারই একটা রূপ। তেমনই একটা গান শোনাই শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, সত্যেন্দ্রনাথ দত্তের কথায়, অভিজিতের সুরে, যেখানে প্রকৃতি একাকার হয়ে যাচ্ছে তার অপার সৌন্দর্যে।

0: প্রকৃতির অপার সৌন্দর্য বললে এই আমাদের এই রাজ্যে যে বনটার নামই সুন্দর তার কথা মনে আসে, মানে সুন্দরবনের কথা। এবং সুন্দরবনের কথা বলার কারণ আপনারা বুঝেই গেছেন যে সেই সুন্দরবনের সুন্দরী গাছ, সেখানে একটা পাখির বাসা খুঁজে পাওয়া যাবে, সেই পাখির বাসাকে গাছ ধরে থাকবে, ডিমগুলোকে বাসা ধরে থাকবে, এইভাবে
1: এইভাবে গোল হয়ে আসছে, কিন্তু সুন্দরী গাছেই আসছে। কবি এবং সাহিত্যিক অমিতাভ চৌধুরী তিনি লিখেছিলেন এই গানটি, খুব সুন্দর করে কিন্তু গেয়েছেন, অসাধারণ মিষ্টি গলায় বনশ্রী সেনগুপ্ত, আমার খুব প্রিয় গান। আর তুমি যে সূত্রটা ধরছিলে
0: এবং কি লজিক্যালি ব্যাপারটা ঘটে, মানে ওই সার্কেলটাকে খুব লজিক্যালি
1: সাইন্টিফিক,
0: হ্যাঁ একদম,
1: গানটা শোনাই তাহলে আমরা,
0: নিশ্চয়ই।

0: প্রকৃতির সৌন্দর্য বলতে বলতে আমাদের আবহাওয়া সংক্রান্ত একটা সতর্কীকরণ বার্তায় যেতে হবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হতে পারে মালদা জেলার কিছু কিছু অংশে আগামী 2-3 ঘন্টায়।
1: এটা কিন্তু হলুদ সতর্কতার মধ্যে পড়ছে। তবে দেখো অ্যামিলিয়া, আমরা দক্ষিণবঙ্গের মানুষ চাতক পাখির মতো কাতর হয়ে রয়েছি কখন একটু ঝড় বৃষ্টি হবে, কিন্তু উত্তরবঙ্গতেই সব ঝড় বৃষ্টি হচ্ছে।
0: আর সুন্দরবনের সুন্দরী গাছের কথা ভাবতে ভাবতে, মানে সুন্দরবন বললেই সুন্দরী গাছ, ম্যানগ্রোভ
1: অরণ্য,
0: আর সেই সঙ্গে গঙ্গা ব্রহ্মপুত্র এই নদীগুলোর কথা মনে পড়ে।
1: একদম
0: জলেতে সুন্দরী কন্যার কথা একটু, মানে সুন্দরী কন্যার একটু খোঁজ চালাই।
1: নিশ্চয়ই তাই, সুন্দরবন মানেই ওই যে তুমি বলছিলে ম্যানগ্রোভ অরণ্য, সেখানে মানুষ কিন্তু অনেক সংগ্রামের সাথে বেঁচে থাকে। যখনই কোনো ঝড় আসে আমরা দেখি যে সংবাদ মাধ্যমগুলোতে সুন্দরবনের মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তবু জল, কুমির, বাঘ এসব নিয়েই মানুষের বাস, কিন্তু তার মধ্যেও তারা একটা সৌন্দর্য খুঁজে পায়। জলেতে সুন্দরী কন্যা আমরা শুনি তাহলে
0: অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

0: 100.1 FM গোল্ড সুরেলা সফর অমূল্য আধুনিকে আপনারা রয়েছেন অ্যামিলিয়া অনুপূর্বার সাথে। আজকের আমাদের সুরেলা সফরের সঙ্গে কিন্তু সুন্দর, সুন্দরের গান, সুন্দরকে নিয়েই আমাদের পথ চলা।
1: এক কবি বলছেন, নূরে আলম, তোমার চোখে আলো যেন চাঁদের জোয়ার, তোমার হাসির মধ্যে লুকোনো অসীম ভাষা, যখন তুমি হাসো ফুলের বাগানে সুঘ্রাণ ছড়ায়, অবিশ্বাস্য লাগে, মনে হয় পৃথিবী জাগিয়েছে আশা, তোমার চুলের ঝর্ণা রেশমের মতো কোমল, তোমার মৃদু কণ্ঠস্বর হৃদয়ে বাজায় সুর, তোমার ছোঁয়ায় সুবাসিত হয়ে বিষাদ হারায় বহুদূর, যখন তুমি চলো বাতাস খেলা করে, শীতল হাওয়ায় নেচে ওঠে স্বপ্নেরা, তোমার সৌন্দর্য এ কাব্যের রূপে বুঝবে কি করে হৃদয়ে গত যারা, এই যে ভালোবাসা, এই যে সৌন্দর্য, মানুষের চোখে এক মানবের চোখে এক মানবীর সৌন্দর্য, এ চিরকালের। তাই তিনি আরও বলছেন যে তোমার সৌন্দর্য প্রকাশিত হোক হৃদয়ের এই গানের সুরে, চিরকাল বয়ে যাক, সেই বয়ে যাওয়া কখনো স্বপ্নে কখনো সত্যে, আর অবশ্যই ভালোবাসায় সৃষ্টির মন্ত্রে।
0: সত্যি তো তাই, আমাদের মনের মধ্যে সৌন্দর্যের যে ছবি রয়েছে প্রত্যেকের কাছে এই অবয়ব কিন্তু আলাদা, প্রত্যেকে তার রুচি মতো ইচ্ছে মতো পছন্দের মতো সৌন্দর্যের রূপটি বেছে নেয়, তবুও গানে কথায় কবিতায় সাহিত্যে তার যে বর্ণনা, সে বর্ণনা শুধু মানুষের সৌন্দর্য নয়, প্রকৃতি নিয়েই কিন্তু পরিপূর্ণতা লাভ পায়। আমরা ফিরে যাই গানে, অমূল্য আধুনিকে, সেই সব আধুনিক গান যেখানে সৌন্দর্য কথাটা ফুটে উঠেছে নানাভাবে।
1: গানে গানে পান্নালাল ভট্টাচার্য।

0: যুগে যুগে দেখো সৌন্দর্যের সংজ্ঞাটা কেমন বদলে যায়। একটা সময়ে সৌন্দর্য সেখানে দেহ সৌষ্ঠব, সেখানে বাহ্যিক রূপ, আবার এই সৌন্দর্যের সংজ্ঞাটাই পরবর্তীকালে বুদ্ধিদীপ্ততা, সেখানে কতখানি স্বাধীন চেতনা, তার মনে, মনের খোঁজে, তার মনের সৌন্দর্যে, তার কাজের যে তার প্রকাশ, সেইটার মধ্যে তার সৌন্দর্যের প্রকাশ ঘটছে। আর এই যে যুগে যুগে সেই আমরা মধ্যযুগের কথা বলেছি, আমরা বৈষ্ণব পদাবলীর কথা বলেছি, আবার যখন বাংলা সাহিত্যে ধরো রেনেসাঁ এলো, মধুসূদনের হাত ধরে সেই সৌন্দর্যের সংজ্ঞা কিন্তু একদম বদলে গেল। আর সেই যে সুন্দর, সেই সুন্দর মানে বিদ্রোহীর যে রূপ, সেটার মধ্যেও এক অদ্ভুত সৌন্দর্য কাব্যের রোমান্টিকতায়, আবার ক্লাসিসিজমে। একদিকে রেনেসাঁ, সেইটার সৌন্দর্যের সংজ্ঞা মধ্যযুগের সৌন্দর্যের সঙ্গে যেরকম বদলে যায়, সেরকম আধুনিক যুগে সৌন্দর্যের সংজ্ঞা আবার বদলে যায়। কিন্তু সৌন্দর্য এটা একটা স্ট্যাটিক হয়ে থেকে যায়, কারণ এটা তো আমাদের অনুভূতিতে, সুতরাং এর বাইরে জীবনকে ভাবা সম্ভব নয়।
1: সৃজাত লিখছেন, লক্ষ বছর পার হয়ে যায় ক্লান্ত চোখ ছুঁয়ে, যদি আকাশ আবার নামে দুহাতের মুঠোয়, আর তখন একলা ঘরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে, ঠিক তখনই নতুন কোনো ফুল ফোটে আজ খুব গোপনে, যে ফুল আগে দেখেনি কেউ, যাকে বলে সুন্দর বলে চেনা যায়।
0: আমাদের বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপর গানে কথায় আবারও।
2: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 FM গোল্ডে।
3: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
2: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
3: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে

0: অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: আমরা গানে যাব, তার আগে আরেকবার আবহাওয়ার সতর্ক বার্তাটা জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 30-40 কিলোমিটার বেগে মালদা জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। এ বিষয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
2: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

সেলিনা সাথে বলছেন, তুমি যেন রূপে গুণে আসমানেরই পরি, তোমার রূপের লাবণ্যতায় আহা মরি মরি। কি অপরূপ রূপের বাহার, মিষ্টি মধুর হাসি, তোমায় ঘিরে দুনয়নে স্বপ্ন রাশি রাশি। গানে গানে কুমার বিশ্বনাথ।

0: সৌন্দর্যের পূজারী হয়ে আমরা বেশ অনেকটা সময় কাটালাম সুরেলা সফরে,
1: আর একদম অল্প সময় আছে সেখানে। এক লেখক বলছেন, সাইদুল হাসান, যে সোনহে অনন্য সুন্দরী প্রিয়তমা, তোমার কাজলে লেগে আছে শত বছরের মায়া, সেই মায়ার বশে তোমাতেই হারিয়ে যাই বারবার, একগোছা কৃষ্ণ চুলে তোমাকে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে দেয়, চাঁদের মতো গোলগাল মুখখানি, লাল রঙের চুড়িদের ভিড়ে স্থান পায়নি বেগুনি সবুজ গোলাপি নীল রঙের কেউ, সাদা আছে বটে, গলায় ঝুলে আছে জড়োয়াখানা, তোমার যুগল ঠোঁট গোলাপি রঙের লিপস্টিকে ছেয়ে আছে।
0: আচ্ছা, তোমার এই কবিতাটা শুনতে শুনতে, মানে তোমার কবিতা নয় যার লেখা পড়ছিলে, শুনতে শুনতে আমার মান্নাদের কিন্তু গানের কথা মনে পড়ছে, সুন্দরী গো দোহাই তোমায় মান করো না। এই গানটার পিছনে কিন্তু একটা ঘটনা আছে অ্যামিলিয়া। মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়, গানটি তো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, তারা দুজনে একসাথে মুম্বাই থেকে ফিরছিলেন তখনকার বম্বেতে। মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, বলতে বলতে এয়ার হোস্টেস এসেছেন কিছু খাবার দাবার এবং অন্য জিনিস নিয়ে। পুলক বন্দ্যোপাধ্যায় দেখছেন, কথা বলছেন তার সাথে, এবং মান্না দেও কথা বলছেন। এয়ার হোস্টেস যথারীতি চলে গেলেন এবং পুলক বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে এই এয়ার হোস্টেসকে দেখা নিয়েই কিন্তু তিনি লিখেছেন, সুন্দরী গো দোহাই তোমায় মান করো না। হ্যাঁ, তো এরকম অনেক কিছু গান, এবং এর প্রেক্ষিতে একটা গান লিখেছিলেন, ও কেন এত সুন্দরী হলো, এই গানটা। তো এইভাবে যে একটা মুহূর্ত তাৎক্ষণিকভাবে কাউকে দেখে কোনো কিছু,
1: মানে ও কেন এত সুন্দরী হলো, সেই দরজায় কলিং বেল টেপার আমরা গল্পটা জানি,
0: ঠিকই তাই।
1: এক অচেনা নারী এসে দরজাটা খোলেন, কিন্তু ওর এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফিরে এসে বলেন যে আমার গান লেখা হয়ে গেছে। কি করে হলো, আপনি তো গেলেন এলেন, আপনার গানটা লেখা হয়ে গেল কি করে? এবং সেই অনন্য গান, আমরা দুটোর মধ্যে একটা গান শুন।
0: অবশ্যই তাই, মানে এইভাবেই তৈরি হয় গান, কখনো এয়ার হোস্টেসকে দেখে তিনি লিখে ফেলেন ছোট্ট একটা কাগজে খস করে, কখনো বা হঠাৎ এসে পড়া কোনো আগন্তুককে দেখেই মুগ্ধ হন। শুনি গান তাহলে।

এবারে একটু কম শোনা গান শুনবো। খুব পুরনো একটা গান, 1945-এর রেকর্ডিং, কথা কোয়ো না অ্যালবাম থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। সুন্দরের অভিসারের কথা বলেছেন শৈলেন রায়ের কথায় শৈলেশ দত্তগুপ্ত সুরে হেমন্ত মুখোপাধ্যায়।

0: তুমি সুন্দরও যদি নাহি হও, কে সুন্দর হবে কে সুন্দর হলো বিষয়টাই তো ভীষণ আপেক্ষিক বা রিলেটিভ। আসলে প্রত্যেকে দেখার উপরে নির্ভর করছে এক একজনের সৌন্দর্য, আর এই সৌন্দর্য কখনো দৃশ্যমান, কখনো সেটা দৃশ্যমান নয়। তবে যেটাই হোক না কেন, আমরা প্রকৃতিই বলি মানুষই বলি সব কিছুর মধ্যেই কিন্তু থাকতে চাই, এই পৃথিবী ছেড়ে আমরা যেতে চাই।
1: ওই যে কথায় বলে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে,
0: একদম।
1: কিংবা আফ্রিকাতে যখন রবীন্দ্রনাথ বলেন যে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, এই সব কিছুর মধ্যে সুন্দর আমাদের জীবনের প্রতি সেই টান, যে টান প্রতিদিন আমাদের বাঁচিয়ে রাখে, সত্যিকারের বাঁচিয়ে রাখে,
0: এবং অনেক সংকট থেকেও কিন্তু আমাদের বাঁচার প্রেরণা দেয়। সেই প্রেরণাটুকু নিয়ে কিন্তু আমরা বসেছিলাম আজ কনসোলে, অনুপূর্বা,
1: এমিলিয়া। যেতে যেতে এই চিরন্তন গান, চিরন্তন কথা।

বিশ্বাসকে টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয় টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয়ে মত বিনিময় করেছেন। কথা বলেছেন সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গেও। ডিআরডিও আজ ট্যাঙ্ক বিধ্বংসী ব্যবস্থাপনা ইউএলপিজিএম V3 সফল পরীক্ষা চালিয়েছে। জাতিভিত্তিক জনগণনার বিরোধিতা করে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের বিকাশ বিজেপি সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় জোর দিতে পুলিশকে একাধিক নির্দেশ দিয়েছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে। শ্রী মোদী ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट

0: स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
1: প্রধানমন্ত্রী মোদী আজ ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেল্লার সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা কথা বলেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আইএমইসির বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025 থেকে 2029 পর্যালোচনা করা হয়। শ্রী মোদী এরপর খাদ্য কৃষি সংগঠন এফএওর সদর দপ্তর পরিদর্শন করেন। দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সেদেশের প্রতিরক্ষা সামগ্রী অধিগ্রহণ সংক্রান্ত দপ্তরের মন্ত্রী লি ইয়ং চলের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, বৈঠকে উভয় নেতা উন্নয়ন, যৌথ সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং রপ্তানির পথ প্রশস্ত করার লক্ষ্যে পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, দুদেশের উদ্ভাবনী পরিমণ্ডলকে সমন্বিত করতে কাইন্ড এক্স উদ্যোগের সম্ভাবনাকে কাজে লাগানোর রূপরেখা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা ডিআরডিও আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক বিধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ইউএলপিজিএম V3 এর সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানান। তিনি অ্যান্টি ট্যাঙ্ক এয়ার টু গ্রাউন্ড ব্যবস্থা এবং ড্রোন, হেলিকপ্টার ও অন্য লক্ষ্যবস্তুর জন্য এয়ার টু এয়ার মোডে কার্যকারিতার উপর আলোকপাত করেন। শ্রী সিং এই যুদ্ধাস্ত্রকে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতার পথে অর্জিত একটি কৌশলগত মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন সাকার করতে এবং দেশকে প্রগতির শিখরে নিয়ে যেতে হলে সরকারি আধিকারিকদের অনেক সময় স্রোতের বিপরীতে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়। রাষ্ট্রপতি ভবনে আজ 2024 ব্যাচের বেশ কয়েকজন আইএএস আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার পর তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, তরুণ আধিকারিকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার এবং বিভিন্ন জরুরি ক্ষেত্রে বিশেষজ্ঞদের দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকাকে নৈতিকতা বলা যায় না। জনস্বার্থ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই হল নৈতিকতার প্রকৃত সারমর্ম। আসন্ন জনগণনার অঙ্গ হিসেবে জাতিভিত্তিক জনগণনাকে নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। তাই এ ধরনের তথ্য সংগ্রহে কোনো ভুল নেই বলে শীর্ষ আদালতের বক্তব্য। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেমস জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রতিযোগীরা তাদের এন্ট্রি সাবমিট করতে পারবেন। সেগুলি হল রিলস, এআই ভিত্তিক চলচ্চিত্র এবং শর্ট ফিল্ম। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে উত্তরবঙ্গ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং সেখানকার উন্নয়ন বিজেপি সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। এর আগে মাল্লাগুড়িতে দলীয় বৈঠকে শ্রী অধিকারী বলেন, সংকল্পপত্রে যা বলা হয়েছিল তা সুনির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা হবে। ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

0: তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজ অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। জনগণের সমস্যা সমাধানে দ্রুত লক্ষ্যে শিলিগুড়ির উত্তরকন্যায় সপ্তাহে একদিন করে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জনতার দরবার করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওই দিনই 11টা থেকে 1টা পর্যন্ত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং 2টো থেকে 4টে পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব সাংসদ ও বিধায়কদের নিয়ে আরও একটি বৈঠকে বসবেন। কল্যাণমূলক প্রকল্পগুলি ওই বৈঠকে খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে, বিজেপি তা পূরণ করবে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সকাল 7টা থেকে ভোট গ্রহণ করা হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 35টি কুইক রেসপন্স টিম। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘিরে জটিলতা আরও তীব্র হয়েছে। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে আজ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্র দাস। তিনি জানান, বিরোধী দলের তরফে একটি চিঠি জমা পড়েছে ঠিকই, তবে সেই চিঠিতে প্রয়োজনীয় কিছু তথ্যের ঘাটতি রয়েছে, ফলে বিষয়টি এখন অধ্যক্ষের বিবেচনার উপর নির্ভর করছে। সৌমেন্দ্র দাস বলেছেন, বিরোধী দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে পরিষদীয় দলের পদাধিকারীদের নামের তালিকা পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠিতে পরিষদীয় দলের বৈঠক কবে হয়েছে, সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সম্মতি দিয়েছেন সে সংক্রান্ত তথ্য নেই। বিধানসভার নিয়ম অনুযায়ী এই সমস্ত তথ্য স্পষ্টভাবে জমা দিতে হবে। সেই নথি অধ্যক্ষের কাছে পেশ করা হলে তিনিই চূড়ান্ত পরিস্থিতি নেবেন বলে জানান। পুর এলাকার একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগে সিআইডি বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে আটক করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আগে থেকেই ইডি ও সিবিআই নজরে ছিলেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবানী ভবনে তার জিজ্ঞাসাবাদ চলছে। রাজ্য সরকার কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় জোর দিতে পুলিশকে একাধিক নির্দেশ দিয়েছে। কলকাতা পুলিশের তরফে এসএসকেএম, নীলরতন, আরজিকর, ন্যাশনাল মেডিকেল ও কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষে পাঠানো চিঠিতে হাসপাতালে সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা রুখতে আজ থেকেই কড়া নজরদারির কথা বলা হয়েছে। প্রতিটি হাসপাতালে থাকবে ওয়্যারলেস সেট, পাশাপাশি হাসপাতালের সুপার অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের সরাসরি যোগাযোগ রাখতে হবে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স এর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্লে অফে যাওয়া নিশ্চিত করতে হলে কলকাতাকে বাকি দুটি ম্যাচ জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের ওপর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন, কথা বলেছেন সেদেশের রাষ্ট্রপতি সার্জিও ম্যাতারেলার সঙ্গেও। জাতিভিত্তিক জনগণনার বিরোধিতা করে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের বিকাশ বিজেপি সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
0: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। আপাতত 27 কিলোমিটার জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছেন। আগামীকালও একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনেও একই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। দীর্ঘ জটিলতা শেষে রাজ্য সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা ও রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জন্য জমি। তিনি বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে।
1: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্তবর্তী জেলাগুলিতে দীর্ঘদিন কোনো সমন্বয় বৈঠক হয়নি। নতুন সরকার দায়িত্ব নেবার পর থেকেই জেলা প্রশাসন, বিএসএফ, রাজ্য পুলিশ, কাস্টমস সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে নিয়মিত সমন্বয় বৈঠক শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল।
2: আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্ট গুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পারছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্য যে কল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আরো একটু সুদৃঢ় হবে।
0: সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
1: যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ড ওভারের
3: আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোন পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটর, তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ড ওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট।
0: এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ির উত্তরকন্যায় সপ্তাহে একদিন করে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জনতার দরবার করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওই দিনই 11টা থেকে 1টা পর্যন্ত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং 2টো থেকে 4টে পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব সাংসদ ও বিধায়ক নিয়ে আরও একটি বৈঠক করবেন। কল্যাণমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল 2টি জেলায় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। সকালে হাওড়া জেলাশাসকের অফিসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। এর আগে বেলুড় মঠ যাবেন মুখ্যমন্ত্রী। দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং দুই বর্ধমানের জেলা প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘিরে জটিলতা আরও তীব্র হয়েছে। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে আজ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্রনাথ দাস। তিনি জানান, বিরোধী দলের তরফে একটি চিঠি জমা পড়েছে ঠিকই, তবে সেই চিঠিতে প্রয়োজনীয় কিছু তথ্যের ঘাটতি রয়েছে, ফলে বিষয়টি এখন অধ্যক্ষের বিবেচনার উপর নির্ভর করছে। বিরোধী দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে পরিষদীয় দলের পদাধিকারীদের নামের তালিকা পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠিতে পরিষদীয় দলের বৈঠক কবে হয়েছে, সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সম্মতি দিয়েছেন সেই সংক্রান্ত তথ্য উল্লেখ নেই। বিধানসভার নিয়ম অনুযায়ী এই সমস্ত তথ্য স্পষ্টভাবে জমা দিতে হবে। এদিকে বিরোধী দলনেতা পদে দল মনোনীত বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যেই একটি আরটিআই দায়ের করেছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে ওই কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। এদিকে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেবার কথা জানিয়েছেন, যদিও প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন তিনি। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আপাতত তাতে হস্তক্ষেপ করেনি আদালত। 2021 বিধানসভা নির্বাচনে ভোট

0: পরবর্তী হিংসার ঘটনার তদন্তে বিধাননগর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে সিআইডি আজ ভবানী ভবনে প্রায় 12 ঘণ্টা জেরা করে। রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের বিরুদ্ধে চাকরি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডিহ স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ও অভব্য আচরণের অভিযোগে 4 বিজেপি নেতাকে দলের তরফে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত রাকেশ মাহাতো, বিজয়মোহন সিং, অরুণচন্দ্র মাঝি এবং মিঠুন কুমারকে সব রকমের সাংগঠনিক কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের উত্তরে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। এদিকে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 5 ওভারে 3 উইকেটে 34 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold। কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
2: বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে। আর আপনার কথা মানে স্টুডিওর এ প্রান্তে বিশ্বজিৎ আর মনীষা, তারা তো শুধু বসেই থাকবে, আপনি বলবেন, কিন্তু কি বলবেন সেটা নিয়ে তো নানান আলোচনা আপনাদের মধ্যে রয়েছে। আমরা কিন্তু আজকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো, এবং শুধু তাই নয় আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। তবে বিষয়টা হচ্ছে না, আপনি তো এখনও ভাবছেন, প্রশ্ন করছেন না কি বলবো, প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া উচিত, এটা আপনি বলবেন। এখনও প্রশ্ন করেননি বলেই আমরা জিজ্ঞাসা করলাম যে প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া উচিত। সরাসরি চলে আসুন আমাদের কাছে 2248 8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903055992 এই নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ করার নাম্বারটা আরও একবার আপনাদের বলে দিই, 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর ফোন করতে পারেন 2248 8085 এই নাম্বারে। ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে অনেকে লিখবেন, কিন্তু ফেসবুক পেজে আমাদের আজকের পোস্টারের নিচে অনেকে লিখেছেন তাদের মতামত, সেই মতামত আপনাদের কাছে পৌঁছাবো। আর সেই সঙ্গে সঙ্গে পৌঁছাবো যে তারা কি বলছেন, এবং যারা বন্ধু আছেন তারা কিন্তু, লিসনার যারা রয়েছেন, শ্রোতা যারা রয়েছেন, তারা আমাদের কাছে আসতে শুরু করেছেন।
3: কে আছেন দেখে নেব, ফোনে ফোন ব্লিঙ্ক করছে, দেখে নি কে আছেন। হ্যালো,
4: নমস্কার।
2: নমস্কার,
4: তুজারা থেকে অপিমিস ভট্টাচার্য এই মোশনের দ্বিমত পোষণ করছি। সব কিছু বিনা প্রশ্নে মেনে নেওয়া যায় না, কারণ তাতে অনেক অজ্ঞতা এবং অজ্ঞানতা প্রকাশ পায়। যে কোনো বিষয়ে যদি প্রশ্ন না করে মেনে নি, তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে। ধরা যাক কোনো একটা ইতিহাসের ক্লাস, শিক্ষক যদি ক্রমাগত পড়িয়ে যান, শিক্ষার্থীরা যদি কোনো প্রশ্ন না করে, তাহলে সেই বিষয়ে অনেক কিছুই জানা অসম্পূর্ণ থেকে যাবে। আবার যদি কোনো আলোচনা হয়,

0: গুরুত্বপূর্ণ আলোচনা, তা হয়তো কোনো সামাজিক বিষয় হতে পারে, অর্থনীতি বিষয় হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, সেক্ষেত্রেও সমস্ত কিছু বিনা প্রশ্নে বিনা বাক্যে মেনে নেওয়া চলে না। তাহলে সেখান থেকে অনেক একতরফা মনোভাব তৈরি হবে। তাই সুস্থ পরিবেশ বজায় রাখতে গেলে প্রত্যেকটা জিনিসেরই প্রাসঙ্গিক প্রশ্ন করা আবশ্যক, এবং সেই প্রশ্নের ভাষা অবশ্যই মার্জিত পরিশীলিত হওয়া বাঞ্ছনীয়। নমস্কার,
1: ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বললেন। ইতিমধ্যে অনেকে লিখেছেন আমাদেরকে যে ফেসবুক পেজে পোস্টারের নিচে, দীপায়ন সৎপতি লিখছেন, যুক্তিগ্রাহ্য এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন করা উচিত, ফ্রম দীপায়ন সৎপতি, তপুবাদ, জিরাবাদ, বাঁকুড়া। আরও একজন বন্ধু লিখেছেন আমাদেরকে, শেখ জাকির হোসেন, শুভ সন্ধ্যা বেতার বন্ধু, ছোটোবেলায় জ্যোতিচিহ্নের অনুশীলনের সময় সবথেকে কঠিন যে নকশাটিকে মনে হতো তা হলো জিজ্ঞাসা চিহ্ন। দিদিমণিকে বারবার জিজ্ঞাসা করতাম কীভাবে লিখব, সেই থেকেই প্রশ্নের শুরু। তারপর থেকে কি, কেন, কবে, কোথায়, সারা ছাত্রজীবন লেগেই থাকে। কিন্তু বাস্তব জীবনের অনেক ক্ষেত্রে প্রশ্ন না করে মেনে নেওয়া হয়, বলা ভালো মেনে নিতে হয়। যেমন সংসারে কিংবা কর্মক্ষেত্রে শান্তি বজায় রাখতে কখনো কখনো কিছু কিছু বিষয় প্রশ্ন না করে মেনে নেওয়া দরকার বলেই মনে হয়। কিন্তু মানুষ হিসাবে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি, জাতি ও সমাজ কল্যাণের জন্যে, অধিকার প্রতিষ্ঠার জন্য প্রশ্ন করতেই হবে। সব কিছু নীরবে মেনে নেওয়া মানে নিজেদের কলের পুতুলে পরিণত করা, যা কখনোই কাম্য নয়। যদিও প্রশ্ন করার প্রবণতা কমছে, প্রশ্ন না করার অভ্যাস যখন মর্যাদাগত হয়ে ওঠে ঠিক তখনই ভিড়ের মধ্যে ছোট্ট শিশু প্রশ্ন করে উঠবেই, রাজা তোর কাপড় কোথায়, বিশ্বাস আছে বই কি। শুভাচ্ছান্তে শেখ জাকির হোসেন তারকেশ্বর হুগলি থেকে লিখছেন।
2: বাহ, সুন্দর একটা কম্পোজিট মেসেজ পেলাম না, মানে এই ধরনের মেসেজের জন্যই বোধহয় আমরা অপেক্ষা করে থাকি, মানে যারা এই আপনার কথা শুনতে আসি। হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ ঢুকেছে এবং অবশ্যই সেই মেসেজ পড়ে ফেলার পালা। প্রথম মেসেজ পড়ছি, কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালি থেকে লিখছেন, প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া সবসময় ভালো নয়, মানুষের নিজের বিচার বুদ্ধি ও মতামতের মূল্য আছে, অন্ধভাবে সব মানলে ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়, প্রশ্ন করলে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা যায়, যেখানে যুক্তি নেই সেখানে মানা উচিত নয়, নিজের অধিকার রক্ষার জন্য প্রশ্ন করা দরকার, সঠিক বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ।
1: মোহাম্মদ সাহিব আলী বিশ্বাস তিনি লিখছেন, প্রশ্নহীনভাবে সব কিছু মেনে নেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়, কারণ ভুলকে মেনে নিলে অন্যায় আরও শক্তিশালী হয়ে ওঠে। বাস্তব জীবনে যুক্তি ও বিবেক দিয়ে বিচার করা খুবই জরুরি, অন্ধভাবে মানতে থাকলে নিজের মতামতের মূল্য কমে যায়। পরিবার, সমাজ কিংবা কর্মক্ষেত্রে সঠিক প্রশ্ন উন্নতির পথ খুলে দেয়, তবে প্রশ্ন করার ভঙ্গি হতে হবে ভক্তি এবং সম্মানজনক, সব বিষয়ে বিরোধিতা নয়, বরং সত্য জানার ইচ্ছাই হওয়া উচিত মূল উদ্দেশ্য। সচেতন মানুষ অন্যের কথা শোনে, আবার প্রয়োজন হলে যুক্তিও তুলে ধরে, প্রশ্ন করার মধ্যে দিয়ে জ্ঞান, সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই বাস্তবতার সব কিছু না মেনে ভালো মন্দ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। শুভেচ্ছান্তে মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ।
2: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে, বিশ্বজিৎ ও মনীষা, শুভ সন্ধ্যা। প্রশ্ন না করে কিছু মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো কোনো কিছু হলে তা মুখ বুঝে মেনে নেওয়া যায়, তবে মেনে না নেওয়ার মতো কোনো কিছু সামনে এলে মুখ বুঝে মেনে না নিয়ে আগে নিজেকে প্রশ্ন করা উচিত। আমাদের সামনে এমন অনেক বিষয় আছে যা খুব সহজে মেনে নেওয়া যায় না, এসবের ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন রাখা উচিত এবং সন্তোষজনক উত্তরও পাওয়া উচিত। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে ফোনে যাব, বন্ধু আছেন, লিসনার আছেন, হ্যালো, কে আছেন?
3: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই, শুভ সন্ধ্যা।
1: আমি
3: হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি। যুক্তি ছাড়া অন্ধের মতো সব কথা মেনে নিলে নিজের বুদ্ধি লোপ পায়। পৃথিবীতে অন্ধভাবে সব মেনে নেওয়া বা প্রশ্ন না করার স্বভাব মানুষের মানসিক বিকাশ বা ব্যক্তিত্বকে আটকে দেয়। সব কথাতেই হ্যাঁ মিলিয়ে মাথা নুইয়ে চলা, তাতে কিন্তু যায় না শেখা নিজের কথা বলা। প্রশ্ন ছাড়া মেনে নিলে ভুলটাই হয় খাঁটি, নিজের বুদ্ধি লুকিয়ে রেখে জীবনটা হবে মাটি। বড়দেরকে শ্রদ্ধা করো কিন্তু খোলো চোখ, যেথায় অন্যায় দেখবে তুমি সেটাই প্রশ্ন হোক। ঘরোয়া এই সহজ কথায় একটাই শুধু সার, প্রশ্ন করার সাহস রাখো মানুষ তুমি আর। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন আপনি বিষয়টাকে। শুভ্রা ভট্টাচার্য লিখছেন, শুভ সন্ধ্যা। প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া সবসময় সঠিক নয়, অন্ধভাবে সব মেনে চললে মানুষের চিন্তা শক্তি ও ব্যক্তিত্ব বাধাগ্রস্ত হয়। তবে পরিস্থিতি অনুযায়ী গ্রহণ এবং প্রশ্ন করার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। কখন মেনে নেওয়া উচিত? পরিবর্তনহীনতা, বাস্তবতা, এসব পরিস্থিতি বা ঘটনা আপনার নিয়ন্ত্রণের বাইরে, যেমন আবহাওয়া, অতীতের কোনো ঘটনা বা কারো মৃত্যু, তা মেনে নিলে মানসিক শান্তি বজায় থাকে। আইনি পরামর্শের কথা তিনি বলেছেন। আবার কখন প্রশ্ন করা উচিত সেক্ষেত্রে তিনি বলেছেন যৌক্তিকতা এবং সত্যতা যাচাই, অন্যায় এবং অবিচার। এবং তিনি বলতে চাইছেন যে যে কোনো বিষয় বা পরিস্থিতির ক্ষেত্রে গ্রহণ এবং জিজ্ঞাসায় দুটোরই প্রয়োজন রয়েছে। জীবন এবং সমাজকে সুন্দর রাখতে ইতিবাচক মনোভাবের সাথে যুক্তি দিয়ে পরিস্থিতি বিবেচনা করা সবচেয়ে জরুরি। ধন্যবাদ। খালি আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখন যেসব চ্যাটজিপিটি রয়েছে সেখান থেকে আমাদেরকে মেসেজ পাঠাবেন না, কারণ আমরাও সেগুলো বুঝতে পারি এবং প্রত্যেককে চাইছি আপনি আপনার মতো করে আপনি যেটা ভাবছেন সেটা আমাদের লিখে পাঠান।
2: বালি হাওড়া থেকে কিশোর লিখছেন, না আমি প্রশ্ন করব, আমার নামে কেউ একটা স্ক্যান্ডেল রটালে লিখতে চেয়েছেন, আসলে আমি মুখ বুঝে মেনে নেব কেন, তাকে আমি প্রশ্ন করব, কে বলল আপনাকে, আপনি না জেনে আরও পাঁচজনকে বলছেন কেন, সত্যতা তো জানতে চাইব, যেহেতু আমি কোনো ভুল কাজ করিনি মানব কেন, প্রমাণ চাই। কিছু মানুষ আছে কারণ আমি গুজব ছড়ায়, এই সব মানুষরা গ্রুপে থাকে একসঙ্গে, কারো পিছনে লাগার চেষ্টা করে, যখন পারে না তার নামে বদনাম করে, এই সব কথা বলবে আর আমি প্রশ্ন করব না, হাজারবার প্রশ্ন করব, এর সত্যতা যাচাই করতে চাই, মুখ বুঝে সহ্য করব না, এর শেষ দেখতে চাই কার মাধ্যম দিয়ে এলো।
1: বিজয় কৃষ্ণ দালাল লিখছেন, প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া মোটেই উচিত নয়, কারণ আমি ন্যায় করলাম কি অন্যায় করলাম, না জেনে শুনে সব কিছু জেনে শুনেই আমায় উত্তর দিতে হবে, তাই বলবো আমায় প্রশ্ন করতেই হবে, তবেই আমার সব কিছু মেনে নেওয়া উচিত হবে, আমি ছোট্ট করে বললাম আজ। নমস্কার, বিজয় দালাল, নলিকুল, বন্দিপুর, হুগলি থেকে।
2: চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ যিনি করেছেন দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়া বাজার কাঁথি থেকে, লিখছেন গুরুগৃহে আশ্রমে মঠে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং পরিবারের শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুজনদের আদেশ বিনা প্রশ্নে মেনে নেওয়া উচিত এবং সম্মান জানানো উচিত। আবার উল্টো দিকে এফএম গোল্ড লাইভ অনুষ্ঠানের ডাক্তারবাবু বিশেষজ্ঞদের অনুষ্ঠান হলে আমাদের প্রশ্ন করা উচিত। আবার সরকারের ভুল নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলা, নাগরিক হিসেবে প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব ও কর্তব্যবোধ। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: অন্ধের মতো বিশ্বাস করে সব কিছু মেনে নেওয়া যায় না, যদি কেউ ভুল তথ্য তুলে ধরে এবং ভুল বোঝাতে চায় তাহলে তো প্রশ্ন করতেই হবে, কারণ এমন কিছু ব্যক্তি আছে যারা সমাজে অন্ধবিশ্বাস ও কুসংস্কার প্রচার করে। সুতরাং দুর্নীতি, অপশাসন এবং শোষণ থেকে রেহাই পেতে আমাদের প্রশ্ন করা অবশ্য দরকার। তাই বলে প্রশ্ন করা মানে এটা নয় যে বিরোধিতা করছি, যার উদ্দেশ্য হলো সত্য উন্মোচন করে বাস্তবতাকে তুলে ধরা। এস এন মণ্ডল বাপি, কোড়াকাটি, সন্দেশখালী থেকে।
2: চলে যাব পরের মেসেজে। বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ লিখছেন, প্রশ্ন করার অধিকার মানুষের জন্মগত, অন্ধভাবে সবকিছু মেনে নেওয়া মানে নিজের বিবেক ও চিন্তা শক্তিকে বিসর্জন দেওয়া, জীবনে চলার পথে প্রতিটি কেনর উত্তর খোঁজা জরুরি, কারণ অন্ধ অনুসরণ কখনো সঠিক গন্তব্যে পৌঁছতে সাহায্য করে না। নিজের মতামত প্রকাশ করুন, যুক্তি দিয়ে ভাবুন ও সত্যকে উপলব্ধি করার সাহস রাখুন।
1: একটা অনুরোধ আপনাদের কাছে,
4: আমি একটা কথা শুনতে পাচ্ছি না ভাই, আমি তোমাদের গলাটার জন্যই আরো ফোন করলাম, কি বিষয়ে কথা বলছো।

0: তাও জানি না গো, আমার রেডিওটা কিচ্ছু শুনতে পাচ্ছি না, কি গং গং করছে জানি না।
1: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে, কারণ শুনতে না পেলে তো সত্যি মতামত দেওয়ার কোনো মানে নেই। পরের হোয়াটসঅ্যাপে, আচ্ছা তুমি একটা মেসেজে ছিলে, সেই মেসেজটা আমরা আগে শুনে নিই কি ছিল।
2: একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা এত সুন্দর এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, ভীষণ উপকার হয়, কিন্তু যে টাইমটা রেডিওতে হয় সবসময় একদমই সময় করে উঠতে পারি না, তাই অনুরোধ করব এপিসোডগুলো যদি ফেসবুক পরে ফুল দিতে পারেন বা ইউটিউবে ফুল ভিডিওগুলো দিতে পারেন তাহলে মিস হয় না, প্লিজ একটু দেখবেন যদি এটা সম্ভব হয়।
1: চলে যাব পরের মেসেজে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, কোনো মতেই সম্ভব নয়, প্রশ্ন করার মতো পরিস্থিতি এলে অবশ্যই করব, অন্যথায় তীব্র প্রতিবাদে সামিল হব। বেশ, আরো এক ফোন আছে, নিয়ে নি। হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। হ্যাঁ তো দাদা, এই সম্বন্ধে আমার একটা লেখা আমি মন্তব্য করছি, পাঠাচ্ছি তোমাদেরকে, বলছি, প্রশ্ন যদি করো তোমার বাড়বে বিচার বুদ্ধি, নিজেকে যদি প্রশ্ন করো অন্তর হবে শুদ্ধি, কোথায় তোমার খামতি আছে কোথায় আছে ভুল, জীবন পথে কেউ তোমরা হারিও না সেগুল, প্রশ্ন করে তবেই সবার কথা নিয়ম মেনে, প্রশ্নের বীজ লালন করো তোমার হৃদয় কোণে। নমস্কার।
2: নমস্কার, লিখে পাঠালেন পায়েল এবং তিনি বললেন আমাদেরকে, অনেকে আমাদেরকে লিখছেন এবং আমরা বলছিলাম যে সত্যি প্রশ্ন করা কি উচিত না উচিত, তাই নিয়ে অনেকের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে। আমরা সেটাই জানতে চাইছি যে সব কিছু কি প্রশ্ন করে মেনে নেব, নাকি প্রশ্ন ছাড়া মেনে নেব, না প্রশ্ন করব।
1: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, প্রশ্ন না করে কিছু মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, এটি অন্ধ আনুগত্যের দিকে ঠেলে দেয়, যা মানুষের যুক্তি বুদ্ধি এবং ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে। প্রশ্ন করা মানুষের সহজাত প্রবৃত্তি, কোনো বিষয়ে কি কেন এবং কিভাবে জানার মাধ্যমে আমাদের চিন্তাশক্তি বৃদ্ধি পায়। যুক্তিসঙ্গত প্রশ্নই সমাজে চিন্তাধারার ইতিবাচক পরিবর্তন আনে। তবে মনে রাখা প্রয়োজন, প্রশ্ন করার উদ্দেশ্য হওয়া উচিত গঠনমূলক এবং জ্ঞানার্জনের জন্য, কেবল বিতর্ক বা বিরোধিতা করার জন্য নয়। অন্ধ অনুসরণ কখনোই উচিত নয় এবং অকারণে সব কিছুর বিরোধিতা করাও বোকামি। বেশ, ফোন আছে, আমরা চলে যাব আবার ফোনে দেখে নেব কে আছেন।
2: হ্যালো,
4: নমস্কার মনীষা দি, নমস্কার বিশ্বজিৎ দা,
2: নমস্কার।
4: আমি শঙ্কর বাগ বলছি মশাট হুগলি থেকে। দেখুন, প্রশ্ন তো অবশ্যই করবো, প্রশ্ন না করে তো অবশ্যই মেনে নেওয়া যায় না। হঠাৎ করে যদি কোনো ব্যক্তি এসে বলে যে তুমি কারো বাড়ি থেকে একটা জিনিস চুরি করেছো, আমি তখন তাকে অবশ্যই জিজ্ঞেস করবো কখন চুরি করলাম, আমাকে তোমাদের কথাটাকে বলেছে, অবশ্যই সেটা আমাকে জানতে হবে, তাই জন্য প্রশ্নটা করা অবশ্যই উচিত। নমস্কার,
2: ধন্যবাদ। প্রশ্ন করা উচিত বলছেন শঙ্কর বাগ। এবারে বলবো কাজী আবু জাফর বলছেন, যুগের সাথে সাথে অনেক নিয়মকানুনও পাল্টে যায়, যেখানে প্রশ্ন করতে ভয় হয় সেখানে সব কিছু নীরবে মেনে নিতেই হয়, এটা এক ধরনের আত্মসমর্পণ। হীরক রাজার দেশে ছবিতে শ্রমিকরা অনেক দিন সব কিছু নীরবে মেনে নিয়েছিল, শেষে একটু একটু করে প্রতিবাদ এবং প্রশ্ন আসে, ন্যায়ের জয় হয়, অন্যায় খান খান হয়ে যায়, এটা আমরা সবাই জানি, তাই বলে প্রতিবাদ থেমে নেই। আর অন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে আর কারো প্রশ্ন নেই এমনটা বলা যাবে না, এটা একটা চলমান প্রক্রিয়া, সব দেশে সব যুগে প্রশ্ন না করে বাঁচার একটা কৌশল খুঁজছে সবাই, কিন্তু এটা কোনো উঁচু মানের পদ্ধতি না। কোনো প্রশ্ন না করে কবি নজরুল খালি হাতে চলে যান পরপারে, সেদিন তার বুলবুল মারা যায়, সেদিন তার হাতে একটি টাকাও ছিল না, তিনি যেভাবে নীরব হয়ে সব কিছু মেনে নিয়েছেন তা ইতিহাসে বিরল। একবার এক নাটকে শুনেছিলাম, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এক ব্যক্তি বালিশের নিচে একটি চিঠি রেখে যায়, তাতে লেখা ছিল তার এই চিরদিনের জন্যে এদেশের সবাই দায়ী, এই চির বিদায়ের জন্যে এদেশের সবাই দায়ী, শুধু সে ছাড়া, তাই কোনো প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া উচিত, এটা ভাবতে আমার কষ্ট হয়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
1: চলে যাব ফোনে দেখে নেব কে আছেন।
2: হ্যালো,

0: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই,
1: বলুন।
0: বলছি আমরা কিন্তু এফএম গোল্ডের কোনো অনুষ্ঠান শুনতে পাচ্ছি না। আমার তিন তিনটে রেডিও রয়েছে, রেডিও খারাপ নয়, আপনাদের অনুষ্ঠানের কারিগরি বন্ধুকে একটু করজোরে বলি যাতে আমরা পরিষ্কার শুনতে পাই, একটু ব্যবস্থা করুন। আমরা কোনো টপিকে কিছু শুনতেও পাইনি, আর আপনাদের করজোরে জানাচ্ছি, একটু যদি শুনতে পাই আমাদের খুব ভালো হয়।
2: ধন্যবাদ, আমরা চেষ্টা করব সেটা পৌঁছে দেওয়ার।
0: একদম দাদা ভাই, আমরা এই ফোনে আপনি কথা বলছিলেন শুনতে পাচ্ছি, কিন্তু রেডিও একটু হালকা শুনতে পাচ্ছি, কিন্তু বাকি কোনো কথা আপনাদের শোনা যাচ্ছে না।
2: ঠিক আছে, আমরা দেখছি।
0: আমি বদুচক রাজবলা টুকলি থেকে শেখতা এরালি বললাম।
2: ঠিক আছে,
1: কোনোভাবে যারা শুনতে পাননি তাদের আরও একবার বলে দিই আজকের টপিকটা, যে আমরা আজকে কথা বলছি কোনো কিছু অন্ধের মতো বিশ্বাস করা উচিত কি উচিত নয় এই মোশন নিয়ে। আপনি বলবেন, আপনার বন্ধুরাও বলছে, আপনি আপনার বক্তব্যটুকু রাখবেন। আর আশা করি এই সময় আপনারা শুনতে পাচ্ছেন, মানে শুনতে পেলেন এই মুহূর্তে আমরা কি বললাম, তাই তো?
2: একদম তাই। এবং তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন যে, এবার বলি, কৌতূহল অনেক জানতে পরিস্থিতি বুঝতে সহায়ক, প্রশ্ন করতেই হয় কি কেন কিভাবে, নাহলে বিষয়ের গভীরে ঢোকা যায় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশ্ন করুন, প্রকৃত সত্য উদ্ঘাটিত হবেই, দুম করে সব কিছু মেনে নিলে বিপাকে পড়তে হবেই। বর্তমান সমাজ মাধ্যমের দৌলতে কত কিছু ঘটছে, রটছে, মেকি তথ্য ভাসছে, সাধু সাবধান। নমস্কার, আকাশবাণী শুভ সন্ধ্যা শ্রবণ সঙ্গীদের তপন চক্রবর্তী লিখছেন।
1: বেশ, চলে যাব এর পরের মেসেজে। গোলাপ ঘোষাল লিখছেন প্রসাদপুর ভগবতী তলা থেকে, সেরকম কিছু ঘটনা ঘটলে প্রশ্ন তো করতে হবে ভাই, অনেক সময় পাড়ার মোড়ে একসঙ্গে অনেকে গোল টেবিল করে থাকে, তখন তো প্রশ্ন করবই কি হয়েছে ভাই, তাই এখানে তখন প্রশ্ন করতে হবে।
2: সব কিছু মেনে নেওয়া উচিত প্রশ্ন না করে, প্রশ্ন না করলে উত্তর পাবো কি করে, তাই প্রশ্ন করতে হবে ভাই। প্রশ্ন যে করে না তার জানার ইচ্ছা নাই, যে যত প্রশ্ন করবে উত্তর পেয়ে জ্ঞান বাড়বে। আগে খুঁজতে হবে প্রশ্ন কি হতে পারে, উত্তরটা ঠিক করো তারপরে, কোনো প্রশ্ন না করে মেনে নিব সব কিছু, ই হয় না ভাই রে। শীষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন।
1: চলে যাব পরের মেসেজে। বিশ্বজিৎ দাস লিখছেন, প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া ঠিক নয়, আমাদের বেড়ে ওঠার প্রতিটা ধাপে প্রশ্ন নিত্য সঙ্গী। আচ্ছা, বিশ্বজিৎ দাস লিখছেন না, লিখেছে বিশ্বজিৎ দাদা, সেটা এমনভাবে লিখেছে মনে হচ্ছে যে বিশ্বজিৎ দাস। আমিও পড়তে পড়তে একবার তাকালাম যে এত সিনোনিম আমাদের আজকের অ্যাঙ্কার এবং শ্রোতার মধ্যে। লিখছে পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, একদম শেষে লিখেছে, যাই হোক, প্রশ্ন না করে সব কিছু মেনে নেওয়া ঠিক নয়, আমাদের বেড়ে ওঠার প্রতিটি ধাপে প্রশ্ন নিত্য সঙ্গী, প্রশ্ন ছাড়া উত্তর তো পাওয়া যাবে না, আর কোনো বিষয়ে প্রশ্ন না করে মেনে নেওয়া মানে ঠিক ভুল বিচার না করে মেনে নেওয়া, সেটা ঠিক না, তাই প্রশ্ন করে যেতে হবে অজানা সব জানার জন্য, কখনো কখনো তো নিজের কাছেও নিজেকে প্রশ্ন করতে হয় নিজের সিদ্ধান্ত দৃঢ় করার জন্য।
2: পারলাম না সহ্য করতে, না পেরে ভগবানকে প্রশ্ন করে বসলাম, প্রভু তুমি এত গরম কোথায় পাও, শীতকালে যা পাও না, আমার প্রশ্ন শেষ হতে না হতেই লোডশেডিং হলো, বুঝলাম বেশি প্রশ্ন করে কাউকে বিরক্ত করা উচিত নয়। নমস্কার নেবেন, অরুণ গুপ্তা কোন্নগর থেকে লিখছেন।
1: ফোন আছে, দেখিনি ফোনে কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দাদা ভাই, শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা।
3: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
2: বাহ, হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দাদা ভাই, দেখুন প্রশ্ন তো করতেই হবে, প্রশ্নের উত্তরও জানতে হবে, এবং দেখুন আমাকে আমার ক্লাবে একটা দুর্গা পুজো হয়, সেই সময় আমাকে বলেছে মানে একটা লটারি আয়োজন করা হয়েছিল, যে লটারির মাধ্যমে আর কি পুজোর কিছু পয়সা আসবে, তো সেই জায়গায় একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে যত টিকিট বিক্রি করতে হবে তাদের মধ্যে থেকে প্রাইজ দেওয়া হবে, তো সেই সময় আমি বেশি টিকিট বিক্রি করেছিলাম, তো সেই প্রাইজটা যখন আমি বললাম যে আমার তো একটা প্রাইজ প্রাপ্য আছে, বলছে না না ওটা এমনি বলা হয়েছিল, তো তাদেরকে বললাম যে এরকম প্রশ্নও করার দরকার নাই, উত্তরও তার মধ্যে নেই, তো সেইভাবে তাদের সাথে ঝগড়া হয়ে আমি আর তাদের ওই জায়গায় ক্লাব ছেড়ে দিয়ে পালিয়েছিলাম দাদা ভাই, তো তাদের তাদের প্রশ্ন যেরকম তার উত্তর সেরকম, যে আমি যাবও না আর সেখানে থাকবো না, এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: অনেকেই লিখছেন আমাদের কাছে এই মুহূর্তে, হোয়াটসঅ্যাপ রয়েছে, তাই তো?
1: বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, না বিষয়টির সাথে আদৌ এই অধম একমত নয়, প্রশ্ন না করে চুপ থাকবো কেন ভাই, কিসের ভয়? ক্ষেত্রবিশেষে চুপ থাকা সমর্থনের সূক্ষ্ম লক্ষণ, সামগ্রিকভাবে ব্যাপারটা অবশ্যই পরাজয় বরণ। তেমন কথার সারাংশে থাকে যুক্তির দৃঢ়তা, সেক্ষেত্রে মেনে নেওয়া জীবন দর্শনের বাস্তবতা, ন্যায্য প্রতিবাদের অপমৃত্যু, সত্যতার নির্মম পরাজয়, বিনা প্রশ্নে সব মেনে নেওয়া, অনাচারকে নিঃশর্ত প্রশ্রয়।
2: অনেকেই আমাদেরকে লিখছেন তাদের মতামত, তাদের সুচিন্তিত মতামত পাঠাচ্ছেন আমাদের কাছে, ফোনে আসছেন অনেক বন্ধু, কে আছেন ফোনে আমরা দেখব সরাসরি,
1: না এই মুহূর্তে ফোন লিংক করছে না, তবে ফোনে বন্ধুরা আসছেন।
2: আমরা বরং এক গান বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে, অবশ্য গানের মধ্যেও কিন্তু প্রশ্ন আছে।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
4: ফিরে এলাম আপনার কথায়। আপনার কথার যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে এই যে আপনি অনেক কিছু শুনে বা অনেক কিছু বুঝে মনে করেন প্রশ্ন করা দরকার, আপনি কি প্রশ্ন করেন নাকি আপনি মনে করেন যে বেশি প্রশ্ন করার প্রয়োজন নেই? আপনি জানাবেন আমাকে, আমাদেরকে, যে অন্ধের মতো সব কিছু বিশ্বাস করা উচিত নাকি উচিত নয়, সে কথাই আপনার সঙ্গে আমাদের হবে। এবং কী কী ভাবে কথা হবে যদি আমরা একটু বলে দিই,
5: সরাসরি আমাদের কাছে আসতে পারেন 2248808 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে আমাদের কাছে এসে সরাসরি আপনি চলে আসবেন আমাদের কাছে 9903059992 এই নাম্বারে, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আজকের দিনের পোস্টারের নিচে কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার বক্তব্য লিখতে পারেন।
4: এবং বলে দিই যে যা যে কোনো অনুষ্ঠানে, আমাদের যে ধরনের অনুষ্ঠানগুলো হয়, আপনার কথা নানা রকম, এরপরেই রয়েছে আজকের সঙ্গে স্পেশাল।

0: লিস্ট, আপনাদের যা বক্তব্য লিখেই বলতে হবে। কোনো অডিও ক্লিপ পাঠালে সে বক্তব্য শুনে সে প্রশ্ন বিশেষজ্ঞের কাছে বা ডাক্তারবাবুর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সুতরাং আপনাকে যদি কিছু জিজ্ঞেস করতে হয়, আপনাকে একেবারে ফরম্যাট মেনে আপনার প্রশ্ন, আপনার নাম এবং কোথা থেকে লিখছেন এই পুরো জিনিসটা দিয়েই পাঠাতে হবে, তাই তো?
1: একদম তাই। আপনারা পাঠান আমাদের কাছে, আমরা তার আগে একটা গানের বিরতির পর ফিরে আসছি।

0: আপনার কথায় বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, দেখে নেব কোনো টেক্সট এসেছে কি না। হ্যাঁ, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। প্রশ্ন না করে সব কিছু কি মেনে নেওয়া যায়? কখনোই না, যদি কেউ অন্যায় কাজ করে থাকে আমার চোখের সামনে, সেটাও কি মুখ বুঝে মানতে পারা যায় না মানা যায়? যেটা অন্যায় সেটা প্রশ্রয় দিতে আমি অন্তত পক্ষে রাজি নই। মুখ বুঝে সব মেনে নিলে সাহস পেয়ে যাবে যে অন্যায় করছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। বেশ, চলে যাব। একটা ফোনও এসেছিল অবশ্য, সেই ফোন আমাদের যিনি করেছিলেন তিনি যদি আরও একবার করেন সেক্ষেত্রে। হ্যাঁ, ফোন একটি এসে গিয়েছে, দেখব কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো,
1: হ্যালো, না কেউ নেই এই মুহূর্তে।
0: সম্ভবত তিনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম
1: এই মুহূর্তে। না কেউ নেই, কেউ নেই, কিন্তু আমরা যে বিষয় রেখেছিলাম যে প্রশ্ন না করে সব কিছু কি মেনে নেওয়া ভালো,
0: মেসেজের দিকে একটু চোখ দিই বরং, এসএমএসের দিকে। আচ্ছা, তারও আগে বোধহয় সেই কাঙ্ক্ষিত ফোন দেখি।
1: হ্যালো,

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ বলুন।
0: আমি গোপা বসু বলছি, এবং এম বাইপাস থেকে
1: বলুন।
0: আমি আজকে একটু দেরিতে রেডিওটা খুলেছি, মানে লাইন পেতে পেতে একটু দেরি হয়ে গেল আর কি। তো তাতে যা মনে হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন যেটা আপনাদের আজকে থিম, মানে কিন্তু এটা কি বলবো, এত ভাস্ট ব্যাপার না, মানে সবাইকে অবিশ্বাস করা সেটাও উচিত না, আবার সবাইকে বিশ্বাস করে তারপরে ঠকা সেটা আরো
1: মর্মান্তিক।
0: তো কাজেই আমার মনে এত এত ভাস্ট ব্যাপার নিয়ে এইটুকু সময়ের মধ্যে, আর আপনাদের ঠিক ইন্টারাকশনটা হয় না, তো আপনারা একতরফা কথা শোনেন কিন্তু মানে প্রশ্ন, আমার একটা কাজ করতে বললে আমি বা একটা কোথাও যেতে বললে আমি কেন যাবো সেখানে, সেটা তো আমার জানার দরকার আছে। যে কোনো কাজে প্রশ্নটা কিন্তু অনেক সময় উদ্যোগ থাকে, কিন্তু যেতে হয় বা করতে হয়, পরিস্থিতি, আমরা সবাই পরিস্থিতির দাস, বুঝেছেন তো, কখন কি সিচুয়েশন এসে যাবে এবং সেটা ব্যাড সিচুয়েশন। আজকাল যা দেখছি যে আমরা পরিস্থিতির চাপে ভীষণ ভাবে মানে কি বলবো, মানে পরিব্যাপ্ত একবারে, কিছু কিছু করার নেই। আমার যেমন পরিস্থিতি আসবে আমাকে সেটা করতে হবে।
1: ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি,
2: চলে যাবো পরের মেসেজে। শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, কোনো কিছু জানার জন্য প্রশ্ন তো করতেই হবে। এরপর বলি, কেউ কিছু যদি আমায় বলে সেই কথাটা যদি আমার মনের মতো হয়, আচ্ছা মনের মতো হয় নাই, গত নাই হলো যে যুক্তিযুক্ত হয়, তাহলে শিওর মেনে নেব। শেষে বলি, মা বাবা গুরুজনদের শিক্ষকদের বলা কথা যা আমাদের প্রতি উপদেশ, সেখানে তো কোনো প্রশ্ন আসবে না, প্রশ্ন ছাড়াই মানতে হবে, তা মেনে নেওয়াটাই আমাদের উচিত। আপনাকে বলি শিপ্রাদি, প্রত্যেক দিনই আপনার মেসেজ পড়তে ভীষণ অসুবিধে হয়, তার কারণ দুটো। কারণ প্রথমত ইংরেজিতে লেখা, রোমান হরফে লেখা আর কি, এবং তাতে ওই জানার বানানটা জেড এনে দিয়ে এরকমভাবে, যদি আপনি পুরোটা বাংলায় লিখতে পারেন ভালো, না হলে একদম প্রচলিত ইংরেজি বানানেই আপনি এই মেসেজটা করুন রোমানে, না হলে না ভীষণ অসুবিধে হয়।
1: আমাদের মোটামুটি যারা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং বলছিলেন বিষয়টা নিয়ে, আমরা সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দিলাম একেবারে শেষ মুহূর্তে। এই গান শুনতে শুনতে আপনার কথা থেকে বিশ্বজিৎ আর মনীষা আজকে ছুটে নিচ্ছে, তবে সঙ্গে স্পেশালিস্ট নিয়ে চলে আসব। সঙ্গে থাকবেন মোটিভেশন গুরু মৃণাল চক্রবর্তী, ঠিক 9:30।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
1: ঘড়ির কাঁটা বলছে 9:30:40, আর দিনটা যখন বুধবার আর 9:30 বেজে গিয়েছে, মানেই এবার বিষয় হচ্ছে সঙ্গে স্পেশালিস্টের। আজ এমন একটা দিন যেদিন আমাদের মধ্যে এমন একজন বিশেষজ্ঞ আসবেন যিনি আপনাকে জীবনের পথ দেখাবেন, আপনার চলার পথে কোথাও ভুল হচ্ছে কিনা, খামতি থাকছে কিনা, সেগুলো তিনি একেবারে পয়েন্ট আউট করে আপনাকে জানিয়ে দেবেন। আর সেই জানানোর কাজটা আজকে করবেন বলছি, তবে তার আগে স্টুডিওর এ প্রান্তে যারা আছে, বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, থাকবে রাত 12টা পর্যন্ত, সঙ্গে স্পেশালিস্ট চলবে রাত 11টা অবধি, তারপরেও আমরা আরও 1 ঘন্টা আছি আপনার সঙ্গে। আর আজ আমরা কাকে পেয়েছি, এমন একজনকে যিনি জীবনের দিশা দেখান, ভুল ত্রুটি সরিয়ে মানুষের সফট স্কিল যেটা সেটাকে আরও শান দেন।
2: তিনি আমাদের লাইফ মেন্টর বা মোটিভেশন গুরু মৃণাল চক্রবর্তী। জীবনের সফলতার শর্টকাট আদৌ জানি না যে জীবনে সফলতার শর্টকাট বলে কিছু হয় কি না, আর সাফল্য কিভাবে আসে, তার আসার পথ কি, আমরা সবাই তো অপেক্ষা করি সেই সাফল্যের জন্যে। তাই বারবার আমাদেরকে এটা মনে রাখতে হয় যে এই সাফল্য আসছে কী করে, কোন পথ ধরে। জীবনে হতাশা যদি আসে, স্বপ্ন দেখা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি সাফল্য আসবে, এমন নানান প্রশ্ন নানান মানুষের মধ্যে, ছোট থেকে বড় সবাই ভাবছে নিজের মতো করে। আর উত্তর দেবেন আজ আমাদের অতিথি লাইফ মেন্টর মোটিভেশন গুরু মৃণাল চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
3: নমস্কার, নমস্কার সবাইকে। আমি সত্যি খুব অভিভূত যখনই আমাকে এভাবে ইনভাইট করা হয়। তবে আপনি শুরুতে একটা কথা বলছিলেন, শর্টকাট, যতটুকু আমার অভিজ্ঞতা এই বয়সে এত মানুষ ঘেটে যে স্ট্রেট লাইনের কোনো শর্টকাট হয় না। সো কিছু জিনিস আছে যেটাকে শর্টকাট করতে গেলে সেটা কাটশর্ট হয়ে যায়। সো জীবনে চলার যে পথ সেখানে উঁচু নিচু থাকবে, এবং সেই উঁচু নিচুর মধ্যে দিয়েই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, সেটাই তো জীবন।
1: এই যে জীবনের শর্টকাটে আপনি প্রথমেই বলে দিলেন একটা স্ট্রেট লাইন আমাদের জীবন, কিন্তু দেখুন এই জীবনের যে সরল রেখাটি তার মধ্যে তো অনেক উঁচু নিচু, অনেক রকম ওঠা পড়া রয়েছে। এবার যে প্রশ্নটা, তাই না করলেই নয় যে জীবন যখন খুব মন্থর গতিতে বইছে, যখন জীবনে একটা খারাপ ফেজ যাচ্ছে, আমাদের মনের মধ্যে তখন অনেক কিছু চলতে থাকে, কেউ কেউ জীবন থেকে মুখ পর্যন্ত ফিরিয়ে নেয়, আমরা দেখতে পাই যে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ছে, সেটা যৌবন হতে পারে, কিশোরকাল হতে পারে, সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষও হতে পারে। এই যে জীবনের যখন খুব খারাপ অবস্থা, একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, ফিরবো কীভাবে, মন্ত্র কী?
3: এই প্রশ্নটা যতটাই ছোট কিন্তু প্রশ্নের গভীরতা অনেকটাই বেশি। যদি প্রশ্নটাকে দুভাবে দেখি, যে যদি প্রকৃতি থেকে আমরা কিছু শিক্ষা নিই, তাহলে দেখব একটি গাছের বীজ যদি মাটির তলায় পুঁতে দেওয়া হয়, চারিদিকে ওপর থেকে মাটি ফেলে দেওয়া হয়, বীজটা কিন্তু সেই অর্থে কিছুই দেখতে পায় না, চারিদিকে অন্ধকার দেখে। এবং বীজটা এটাও জানে ওই অন্ধকারের মধ্যে তাকে আলোর দিশা দেখতে হলে উপরে উঠতে হবে। আবার বীজটাতে সেইভাবে ইউনিভার্স প্রোগ্রাম করে দেয়, প্রথমেই যদি সে উপরে উঠতে যায় সে কিন্তু বেশি দিন বাঁচবে না। সে জানে আমাকে আরও আরও আরও অন্ধকারে যেতে হবে, তার কারণ আমি যদি অন্ধকারকে আঁকড়ে না ধরে সেই মাটির থেকে রসদ না নিতে পারি, কানেক্ট অ্যান্ড কালেক্ট না করতে পারি, তাহলে একটা দিন ইউনিভার্সে আমি কন্ট্রিবিউট করতে পারবো না। কন্ট্রিবিউট মানে একটা গাছ ফুল দেয়, ফল দেয়। ঠিক সেরকম আমাদের জীবন যখন মন্থর চলছে, তখন যদি আমরা একটা সিগনালের কথা ভাবি, অনেক সময় আমি স্পিডে গাড়ি চালাতে চাই, কিন্তু অনেক সময় লাল সিগনাল আসে, হয়তো আসে বলেই আমাদের জীবনটা নতুন করে বেঁচে যায়। আমাদের টুইন টাওয়ারের অ্যাক্সিডেন্টের ঘটনার কথা যদি আমরা জানি, জীবনের এরকম 100 উপর ঘটনা আছে, ওই দিন মোর দ্যান 1000 পিপল তারা টুইন টাওয়ারে টাইমে পৌঁছাতে পারেননি, ডিউ টু ট্রাফিক, ডিউ টু বাড়িতে গণ্ডগোল। একজনের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার মেয়ে বাড়িতে বেরোনোর সময় বাবাকে আদর করতে যায়,

0: এবং তার কাঁচের গ্লাস থেকে পুরো দুধটা বাবার গায়ে পড়ে যায়। বাবা মেয়ের ওপর প্রচণ্ড রাগ করে ঠিকই, কিন্তু ওই ঘটনাটা যদি না ঘটতো তাহলে বাবা হয়তো জীবিত থাকতো না আজকের ডেটে। বলার বক্তব্য এটাই, আমরা কোনটাকে মন্থর দেখবো, কোনটাকে স্পিড দেখবো, এটা ডিপেন্ড করছে আমাদের ম্যাচুরিটির ওপর, আমরা কোন বয়সে রয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে, মন্থরটা জীবনের একটা পার্ট, তার কারণ আমরা আমাদের মতন স্পিডে সবসময় যে গ্রো করব আর ইউনিভার্সও সেটা সবসময় যে সেভাবে দেবে, তাই যদি হতো তাহলে কয়লার দাম 1 কোটি টাকা হতো, হীরের দাম 2 টাকা হতো। কিন্তু ব্যাপারটা তো তা নয়, হীরের দাম কত আর কয়লার দাম কিছুই না, বিকজ কয়লা যে প্রেশারে থাকে, হীরক হীরে তার থেকে 100 গুণ প্রেশারে থাকে। একটা ছোট্ট যখন শুয়োপোকা একটা কুকুনের মধ্যে প্রেশারে থাকে, তারপরেই কিন্তু প্রজাপতি হয়। আমরা কাউকে দেখেছি প্রজাপতিকে ধরতে বা দেখতে, কিন্তু কোনো মানুষকে দেখেছি যে শুয়োপোকাকে আদর করতে? মানে বলার বক্তব্য একটাই, যে মন্থর এটা পুরো পার্সপেক্টিভ। হ্যাঁ, আত্মহননের মানসিকতা হয়, কিন্তু তার জন্য নিজেকে দৃঢ় করতে হবে মানসিক এবং শারীরিকভাবে। আর আমি যে স্ট্রেট লাইনটার কথা বলছিলাম, ওটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন মানে এই সেন্সে বলছিলাম যে জীবনে ছোট করা যাবে না, জীবনটা একটা আপডাউন আপডাউন চলবে, কাভি খুশি কাভি গম। সেইখানেই আমার ম্যাচুরিটি তৈরি করতে হবে। যেরকম যখন আমরা ক্রিকেট দেখি, একটা বল যখন বাউন্স আসে তখন যদি ডাক করে যাই তাহলে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, আবার ফুল টস আসলে ব্যাটটা ঘুরিয়ে মাঠের বাইরে বলটা পাঠিয়ে দিতে হবে। তো কোথায় নিচে নামতে হবে, কোথায় উঠতে হবে, সেটাই হচ্ছে ম্যাচুরিটি, সেটাই জীবন থেকে মানুষ শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে।
1: আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, তারা কেউ দেখে শিখবেন, কেউ ঠেকে শিখবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি বেড়াল চক্রবর্তী, আর আপনারাও বিশ্বজিৎ আর মনীষার সঙ্গে সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে 2248808 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9903052992 এই নাম্বারে এসে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমাদের দুটো ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনারা, 100.1 FM গোল্ড এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা, এই FM-এ আপনারা লাইভ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। সেই লাইভ FM-এর ফেসবুকের নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। আমরা শুরুতেই আসছিলাম সাফল্যের কথা বলতে, এই যে সাফল্যের কথা বলছেন, সাফল্যের জন্য অ্যাটিটিউড কেমন হওয়া দরকার একদম ছোটোবেলা থেকে, যে আমি লাইফে যদি সফল হতে চাই তার মূল চাবিকাঠি কী?
0: যদি আমি আমার জীবনের ব্যাখ্যা থেকে বলি, বা আমি যেটা আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছি, প্রথমেই হচ্ছে ডিসিপ্লিন এবং শরীরচর্চা। তার কারণ আমাদের পারমানেন্ট অ্যাড্রেস, যখন আমরা ফর্ম ফিল আপ করি আমরা বাড়ির অ্যাড্রেস লিখি, আর টেম্পোরারি অ্যাড্রেসে লিখি যদি আমাদের আরেকটা বাড়ি থাকে। কিন্তু কতজন মানুষ আমরা আজকে বলে নয়, আমরা সারা জীবনে একবারও এটা ফিল করি আমাদের পারমানেন্ট অ্যাড্রেস আমাদের বডি? আর সেই পারমানেন্ট অ্যাড্রেসকে আমরা ছোটোবেলা থেকে যদি রেসপেক্ট না দিই, তাহলে পারমানেন্ট অ্যাড্রেস আমাদের কীভাবে রেসপেক্ট দেবে? এবং ছোটোবেলা থেকে যদি সময়কে মূল্য দেওয়া যায়, সেই জন্য বলা হয় ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার, অ্যান্ড ইফ ইউ নেভার রেসপেক্ট ইউর টাইম নাও দেন টাইম অলসো ডিসরেসপেক্ট ইউর ফিউচার। মানে বর্তমান সময়ে যে বয়সে আমরা আছি না কেন, আমরা সময়ের সাথে যদি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের সাথে যদি ডেডিকেশন, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লার্নিং মাইন্ডসেটে থাকা। হোয়াট ইজ লার্নিং মাইন্ডসেট? মানে সব কিছুর মধ্যে থেকে, সবার কাছ থেকে শিখবো, শেখার কোনো বয়স হয় না। যেরকম আজকে আমি একটু আগে একটা চেস ক্লাস করাচ্ছিলাম, সেখানে একটি বাচ্চা ছেলে এত সুন্দর একটা উত্তর দিল, আমি তার উত্তর শুনে মনে হলো আমিও যেন তার কাছ থেকে শিখলাম, এবং তাকে আমি অ্যাডমিট করে আসলাম যে তুমি আমাকে আজকে নতুন কিছু শেখালে। মানে সবসময় যে আমাদের সামনে যারা বড় বা খুব সাকসেসফুল, সোকল যেটাকে আমরা সাকসেসফুল বলি, তারাই যে শেখাবে তা নয়। একটা ছোট্ট বাচ্চা বা ছোট্ট পাখি বা একটা গাছের ডালও কিন্তু আমাদের অনেক কিছু শেখাতে পারে। ওই শেখার মানসিকতাটা থাকা দরকার। আমার মনে হয় তিনটাকে কম্বাইন করে রেগুলার বেসিসে যদি তার চোখ কান নাক, মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যদি এক লক্ষ্য স্থির থাকে, তাহলে সফলতা তার পায়ের কাছে আসবে, সে তার যে ধরনেরই সফলতা সে চাক না কেন।
2: বেশ, একদম ছোটদের কথায় আছি, সেই ছোটদের কথাতেই আরও কিছুক্ষণ থাকব। পড়তে বসে অন্য মনুষ্ক হয়ে যায় ছেলে বা মেয়ে, পড়তে বসে আগের দিনের পড়া সে ভুলে যাচ্ছে, কিংবা খুব বেশি মোবাইল অ্যাডিকশন তৈরি হচ্ছে। এইগুলো আপনি আপনার পেশাগত জগতে প্রায় রোজ শোনেন, ভুরি ভুরি শোনেন, এবং খুব সুন্দরভাবে আপনি ট্রেন করেন সেই সব শিশুদের যারা পড়াশুনো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে তার লাইফস্টাইলের জন্য। আমি খুব ছোট ছোট করে দুটো তিনটে প্রশ্ন রাখব। এক, ছোটদের মনঃসংযোগ বাড়ানোর জন্য বাবা মায়েরা কী করবেন?
0: প্রথম কথাই হচ্ছে, আমরা যদি বাচ্চাটাকে একটু ভালো করে দেখি, সে কিছু বিশেষ ব্যাপারে তার নিজের ইন্টারেস্ট আছে, সেখানে কিন্তু সে মনঃসংযোগ ইউজ করছে। কিন্তু যেটাতে তার ইন্টারেস্ট নেই, তার বাবার ইন্টারেস্ট আছে, সেটাই কিন্তু বাবা বা মায়ের, সেটাই কিন্তু তার মনোযোগ নেই। যেরকম কেউ যদি খেলাধুলা করতে প্রচণ্ডভাবে পছন্দ করে তাকে আপনি

0: যে কোনো খেলাধুলা, ইভেন মোবাইলেও গেম বা আদার্স কোনো খেলাধুলায় দেখুন, সে ঘন্টার পর ঘন্টা মনোসংযোগ করছে, কিন্তু সেটাই যখন পড়তে বসতে বলা হচ্ছে সে কিছুতেই পড়তে বসতে চাইছে না। এখানে আমি যদি একটু ফিজিক্যাল বডির ওপর দেখি, আমাদের লিম্বিক ব্রেন, লিম্বিক ব্রেন বলতে যেটা বোঝায় যে লিম্বিক টিস্যুজ, সেটা ম্যাক্সিমামটাই থাকে আমাদের স্পাইনে। মোস্ট অফ দ্য টাইম আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পারি আজকের ডেটে বাচ্চারা বিছানায় বসতে অনেক বেশি কমফোর্টেবল যত না চেয়ার টেবিল। আমার মনে আছে ছোটোবেলায় আমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে আমার বাবা সবসময় একটা কাঠের চেয়ার বানিয়ে দিয়েছিল, বলে এই চেয়ারে বসেই পড়তে হবে, পড়তে হলে পড়ো, নাহলে পড়াশোনা করার দরকার নেই। এবার তার পিছনে যে লজিকটা ছিল সেটা এখন বুঝতে পারি, সেটা হচ্ছে স্পাইন যদি সোজা থাকে, মানে আমরা সেই অর্থে যদি বলি শিকদারা যদি সোজা থাকে, তাহলে কিন্তু কনসেন্ট্রেশনে একটা বিরাট মিরাকেল এফেক্ট পাওয়া যায়। সেকেন্ড অফ অল, যে সমস্ত ছোটো বাচ্চারা কনসেন্ট্রেট করতে পারছে না কোথাও, তাদের দেখা যাচ্ছে টিভি অথবা মোবাইলের প্রতি একটা অসীম আগ্রহ, খেতে বসলে তাকে টিভি দেখতেই হবে, খেতে বসলে তার মোবাইল হাতেই থাকবে। এই ব্যাপারটাতে বাবা মায়েরও একটা ছোটো দায়িত্ব আমি রিকোয়েস্ট করব। একটা ইংলিশে কথা আছে, বাঙ্কি সি বাঙ্কি ডু, মানে বাঁদর যা দেখে তাই করে, আমরাও বাঁদর থেকেই এসছি। সেই অর্থে বাবা মা যদি হাতে মোবাইল নিয়ে বাচ্চাকে বলে এই মোবাইল হাত দিস না খাবার সময়, সেক্ষেত্রে বাচ্চা হাত দেবেই, তারা বলবে তুমি হাত দিলে দোষ নেই, আমি হাত দিলে দোষ। এবং টিভি চালিয়ে বাবা যদি কিছু দেখে, সে যদি বাচ্চাকে বলে তুই যখন খেতে বসবি টিভি দেখবি না, এটা কিন্তু মানায় না। তার কারণ আজকালকার বাচ্চারা ডিসকাশনের থেকে বেশি আর্গুমেন্টিভ স্টেজে চলে যায়, বিকজ আমরাই ছোটোবেলায় বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিই কম্প্যারিজন, যে দেখ ওর বাবা মাকে কিছুই দেয়নি কত ভালো রেজাল্ট করেছে। এবং সেই বাচ্চাটাই যখন তার বাবাকে বলছে তুমি যেটা নিজে করো সেটা আমাকে কী করে বারণ করো, সেই জন্য কম্প্যারিজন করাটা উচিত নয়। এবং আমার মনে হয় এগুলো বাইফার্কেট হয়ে যায়, মানে ছোটো ছোটো ছোটো ছোটো অনেকগুলো পয়েন্ট একসাথে করলে তবেই কিন্তু বাচ্চার কনসেন্ট্রেশন আসতে পারে, এটা আমার মনে হয়।
1: আরও একটা প্রশ্ন যেটা করতে ইচ্ছে করছে, যে এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে ইউথদের মধ্যে, বিশেষত জিমে যেতে হবে ফিজিক্যাল ফিটনেসের জন্য, মেন্টাল ফিটনেসের জন্য কোথায় যাবে?
0: এটা ফ্যাক্ট, জিমে যেতে হবে, কিন্তু জিমে গিয়েও যে প্রপার এক্সারসাইজটা কি সেটা ম্যাক্সিমাম বাচ্চারা জানে না, যেহেতু আমি নিজে ওয়ার্কআউট করি, সেক্ষেত্রে আমার মনে হয় ওটাও একটা বিরাট বিষয়। সেকেন্ড অফ অল, মনের জোর বাড়ানোটা অনেকটা শরীরের জোরের মতন, মানে একটা প্লাস্টিক বটলে জল আর একটা কাঁচের বটলে জল, সেখানে দেখা যায় কাঁচের বটলে জলটা অনেক ভালো থাকে, মানে ফিজিক্যালি স্ট্রং হলে সেক্ষেত্রে মনটা স্ট্রং হওয়ার উপায় থাকে। আমার সহজ ব্যাখ্যা যদি বলি বা আমার এক্সপিরিয়েন্স যদি বলি, রোজ তুমি একজন বিখ্যাত মানুষের সাথে 2 ঘন্টা কাটাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে মনকে কী করে ঠিক রাখা যায়। এবার প্রশ্ন আসতে পারে 2 ঘন্টা করে বিখ্যাত মানুষ মানে, ধরে নিলাম বিবেকানন্দের একটি বই নিয়ে আমি 2 ঘন্টা স্পেন্ড করলাম, তাহলে তো বিবেকানন্দের সাথে থাকা হলো। আমি যদি ঋষি অরবিন্দের সাথে কিছুক্ষণ থাকলাম, তার বই পড়লাম, বা এরকম কোনো গাইডের বই পড়লাম যে আমি যে ফিল্ডে নিজেকে দেখতে চাই সেই ফিল্ডে তিনি খুব মানে সাকসেসফুল, সেই অর্থে আমি সবসময় অ্যাডভাইস করি ম্যানুয়াল বুক দেখার জন্য, বিকজ যত বেশি আমরা মোবাইলের আলোর দিকে তাকাবো তত কিন্তু কনসেন্ট্রেশন গ্যাপ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মনের অনেক বেশি ট্রানজিশন আসবে, কেননা কন্টিনিউয়াস মোবাইলে পপ আপ হতে থাকে বিভিন্ন ধরনের SMS। আমার মনে হয় বাড়িতে বাবা মার সাথে বসলেও কিন্তু অনেকটা সময় আমরা অনেকভাবে মনকে স্থির বা ধীর রাখতে পারি।
1: এই মুহূর্তে বন্ধু আছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে, লিসনার রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: এখানে থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
3: হ্যাঁ বলুন।
2: আমার 2টি প্রশ্ন আছে। এই বর্তমান দ্রুত পরিবর্তনশীল জগতে অভূতপূর্ব প্রযুক্তির উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যে আগমন ঘটেছে, তাতে একজন শিশুর সঠিক বিকাশ কিভাবে সম্ভব, এটা যদি একটু বলেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দেখি আমাদের সহ নাগরিকদের মধ্যে অনেকে ভিন্নভাবে সক্ষম, মানে যারা তথাকথিত প্রতিবন্ধী, এই সময়ের পরিপ্রেক্ষিতে তাদের জীবনের সাফল্যের চাবিকাঠিটা ঠিক কি হওয়া উচিত?
1: মূলত তিনি বলতে চাইছেন যে মানে শিশুদের যখন একটা মানসিক বা সার্বিক বিকাশের জন্য AI কিভাবে সাহায্য করবে, বা AI এর দুনিয়ায় তারা কিভাবে বিকাশ ঘটাবে।
0: রাইট, এটাকে সেই ঘুরে ফিরে একটা পয়েন্টে আমাকে আসতেই হবে, যে একটা প্রপার রুটিন থাকা উচিত। যেরকম আমি যদি এভাবে বলি যে ধরুন কেউ 100 টাকা পেয়েছে, সে 100 টাকার থেকে প্রথমেই 70 টাকা খরচা করলো তার ডেইলি এক্সপেন্সেসে, 30 টাকা সে জমালো, এইভাবে সে 10 বছর চললো। আর উল্টো দিকে তারই আরেক বন্ধু, সে প্রথমেই 100 টাকা পেয়ে 60-65 টাকা, প্রয়োজনে 70 টাকাই আগে সেভ করলো, তাতে যদি খুব কষ্টে সৃষ্টেও চলতে হয় সে 30 টাকা প্রথমেই কিন্তু খরচা হলো, তার মানে এক বন্ধু 70 টাকা খরচা করছে তার ডেলি এক্সপেন্সেসে, এক বন্ধু 70 টাকা জমাচ্ছে তার ফিউচারের জন্য। তো আমরা যদি একটা বিজনেস অ্যাসপেক্টে দেখি, দেখা যাবে যে 70 টাকা জমাচ্ছে সে কিন্তু একটা সার্টেন

0: এর পর আলট্রা রিচ বা স্টিঙ্ক রিচ হয়ে দাঁড়াবে, তার কারণ সে টাকার মূল্য বোঝে, সেই জন্য প্রথম থেকেই সে মিতব্যয়ী, মানে যেখানে যতটুকু না খরচা করলেই নয় সেইভাবে। আমরা যদি এই টাকার কনসেপ্টটাকে যদি সময়ের জায়গায় মানে শিফট করি, যে ছোটোবেলা থেকেই বাচ্চাদের মধ্যেও বোঝা উচিত এবং বাবা মাদেরও এই জিনিসটা তৈরি করা যে 24 ঘন্টার মধ্যে 3-8 ফর্মুলা আছে, 3-8 মানে 8-8-8, একটা 8 মানে প্রপার সাউন্ড স্লিপ, এবার দুটো যে 8 তার মধ্যে একটা হচ্ছে তার স্কুল থাকলে, স্কুলে থাকলে, আর 8টা হচ্ছে তার আদার্স ওয়ার্ক অ্যাক্টিভিটি। এই আদার্স ওয়ার্ক অ্যাক্টিভিটির ক্ষেত্রে মাথায় রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা মেনটেনেন্স রাখতে হবে, আদারওয়াইজ লং টার্মে কিন্তু সার্ভিসের প্রচুর কস্ট আছে। যেরকম একটা গাড়ি রোজ যদি কেউ ধোয়াধুয়ি করে, রোজ যদি তার স্পেয়ার পার্টস চেক করে, রোজ যদি তার টায়ার চেক করে, সেই গাড়ি কোনো দিনও অ্যাক্সিডেন্ট হয় না, সেই গাড়ি সার্ভিসিংয়ে গেলেও প্রচুর টাকার কোনো বিল হয় না। কিন্তু যে গাড়ি রেগুলার চেক হয় না, 6 মাস 8 মাস 1 বছর বাদে যায়, সেই গাড়ি কিন্তু একটা বিরাটভাবে 25,000 থেকে 2 লাখ টাকা অবধি খরচা হয়। রিসেন্টলি আমার এক পরিচিতর ঘটনা, নাম ইম্পর্টেন্ট নয় বলে উল্লেখ করছি না, তিনি গাড়ি ধোন না, তার কারণ তার কাছে 100 টাকাটা ওয়েস্টেজ মনে হয় প্রত্যেক দিন। তিনি কোনো সময় গাড়ি সার্ভিসিং নেন না, তার মনে হয় সার্ভিসিংয়ে লোককে বোকা বানানো হয়। এবং সেই মানুষটি রিসেন্টলি 2টো বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে লাকিলি বেঁচে গেছেন। প্রথমে একবার টায়ার পাঙ্কচার হয়, দ্বিতীয়বার তার ব্রেক ফেল করে, তার কারণ যখন সে সার্ভিসিংয়ে নিয়ে যায় বলা হয় আপনার ব্রেক অনেক দিন আগেই ক্ষয়ে গেছে, আপনার টায়ারে গিয়ে ব্রেকটা লাগছে, আর সেখানে আপনি এতদিন ধরে সার্ভিসিং করাননি কেন। তো এই মেনটেনেন্স ওয়ার্ডটা মাথায় রাখতে হবে যে এভরি ডে আই শুড স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই সেলফ টু ইম্প্রুভ মাই মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ টু রেসপেক্ট মাই বডি মানে ফিজিক্যাল হেলথ। এটা যদি কন্টিনিউয়াস কেউ মেনটেন করে, ওই 70 টাকা জমানোর মতন সে একদিন কিন্তু আলট্রা রিচ হবে, বিকজ এই বডি আর এই মাইন্ডকে নিয়েই কিন্তু আমাদের সারা পৃথিবীতে ঘুরতে হয়। এটাই হলো আমার ব্যাখ্যা।
1: এই যে বডি অ্যান্ড মাইন্ড গেম, যেটা আপনি খুব সহজ করে আমাদের বলে দিলেন যে দুটোর যোগসূত্র, এখান থেকে আবারও সেই ছোটদের প্রশ্নে যাব। ভীষণ অন্যমনস্ক যে বাচ্চা, তার মনঃসংযোগের কথা একটু আগে বলেছেন, এবার বলছি বাচ্চাটি অন্যমনস্ক নয় কিন্তু তার স্মৃতিশক্তি কম, সে নম্বর কম আনছে, বাবা মা যা পড়াচ্ছে ভুলে যাচ্ছে। এই যে একটা নম্বর সর্বস্ব শিক্ষা ব্যবস্থা আমাদের রয়েছে এখনও, এবং সত্যি একটা নতুন ক্লাসে বা নতুন পড়াশুনায় ঢুকতে গেলে নম্বরটা দেখে, এই সিস্টেম দেখে, এই সিস্টেমের বাইরে তো বাবা মা বেরোতে পারেন না, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন একটা বাচ্চাকে পড়াশুনায় নম্বর ভালো পাওয়ানোর জন্য বাবা মার কি কি গুণ থাকা উচিত?
0: বাবা মায়ের গুণ বলতে গেলে খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের চোখে চোখ রেখে কথা বলা, যেটা মোস্ট অফ দ্য টাইম বাচ্চারা আজকের দিনে হয় না। 90% ক্ষেত্রে আমরা দেখতে পাই আজকের যে ভাগদৌড়ে জীবনে, বাবা ওয়ার্কিং মা ওয়ার্কিং, এবং ম্যাক্সিমাম সময় আমার কাছে এরকম ঘটনাও আসে বাচ্চা ক্রেসে বড় হচ্ছে, তো সেক্ষেত্রে বাবা মায়ের যেটুকু সময়, সেক্ষেত্রে বাবা যদি ট্রান্সফারেবল জব হয়, বাবা যদি বাইরে থাকে, সেক্ষেত্রে আমার উচিত, আমার মনে হয় যে বাবা মায়ের উচিত অন্তত ভিডিও কল, অন্তত ফোনে রেগুলার কথা বলা। রিসেন্টলি একটি বাচ্চা আমার কাছে এসেছিল, বাচ্চাটির মা অন্য কোথাও থাকে তার কাজের জন্য, দাদু ঠাকুমার কাছে বাচ্চাটি বড় হচ্ছে, কিন্তু বাচ্চাটির জন্য মা দিনে 2 মিনিট খালি কেমন আছিস, ভালো আছিস, খেয়েছিস, এইটুকু। মায়ের সাথে লাস্ট তার ফিজিক্যালি দেখা হয়েছে, ভিডিও কলে কখনো দেখা হয়নি। যেখানে প্রযুক্তির সুযোগ আছে সেখানে ইমোশনাল বন্ডিং তৈরি করাটা খুব দরকার। একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে ধরুন 35-40 বছর আগে, তখন বাবা মারা একটু স্ট্রিক্ট থাকতেন এবং সেখানে বাচ্চাদের ম্যাজিকের মতন কাজ করতো, কিন্তু আজকের দিনের বাচ্চাদের আইকিউ বলুন, ইকিউ বলুন, এসকিউ বলুন, অসম্ভব অ্যাডভান্স। সেক্ষেত্রে বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং অনেকটা কালেকটিভ মেজারে এগোনো, কালেকটিভ মেজার মানে চলো আমরা দুজনে মিলে চেষ্টা করে দেখি পড়াটা মুখস্থ হচ্ছে কি না। মোস্ট অফ দ্য টাইম মা বাবা বলে এই মন দিয়ে পড়াশোনা কর, নাও দ্য কোশ্চেন ইজ এই মন দিয়ে পড়াশোনার মানে কি, এটা কতজন বাবা মা আমরা বোঝাই বাচ্চাদের। তো মন দিয়ে পড়াশোনা মানে কিছুটা বলা হয় মাইন্ডফুলনেস বা ইচিগো ইচি, এটা একটা জাপানিজ ওয়ার্ড, মানে বর্তমান মোমেন্টটাকে অনুভব করা। বাট এটা একটা বাচ্চাকে বোঝানোর জন্য বাবা মাকেও সঙ্গে থাকাটা দরকার, যেটা বলা হয় যে একদম পাশে বসে, ধরুন এক্সাম্পল তার পড়া মুখস্থ হয় না, তো বাবা মা বললো চলো ম্যান্ডালা ড্রয়িং করি, ম্যান্ডালা ড্রয়িং মানে জাস্ট বসে 10 মিনিট স্কেচ করা, একটা স্কেচ আছে ওইটা, এবার করে বললাম চলো পড়তে বসি, বা সে ফর এক্সাম্পল আমি একটা মাইন্ড গেম খেললাম, কীরকম মাইন্ড গেম, স্পেলিং, আমি একটা সোজা স্পেলিং বললাম যে ফুটবল, সোজা বললো, সোজা বলার পরে এবার বললাম উল্টো করে বলতে, মানে এটা একটা নিউরোনাল ওয়ার্ম আপের মতন হলো। এবার তিন মিনিট এইটা খেলার পর যখনই তাকে পড়তে বসানো হবে সে কিন্তু অটোমেটিক্যালি কনসেন্ট্রেট করতে পারবে, বা পড়াটাকে একটু টেকনিক্যালি ইজি করে দেওয়া। ধরুন দশটা ওয়ার্ড আছে, সে কিছুতেই মুখস্থ করতে পারছে না, তখন তাকে বলা হলো ঠিক আছে তুমি এই ওয়ার্ডগুলো শোনো তো, বলা হলো ম্যাঙ্গো, সিজার, গোল্ড কয়েন, এরোপ্লেন, ABCD, তারপরে বলা হলো মাঙ্কি। এবার বাচ্চাটা এগুলো মনে রাখতে পারছে না, যেটা আপনি প্রশ্ন করলেন। এবার এটা মনে রাখার জন্য বাবা মা যদি এটাকে ইমাজিনারি বা ভিজুয়াল করে যে ক্লোজ ইওর আইজ, এবার মনে করো তুমি একটা আম গাছের সামনে দাঁড়িয়ে আছো আর আমের ভেতরে দেখতে পাচ্ছ একটা গোল্ড কয়েন, তোমার হাতে থাকলে একটা ছুরি বা কাঁচি, যেই কাঁচি দিয়ে তুমি কাটলে ভেতর থেকে গোল্ড কয়েন বেরোলো, যেই না গোল্ড কয়েনটা বেরোলো তুমি গলায় দিলে, আর দূর থেকে দেখলে পেলে একটা প্লেন আসছে আর প্লেনের মধ্যে ABCD বেড়াতে বেরিয়েছে, তখন তুমি দেখলে ভেতরে একটা মাঙ্কিও রয়েছে। এবার যখন আপনি বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোন গাছের সামনে দাঁড়িয়ে ছিলে, বলো ম্যাঙ্গো, আচ্ছা ম্যাঙ্গোর মধ্যে কী ছিল, গোল্ড কয়েন, তারপরে কী ছিল, সিজার, বোঝাতে পারলাম ব্যাপারটা, মানে একটা গল্প করে বলে দিলেই ও কিন্তু ভিজুয়াল করলো, মানে ওই সিইং ইজ বিলিভিং বলার মতন, মানে মনের চোখে একটা ছবি তৈরি করে দেওয়া যাতে ইমিডিয়েটলি সেই ছবিটার সাথে রিয়েল লাইফে সে রিলেট করতে পারে, অনেকটা এরকম।
2: এই যে আমি যে পারবো, আমার আত্মবিশ্বাস বাড়ানো, এটা কি প্র্যাকটিস করে আত্মবিশ্বাস বাড়ানো যায়? কিভাবে বাড়ে আত্মবিশ্বাস?
0: ওকে, একদম আত্মবিশ্বাস বাড়ানো যায়। আত্মবিশ্বাস নিয়ে আমরা জন্মাই না, এটা কোনো মানে হার্ডওয়্যার নয়, এটা লাইক এ সফটওয়্যার। আত্মবিশ্বাস মানে, আত্ম মানে কি সেলফ, বিশ্বাস মানে আমার বিলিভ। এবার বিলিভ সিস্টেম তৈরি হয় কিভাবে, পারসেপশান থেকে। পারসেপশান মানে আমাদের 5 সেন্সারি অর্গান সারা দিন আউটার কনসাস মানে বাইরে থেকে ইনফরমেশান কালেক্ট করে ভেতরে দিচ্ছে, এরা সবসময় বাইরের ইনফরমেশান ভেতরে দেয়, আর আমাদের মনের মধ্যে রয়েছে একটা ফিল্টার। ফিল্টার মানে যেটার উপর বেস করে আমরা মেমোরির সাথে চেক করে দেখি এই কথাটার মানে কি। সাপোজ নীল রং আমরা আগে দেখেছি, আমাকে যদি এখন সাদা রং দেখিয়ে কেউ বলে এটা নীল রং, আমার ফিল্টার বা আমার ইনার সেন্স কী বলবে, না এটা ভুল বলছে। এই যে ইনার সেন্স আর সেই ফিল্টার, সেইখানে হচ্ছে বাবা মায়ের রোল এবং সেখানে একটা মানুষের নিজের রোল, যে আমি আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমার সামনে তিনটে লোককে দেখলাম যে তিনটে লোক সোকল্ড খুব সাকসেসফুল। এবার তাদের ক্যারেক্টারিস্টিক্স কী, তারা সারাদিন কী করে সাকসেসফুল হয়েছে। প্যারালালি আমি এরকম তিনটে মানুষকে নিশ্চয়ই জানবো যারা সোকল্ড সাকসেসফুল হওয়ার এবিলিটি থাকা সত্ত্বেও টোটালি ফেলিওর, তার ক্যারেক্টার কী আছে। তো আমরা যদি এভাবে দেখি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, মানে যেটা গল্পের ছলে আমি আগেও বহুবার বলেছি, হয়তো আপনারাও জানবেন যে আমাদের মধ্যে একটা মাছিও আছে, আমাদের মধ্যে একটা মৌমাছি আছে। সো মাছি মাইন্ডসেটে থাকলে সব ভালো ফুলের মধ্যেও আমরা নাববো না, বিকজ ফুলটা আমার খাবার নয়, কিন্তু ফুলের নিচে কোথাও বিষটা পড়ে আছে, সেখানে গিয়ে হয়তো আমি নিজের মানে খাবারটাকে খুঁজে বার করবো। আর সেখানেই মৌমাছি চারিদিকে নোংরা ভাগার, কিন্তু সেখানে একটা ছোট্ট ফুল দেখলে সে নেমে গিয়ে নিডল দিয়ে খালি মধুটাই খেয়ে কিন্তু উড়ে যায়। মানে আমাদের মাছিটাকে মারতে হবে আর মৌমাছিকে সবসময় মানে কি বলতে হবে, পুশ করতে হবে, মানে আরও সহজ ভাষায় যদি বলি, কর্পোরেটের ভাষায়, টু কিল ইওর অ্যান্ট বি ম্যাড, মানে অ্যান্ট মানে এখানে পিঁপড়ে নয়, টু কিল ইওর অটোমেটিক নেগেটিভ থট, সবার মধ্যে আছে, পৃথিবীতে কেউ বাদ নেই, আমার মধ্যেও আছে। আমি একটু আগে ঘরের ওকে ক্যামেরার সামনে আমার কীরকম একটা ভয় লাগছিল, আমি বই খাতা পড়ছিলাম যে আমি যদি এমন কোনো প্রশ্ন করা হয় যদি আমি উত্তর না দিতে পারি, আমারও হয়। সো টু কিল ইওর অ্যান্ট অটোমেটিক নেগেটিভ থট, বি ম্যাড, ম্যাড মানে ম্যাসিভ অ্যাকশন ডেলি, মানে এত অ্যাকশন নিতে হবে ওভারল্যাপ হয়ে যাবে যে নেগেটিভ থট আসবেই না। প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করে বাড়াতে হয়।
2: ঠিক এই জায়গা থেকে ভয়ের কথা বলছিলেন, মানুষ ভয় পায় কেন, কি করে ভয় থেকে বেরোবে?
0: ভয়কে আবার যদি একটু আমার মতন করে বলি, FEAR, এটার ব্যাখ্যা হচ্ছে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল, ভয় রিয়েলি কিছু নেই, আমরা ওটা ইমোশনালি ক্রিয়েট করি। সেটা কোনো সাউন্ডের ভয়, অন্ধকার ঘরের ভয়, কোনো মানুষের ভয়, কোনো সিচুয়েশনের ভয়। এবার এই ভয়টাকে ওভারকাম করার ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিজেকে আগে শান্ত করতে হবে, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা যখনই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আমাদের সামনে হয় আমরা চারটি স্টেজে আমরা ফেস করি, খুব খুব ক্রিটিক্যাল নয়, খুব সিম্পল স্টেজ। একটা হচ্ছে ফাইটিং মোড, হ্যাঁ যা হবে দেখে নেবো এগিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে ফ্লাইট মোড, ভয়ে ওখান থেকে পালিয়ে যাওয়া, আরেকটা হলো ফিয়ার মোড, উড়ি বাবারে কী হবে কী হবে, আরেকটা হচ্ছে ফ্রিজ মোড, ফ্রিজ মানে একদম কোলাপসড হয়ে গেল। যেটা এই সামনে যারা পরীক্ষা দেবেন আপনি নিশ্চয়ই জানেন, প্রচুর ছেলেমেয়েরা কন্টিনিউয়াস পরীক্ষা দিচ্ছে, একটা পরীক্ষা নিজের ডিফার হয়েছে, সামনে 24 তারিখ আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, এরকম অনেক পরীক্ষা আছে, বাচ্চারা যত পরীক্ষা এগিয়ে আসে অনেকেই আছে, কোয়ালিটি আছে কিন্তু ফ্রিজড হয়ে যাচ্ছে, বিকজ সে ওভার থিঙ্কিং করছে পরীক্ষা নিয়ে, ভাবছে যদি এবার যদি আমি না চান্স পাই, এবার যদি না চান্স, মানে যেগুলো হবে না সেগুলো নিয়ে সে বারবার বারবার প্রোক্রাস্টিনেট করছি। সেক্ষেত্রে একটাই সহজ উপায়, দুটোকে ভাগ করে নেওয়া, যে রেজাল্টের ওপর আমাদের কন্ট্রোল আছে কি, উত্তর হচ্ছে নো। কে কোশ্চেন করবে সেটার ওপর কন্ট্রোল আছে না, তাহলে আমার কন্ট্রোল আছে ইমোশনাল রেসপন্সের ওপর। যে কারণে একটা ফর্মুলা বলা হয়, ইভেন্ট মাল্টিপ্লাই বাই রেসপন্স ইজ ইকুয়াল টু আউটকাম। ইভেন্ট আমার কন্ট্রোলে নেই, আউটকাম আমার কন্ট্রোলে নেই, তাহলে কন্ট্রোলে কী আছে, রেসপন্স।

0: রেসপন্স, কোথায় রেসপন্স করব, কোথায় রিয়্যাক্ট করব। সে ফর এক্সাম্পল, রাস্তায় যদি আমাকে কেউ গালাগাল দেয়, তাহলে আমি সেখানে যদি গালাগাল দিতে থাকি তাহলে সেটা রিয়্যাক্ট হলো। কিন্তু সেখানে যদি আমার কাছে অপশন থাকে, আমি চুপচাপ যদি ওই জায়গাটা ক্রস করে বেরিয়ে যাই আমার ইমোশনের ওপর ব্যালেন্স রেখে, বিকজ আমি যাকে উত্তর দিচ্ছি সেই উত্তর বোঝার যুক্তিকতা আছে কি? কিন্তু তার মানে এটা নয় যে সবসময় চুপ করে থাকা, বিকজ রামকৃষ্ণদেবের সেই গল্প যে সাপ ফোঁস করবি না হলে তো তোকে বাড়ি দিয়ে মেরে ফেলে দেবে। তো কোথাও ফোঁস করতে হবে, কোথাও ফোঁস দেখাতে হবে, আর কোথাও জাস্ট ইগনোর করে বেরোতে হবে। এই মেন্টালিটিটা নিজের মধ্যে বিল্ড করলে ফেয়ার ওভারকাম করা যায়। কিন্তু ফেয়ারের সাথে এগেইন, ফেয়ার মানেই হচ্ছে কর্টিজল সিক্রিয়েশন হাই হচ্ছে, তার মানে তিনি নিশ্চয়ই প্রপার এক্সারসাইজ করেন না, এন্ডোরফিন সিক্রিয়েশন হয় না। যদি এন্ডোরফিন সিক্রিয়েশন না হয় তাহলে প্রবাবিলিটি কর্টিজল সিক্রিয়েশন অটোমেটিক্যালি ডমিনেট করবে এবং সেখানে প্যানিক হবে।
1: অনেক সময় বলে ল্যাক অফ কনফিডেন্স, আবার অনেকে বলে এর ওভার কনফিডেন্স, কোনটা ভালো, মানে কোনটা মারাত্মক এবং কোনটা দুটোই? কেউ বলে যে ওভার কনফিডেন্স খারাপ, কেউ বলে ল্যাক অফ কনফিডেন্স খারাপ, কোনটা?
0: খুব ইন্টারেস্টিং কোশ্চেন। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ কনফিডেন্স। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বা যারা শ্রোতা আছে, যারা আমাদেরকে এখন লাইভ দেখছে, তারা হয়তো কনফিডেন্স নিয়ে অনেক কিছু লিখবে। কিন্তু আমি একটা ছোট্ট গল্প বলি, আমার মনে হয় গল্প দিয়ে অনেক তাড়াতাড়ি বোঝানো যায়। গল্পটা খুব ইন্টারেস্টিং। একটি ছোট্ট মেয়ে, সে নিজেকে প্রচণ্ডভাবে আয়নার সামনে দাঁড়িয়ে খারাপ ভাবে এবং সবসময় নিজেকে নিজে তাকায় আর বলে আমি এত বাজে দেখতে, আমাকে কেউ ভালোবাসে না, স্কুলে আমার দিকে কেউ তাকায় না, মনে মনে সে বলে। তো 24শে ডিসেম্বর, এটা একটা ইউরোপের বেস্ট মানে স্টোরি আর কি, 24শে ডিসেম্বর তার মা তার হাতে 5 পাউন্ড দিয়ে বলে যে যাও তুমি কিছু কিনে আনো, কালকে 25th of December তুমি চার্চে যাবে প্রে করতে আমার সাথে, কিছু কিনে আনো। বাচ্চাটি বেরোতে চায় না একটাই কারণে, বিকজ তার মনে হয় সে বেরোলে সবাই তাকে দেখে হাসবে। যথারীতি মা বলেছে, সে ওই 5 পাউন্ড নিয়ে বেরিয়ে প্রথমেই দেখলো 4টে লোক তার দিকে তাকিয়ে আছে। সে মনে ভেবে নিল অলরেডি যে আমাকে দেখে নিশ্চয়ই ওরা হাসছে, এবং আরও সে মাথা নিচু করে ইন্ট্রোভার্ট হয়ে হাঁটছে। দূর থেকে দেখলো তার কলেজের, মানে যে স্কুল কলেজে পড়ে, তার সবথেকে সুন্দর দেখতে ছেলেটা আসছে, এবং সে প্রথমেই ভেবে নিল এই ছেলেটা তো আমাকে পাত্তা দেয় না, এই ছেলেটা আমার দিকে তাকাবেও না, আমি এত কুৎসিত। এবং তার মনের মতন করে সে দেখতে পেল যে ছেলেটি সাইকেল নিয়ে বেরিয়ে গেল, তার সাথে কথাও বলল না। মেয়েটি একটু দূরে এগিয়ে গিয়ে দেখলো একটা শপ, যেটা সেকেন্ড হ্যান্ড শপ, যেখানে তাকিয়েই ওর চোখটা গিয়ে পড়লো একটা ব্রোচ। ব্রোচ মানে আমরা মহিলারা যারা চুল সুন্দর করে বেঁধে বসায় আর কি, ব্রোচটা দেখে ওখান থেকে নড়তে পারছে না, কিন্তু ব্রোচের গায়ে দাম লেখা আছে 25 পাউন্ড। তখন ও মন খারাপ করে পাশের দোকানে যেতে যাবে, ইন দ্য মিন টাইম দোকানের মালিক বেরিয়ে এসে বলল, আমি জানি তোমার এটা পছন্দ হয়েছে, তুমি ভেতরে এসো, তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো, বিকজ টুডে ইজ 24th of December আর আমি কিছুক্ষণ বাদে দোকান বন্ধ করব। মেয়েটি অনেক আশা নিয়ে ভেতরে যায়। মেয়েটিকে আয়নার সামনে দাঁড় করিয়ে ভদ্রলোক বলে, প্লিজ ক্লোজ ইউর আইজ, আই ওয়ান্ট টু হেল্প ইউ, বলে সে ব্রোচটা এনে তার চুলটাকে সুন্দর করে টপ নট মতন বেঁধে মাথায় পরিয়ে দেয়, এবং তখন বলে, জাস্ট ওপেন ইউর আইজ অ্যান্ড লুক এট দ্য মিরার, ইউ লুক লাইক এ কুইন এলিজাবেথ। এবং সত্যিই তাই, মেয়েটা যে মোমেন্টে আয়নায় তাকালো ও নিজেকে দেখে চমকে গেল যে এত সুন্দরভাবে চুল বেঁধে ওই ব্রোচটা লাগানো হয়েছে যেন অ্যাজ ইফ তাকে কুইন এলিজাবেথ লাগছে। কিন্তু মনের মধ্যে ভয় কাজ করছে, 25 পাউন্ডের জিনিস 5 পাউন্ডে আমি কীভাবে পাবো। ইন দ্য মিন টাইম ভদ্রলোক বললেন, 25 পাউন্ডটা ওটা যেটা তুমি দাম দেখেছিলে ওটা অরিজিনাল দাম, আজকে ডিসকাউন্ট দিয়ে এটা ওনলি 3 পাউন্ডে তুমি পাবে, বিকজ উইদিন হাফ অ্যান আওয়ার আমি দোকান বন্ধ করব। মেয়েটা খুব এক্সাইটেড হয়ে হাতে টাকাটা দিয়ে ওই ভদ্রলোককে থ্যাংক ইউ বলে ও দৌড়ে বেরোতে যায়, এবং যে মোমেন্টে দৌড়ে বেরোতে যায় পাশের দোকান থেকে আরেকজন বয়স্ক ভদ্রলোক, তিনিও ওনার, তিনি তখন ঢুকছিলেন, দুজনেরই ঘাড়ে ধাক্কা লাগে। ধাক্কা লাগা মাত্র মেয়েটি সরি সরি বলে দৌড়াতে থাকে। ইন দ্য মিন টাইম পিছন থেকে দুজনেই চেঁচাচ্ছে, মাই লেডি মাই লেডি মাই লেডি, ও শুনতে পায় না। বেশ কিছু দূর যাওয়ার পরও হঠাৎ করে দেখতে পায়, আনন্দে এত ও ব্লাশ করছিল, সামনে থেকে ওই ছেলেটি আসছে।
1: আমরা এই গল্পটা শুনবো শেষ পর্যন্ত, কিন্তু আমাদের এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন 100.1 FM গোল্ডে, 10টা থেকে 10টা 10 একটা সংবাদ বিরতি হবে, কিন্তু যারা ফেসবুক লাইভ দেখছেন তারা সরাসরি থাকবেন, অর্থাৎ আমাদের অনুষ্ঠান চলবে। কিন্তু যারা রেডিওতে টিউন করেছেন তারা আবার আমাদের সঙ্গে থাকতে পারবেন ঠিক 10টা বেজে 10 মিনিটে, কারণ এই 10 মিনিট যারা ফেসবুকে রয়েছেন তারা দেখবেন তাদের প্রশ্ন রয়েছে, তারা বিভিন্ন প্রশ্ন, এখনও প্রচুর মানুষ লাইভ দেখছেন শুনছেন এবং প্রত্যেকেই প্রশংসা করছেন অনুষ্ঠানের এবং উপকৃত হচ্ছেন। অনেকের অনেক প্রশ্ন আছে, অনেকে আসছেন ফোনে, আবার অনেকে হোয়াটসঅ্যাপ করছেন আমাদের, আর ফেসবুকের লাইভ প্রোগ্রামের নিচে গিয়েও কমেন্ট সেকশনে তার মতামত লিখছেন। কারণ আজকে এমন একটা বিষয় আমাদের জীবনের প্রত্যেক পদক্ষেপে এগুলো জানতে হয়, তাই আমরা আলোচনা চালিয়ে যাব। আর এদিকে যারা শুনছেন তারা
2: আকাশবাণী খবর পড়ছি, অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। আইএমডি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2-3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা চলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার পর দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে। কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি, সামুদ্রিক পরিবহন এবং বন্দর ক্ষেত্রে সহযোগিতা নিবিড় করার জন্য উভয় দেশ বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়নের জন্য চুক্তি হয়েছে, যা সাংস্কৃতিক ও সামুদ্রিক ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতায় প্রতিফলন। দুই দেশ কর সংক্রান্ত অপরাধ, বেআইনি অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে সমন্বয় জোরদার করতেও সম্মত হয়েছে।
3: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যাঁ। নেতৃত্ব মে হমারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যাঁ হম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যাঁ।
2: আলোচনার পর উভয় নেতাই একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ। ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক প্রদান করা হয়। শ্রী মোদী এই সম্মানকে ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যচাষী, কৃষিবিজ্ঞানী এবং কৃষি শ্রমিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। ফাওয়ের মহানির্দেশক কু ডং ইউ প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং মানব কল্যাণের প্রতি ভারতের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। তিনি জোর দিয়ে বলেন, এটি খাদ্য নিরাপত্তা কেবল একটি নীতিগত বিষয় নয়, বরং মানবতার প্রতি এক গভীর দায়িত্ব।
3: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ स्वीकार करते हुए ভারত কে অন্নদাতাওঁ কো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
2: অ্যাগ্রিকোলা পদক হল ফাওয়ের মহানির্দেশকের পক্ষ থেকে প্রদত্ত সর্বোচ্চ সম্মান। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল কৃষি, দারিদ্র দূরীকরণ এবং খাদ্য পুষ্টি উন্নয়নে অসাধারণ ও দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিদের এই পদক প্রদান করা হয়। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের

0: করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ এর আওতায় থাকা সাতটি সম্প্রদায়ের মানুষ এই ব্যবস্থার বাইরে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল, নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল, নতুন সরকারের আমলে সেই সহযোগিতা মিলছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। কেরালামে প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন কেরালাম প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালার ওপর স্বরাষ্ট্র ও ভিজিল্যান্স দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা পি কে কুনহালিকুট্টিকে শিল্প ও তথ্যপ্রযুক্তি, বর্তমান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফকে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী ভি ডি সতীশান আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে দপ্তর বন্টনের সুপারিশ পেশ করেন। নতুন বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল তিরুবনন্তপুরমে শুরু হবে, সেখানে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। ষোড়শ পুদুচেরি বিধানসভার নির্বাচিত সদস্যরা আজ বিধানসভা সদনে শপথ গ্রহণ করেন। প্রোটেম স্পিকার এস আনবালাগান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশের তকমা ধরে রাখতে সমর্থ হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের বরিষ্ঠ অর্থনীতিবিদ ইনগো পিটার্ল গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করে সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ চাহিদা, সরকারি বিনিয়োগ এবং পরিষেবা ক্ষেত্রে রফতানির হার বৃদ্ধি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। পাঞ্জাব পুলিশ আজ অমৃতসর ও ফিরোজপুরে তিনটি পৃথক অভিযানে 14 কেজি হেরোইন, 12 কেজি আইসিই মাদক এবং একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে। পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের খোঁজ পেয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে পুলিশ আজ প্রায় 2 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ড্রোনের মাধ্যমে এই মাদক ফেলা হয়েছে বলে অনুমান। সীমান্ত পেরিয়ে মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহব্যাপী নজরদারি অভিযানের পর বিশনাহা সেক্টরে পুলিশ এই মাদক উদ্ধার করে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এরা হলেন মঙ্গলিলাল খাতিক, বিকাশ বিওয়াল, দিনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডে। অপর এক অভিযুক্ত শুভম খৈরনারের সিবিআই হেফাজতের মেয়াদও বৃদ্ধি করেছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2 থেকে 3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে আগামীকাল পর্যন্ত একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। IMD আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়ারও পূর্বাভাস দিয়েছে। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে মুম্বাই 18 ওভার 1 বলে 7 উইকেটে 119 রান করেছে। ISL ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের ISL চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামীকাল ইস্টবেঙ্গল যাদবপুরের কৃষ্ণভারতী ক্রীড়াঙ্গনে তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের জোহরভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: মনে হয় আমাদের
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
2: ফিরে এলাম সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। মৃণাল চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, মেন্টাল হেলথ এবং মেন্টাল গুরু আমরা যাকে বলে থাকি। মৃণাল চক্রবর্তীর কাছে আমার যে এর পরের ঠিক প্রশ্নটি, যে স্কিল নাকি নম্বর জীবনে সাফল্যের জন্য, কেরিয়ারের জন্য, এই মুহূর্তে এই যুগে কোনটা বেশি প্রয়োজনীয়?
4: এইভাবে তো দাড়িপাল্লা দিয়ে মাপা যায় না, তবে আমি অবশ্যই বলবো স্কিল ইজ এভরিথিং, বিকজ স্কিল থাকলে নাম্বার আমি কম পেলেও ঠিক ম্যানেজ করে নেবো। উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই লাইফ, আমি পড়াশোনায় একদমই খারাপ ছিলাম, কিন্তু আমার এখনও মনে আছে আমি পড়াশোনা দেখলেই 3 মাইল দূর দিয়ে পালাতাম। পড়াশোনার একদম আগ্রহ ছিল না, খেলাধুলার অসম্ভব আগ্রহ ছিল। তো আমার স্পোর্টসের গুরু একদিন বলেছিলেন, দেখ বাবা, তুই যদি পড়াশোনাটাকে খেলার মতন প্রেম করতে পারিস। আমি বললাম মানে কি? বললো হ্যাঁ, তুই যদি প্রেম করতে পারিস তাহলে দেখবি খেলাধুলা করে তুই একটা জায়গায় গিয়ে না জাংশন স্টেশনে গিয়ে গাড়ি চেঞ্জ করতে, তো কোনো একটা সময় খেলা তোর শেষ হবেই। কিন্তু তুই যদি পড়াশোনাটাকে সাথেই রাখতে পারিস, দেখবি জাংশন স্টেশনে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে বা আরেকটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, তোকে অন্য ডাইরেকশানে নিয়ে যাবে। এবং হলোও তাই, আচমকাই একদিন আমার লিগামেন্ট টিয়ার হলো, ভাগ্যিস লিগামেন্ট টিয়ার হলো, না হলে হয়তো আমার এই মৃণাল চক্রবর্তীর চেনাই হতো না। আমি হয়তো এই 10টা 5টা ডিউটির মধ্যেই হয়তো হারিয়ে যেতাম। এবং সেই সময় গুরু এসে বলেছিল, মৃণাল রিমেম্বার আই টোল্ড ইউ, এভরি ডে ইজ এ স্কুল ডে, লার্নিং ইজ এভরিথিং, সো ফ্রম টুডে অনওয়ার্ডস এগেন ইউ স্টার্ট ইউর অ্যাকাডেমিক স্টাডি। এবার এই অ্যাকাডেমিক স্টাডি যখন আমি স্টার্ট করলাম, তারপরেই কিন্তু আমি আবার ফিরে পেলাম আমার জীবনের সেই স্বাদ, মানে যেটা খুব কম মানুষই পায়, প্যাশন বিকাম মাই প্রফেশন। এটা খুব কম মানুষই পায়। আমরা যদি যারা শুনছেন তারা হয়তো অনেকেই দেখবেন পেটের দায়ে অনেকেই আজকে টিচার। উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, পেটের দায়ে অনেকেই আমরা অনেক কিছু করি, কিন্তু কটা মানুষ মনের দায়ে সেই জিনিসটাকে এনজয় করে, এটা কিন্তু রেয়ার কেসে দেখা যায়। সো আমি খুব ফর্চুনেট যে ওই পড়াশোনা ইচ্ছাটা, আগ্রহটা আমাকে হেল্প করেছে। নম্বর ম্যাটার করেনি আমার ক্ষেত্রে অন্তত, তার কারণ আমি যেভাবে ধাক্কা খেতে খেতে এখানে এসে পৌঁছেছি, সেই পাহাড়ের ওপর থেকে পাথর যেভাবে পড়ে আমি ওইভাবে প্রচুর ভেঙেছি, ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে একটা গোল পাথর হয়ে গেছে। এখন আর কেউ জিজ্ঞেস করে না কোন পাহাড় থেকে তুমি পড়েছো, মানে কোন স্কুলে পড়েছো, কত নাম্বার কেউ জিজ্ঞেস করে না। ওই পাথর দেখে সবাই বলে বাবা কি চকচক করছে, এরকম একটা ব্যাপার আর কি।
5: আপনি প্যাশনের কথা বলছিলেন, হয়তো আমার যেটা প্যাশন সেটা আমার প্রফেশন নয়, প্রফেশন আলাদা প্যাশন আলাদা। প্যাশন দিয়ে তো আমি উপার্জন করতে পারছি না,
4: রাইট,
5: কিন্তু প্রফেশন দিয়ে আমি উপার্জন করছি,
4: রাইট,
5: দুটোতে মার্চ করব কি করে?
2: ব্যালেন্স,
4: হ্যাঁ, ব্যালেন্স বলা যেতে পারে, মার্জও করা যেতে পারে, এটা পুরো সাবজেক্টিভ। মানে এক্সাম্পল দিয়ে আমাকে যদি প্রশ্ন করেন, ধরুন একটা ক্যারেক্টার দুটোও দিলেন, তাহলে হয়তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। তবে আমার মনে হয় প্যাশন প্রফেশন না হলেও যেটা আমার প্রফেশন তার মধ্যে কোথাও না কোথাও প্যাশন লুকিয়ে আছে, আমাকে সেই হাইড অ্যান্ড সিক ব্যাপারটা খুঁজে বার করতে হবে। তার জন্য মনটা একটু ওপেন মাইন্ডে রাখা, আমার মনে হয় কোথাও না কোথাও কিছু না কিছু লিঙ্ক খুঁজে পাওয়া যাবে, বিকজ এভরিথিং ইজ লিঙ্কড। তালা আছে মানে পরেরটা চাবি আছে, আমি খুঁজে পাচ্ছি না, সেটা আমার ইনম্যাচুরিটি। সেখানে কোথাও একটা খোঁজার ইচ্ছা থাকতে হবে যে কিভাবে এই প্যাশন আর এই প্রফেশন দুটোকে প্যারালালি আনা যায়। একটা রিয়েল এক্সাম্পল দিয়ে, আমার ছোটোবেলার বন্ধু, তার নাম প্রসন্ন, আমি নাম বলে বলছি কেননা আমার অন্তরাত্মার মতন, ও হকি অসম্ভব ভালো খেলতো, আঁকতে তার থেকেও ভালো পারতো। ওকে আমি দেখেছি 18 ঘন্টা 19 ঘন্টা একটা আঁকা আঁকতে, আবার পরের দিন মাঠে খেলতে। ও পোর্ট ট্রাস্টে চাকরি করে এখনও, কিন্তু আমি জানি ও পোর্ট ট্রাস্টের চাকরিটা যতটা এনজয় করে তার থেকে অনেক বেশি এনজয় করে তার ড্রয়িং। আমি যখন দেখি তার বাড়িতে গিয়ে, সে 10 ঘন্টা পোর্ট ট্রাস্টে অফিসার র্যাঙ্কে পোস্ট চাকরি করার পরেও আজকের ডেটেও কিন্তু 18 ঘন্টা 19 ঘন্টা যেদিন ছুটি থাকে সে একটা ছবির ওপর খালি রং করে যাচ্ছে, এবং আজকের ডেটে সে কিন্তু আমার থেকেও বেশি সফল। তার কারণ, সে দুটো জিনিস ব্যালেন্সের সাথে ইন্টিগ্রেট করতে পেরেছে, যেটা হয়তো আমি পারিনি।

0: সেই জন্য আমার মনে হয় এটা চাইলে পারা যায়, কিন্তু মনের মধ্যে সেই দিশা থাকলে তাহলে অটোমেটিক্যালি সেই কানেকশন তৈরি হবে।
1: একজন ম্যানেজমেন্টের টপ বস, তার কর্মীদের তিনি যখন এক জায়গায় রাখেন বা তার কর্মীদের প্রতি তার যে মনোভাব, তার কাজের অফিসের সাফল্য অনেকটাই তার উপর ডিপেন্ড করে, তিনি কিভাবে কর্মীদের সঙ্গে ব্যবহার করছেন, কি ফিরিয়ে দিচ্ছেন কর্মীদের। একজন ম্যানেজমেন্টের টপ বসের মেন্টালিটি কেমন হওয়া উচিত?
0: রিসেন্টলি এরকম একটা ঘটনা আমার ঘটেছে। আমার কাছে একজন বিখ্যাত মানুষ এসেছিলেন, নাম ইম্পর্টেন্ট নয় বলে বলছি না, তিনি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করেছিলেন। তখন আমার যেটা মাথায় উত্তর এসেছিল আমি সেই উত্তরটাই এখানে
1: আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, তার কাছ থেকেই আমি এই প্রশ্নটি পেয়েছি, প্লিজ আমি উত্তরটা আর একবার শুনতে চাই।
0: উত্তরটা এরকম, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার স্কিল সেট, একটা হলো তার অ্যাটিটিউড সেট। হোয়াট ইজ স্কিল সেট? মানে একটা কাজ দারুণভাবে করতে পারে কিন্তু তার উইলিংনেস ইজ ভেরি লো, স্কিল ইজ ভেরি হাই, উইলিংনেস ভেরি লো। আবার একই অফিসে দেখা যাচ্ছে যে তার উইলিংনেস সুপার হাই, মানে কাজ করার অসম্ভব ইচ্ছা, কিন্তু এবিলিটি ইজ সো লো দ্যাট পার্সন ডোন্ট নো হাউ টু ডু দ্যাট ওয়ার্ক। তো সেক্ষেত্রে যিনি ওই ম্যানেজমেন্টের ওই রকম একটা জায়গায় আছেন, প্রথমেই তাকে স্ক্যান করে দেখতে হবে এনার মধ্যে উইলিংনেস বেশি না এবিলিটি বেশি। যদি এবিলিটি বেশি হয় তাহলে তাকে কাজ না দিয়ে তার সাথে রিলেশনশিপ ম্যানেজমেন্ট তৈরি করতে হবে, বিকজ সে কাজটা জানে, তাকে কাজ দিলে সে অনেক সময় ইগনোর করতে পারে। কিন্তু যার উইলিংনেস হাই, এবিলিটি লো, তাকে কাজ কম দিয়ে তার সাথে জয়েন্ট অপারেশনে কাজ করা, সাপোজ ইনস্ট্রাকশন এরকম হতে পারে, চলো আমরা দুজনে মিলে দেখি তো কাজটা হবে কি না, আলটিমেট কাজটা সেই আমার, মানে আমার সেই কর্মচারীকে দিয়েই করাবো, কিন্তু তাকে যদি আমি বলি তুমি কাজটা করতে ইন্টারেস্টেড, আমি জানি, আমি কাজটা অল্প বিস্তর জানি আমার অভিজ্ঞতা থেকে, চলো দুজনে মিলে কাজটা করি, তার মানে তার উইলিংনেস হাই আর আমি যতক্ষণ ওর সাথে থাকবো তার এবিলিটি অটোমেটিক্যালি ওটা করতে করতে হাই হবে, এটার ব্যালেন্স আর কি।
2: আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে লিখছেন নানান প্রশ্ন আমাদেরকে লিখছেন, অমিতা বলে একজন আমাদেরকে লিখেছেন, ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কিছু বললে ভালো হয়।
0: কি নিয়ে?
1: ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার।
0: এই বিষয়টা সম্পর্কে খুব বিশেষ ধারণা আমার নেই, তার কারণ আমি যেটা মনে করি একদম কোনো স্পেসিফিক সাইকোলজির টার্ম যদি আমি না জানি তাহলে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। বাট যদি সেই প্যারামিটারে, মানে ক্যারেক্টারিস্টিক্স কী বা কী হয় সেটা যদি আমাকে কেউ বলে, সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে
2: পারবো। আরও একজন লিখেছেন, মৃণাল স্যারকে জিজ্ঞাসা করুন ছোট থেকে ব্যবসা কীভাবে শুরু করব।
0: প্রথম কথা হচ্ছে,
1: জিত লিখেছেন,
2: জিত,
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে ছোট থেকে ব্যবসা শুরু করার জন্য দুটো উপায়, একটা হচ্ছে রিচ মাইন্ডসেট তৈরি করা আর এডুকেশনের ব্যাপারে ভেরি সিরিয়াস থাকা। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বিকজ ছোটোবেলা থেকে ব্যবসা করা মানে জিত বা রেসপেক্টেড যিনি লিখেছেন তিনি ভাবছেন যে আজকে আমি 100 টাকা দিয়ে কী করে 10,000 টাকা করবো, সো কল যেটাকে আজকের দিনে জেনজিরা বলে ট্রেডিং, আমি এই কম্পিউটারে এই করে দেবো ওই করে দেবো আমি ট্রেডিং করবো। বাট ট্রেডিং করার জন্য ট্রেডিংয়ের কনসেপ্ট শিখতে হয়। আজকের দিনে হার্ভার্ড স্কুলে যারা পড়ছে তারাও কিন্তু ট্রেডিং করছে, কিন্তু তারা এক একটা ট্রেডিংয়ে 1-2 কোটি টাকা আর্ন করছে। কিন্তু আজকের দিনে আমি ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক ছেলে মেয়েকে জানি, তারা 15 বছর বয়সেই বলছে আমি ট্রেডিং করব, কিন্তু ট্রেডিংয়ের টি জানে না, তাদের বাবাকে মাকে কনভিন্স করতে চাইছে যে তুমি 10 লাখ টাকা দেবে, মা 10 লাখ টাকা পিএফ থেকে দেবে, বাবা পিএফ থেকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়ে আমি এইটা করব, এটা করে ওটা করব, যেখানে প্রবাবিলিটি অফ চান্স 110% ফেলিয়ার। তো সেক্ষেত্রে ছোটোবেলায় ব্যবসা করার জন্য রিচ মাইন্ডসেট তৈরি করতে হবে, যে I want to become my entrepreneur, আর এন্টারপ্রেনার হওয়ার কিছু ট্রেনিং হয়, যেরকম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির যেটা বেলুড় মঠে আছে, আমি সেখানে মহারাজার আদেশে একটা ট্রেনিং করাই, ট্রেন দ্য ট্রেনার, পুরো ট্রেনিংটা আমি করাই, 6 মাসের একটা কোর্স, যেখানে পুরোপুরি একজন বিজনেস লেডি বা বিজনেস ম্যান হওয়ার জন্য কোন কোন স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে এবং সেই স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য কী কী ইন্টারনাল কোয়ালিটি দরকার এবং কী ধরনের সফটওয়্যার নিজের মধ্যে ইনস্টল করব যেটার কারণে আই বিকাম দ্য টপ। লাইক একটা ফোন কিনলে 3-4 সফটওয়্যার, 4 সফটওয়্যার, 10 সফটওয়্যার আসতে পারে, কিন্তু ফোনটা ইউসেজের জন্য আজকে যদি উবের বা র্যাপিডো বুক করতে ওই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড করতে হয়, সেটা আইফোনে যদি ওই সফটওয়্যারটা না থাকে তাহলে কিন্তু সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। মানে টু বিকাম আ গুড বিজনেস ফ্রম ইয়াং পিপল, তোমার মেন্টাল মেকআপ থাকবে যে পড়াশোনার প্রতি আগ্রহটাকে বন্ধ করলে হবে না। আমার মনে হয় পড়াশোনার আগ্রহটা রেখে তার সাথে কিন্তু এগিয়ে যাওয়াটা উচিত, এটা আমার মনে হয়।
2: আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছেন, আরও একজন লিখেছেন যে আমার কোশ্চেন হচ্ছে, বিবাহিত মেয়ে সংসারের সব কাজ সামলে সব দায়িত্ব পালন করার পর যদি নিজের প্যাশনকে প্রফেশন করতে চায় তাহলে কী করে টাইম ম্যানেজমেন্ট করবে, আর সবার মধ্যে থেকে কী করে

0: নিজের সফল হওয়ার পেছনে টাইম বের করবে, সবাই তাতে তাকে যদি নিজের পেছনে টাইম দেওয়ার জন্যে দোষারোপ করে, সে সেখানে কি করে সফল হবে? না হলে কি সব ছেড়ে একা থাকা ঠিক হবে?
1: আমার মনে হয় যিনি এই প্রশ্নটি লিখেছেন তিনি
0: পূর্ব মেদিনীপুর থেকে,
1: হ্যাঁ, তিনি কোথাও না কোথাও হয়তো কোনো ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন বা একটা চ্যালেঞ্জেস টাফ সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন। আমার মনে হয় তিনি যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একটা উপায় আছে। একটা হচ্ছে একটা সাদা পাতা নিয়ে সাদা পাতা দুটো ভাগ করলো, একটা ভাগে লিখলো যে ইফ আমি যদি একা থেকে পুরো ব্যাপারটাতে এগোই তাহলে আমার লাইফ কী হবে, আর যদি যদি আমি সবার সাথে থেকে চ্যালেঞ্জেসটা ফেস করি তাহলে আমার কী কী করা উচিত, একটু নিজেকে দেখে বুঝতে হবে। বিকজ দেখুন, আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি বলি, আমার মনে আছে লিলুয়া বালিতে একবার ট্রেন অবরোধ হয়, আমি তখন ছোট রেলে চাকরি করি, আর আমার তখন ফোন নেই, আমার কাছে অপশন ছিল আমি বাড়ি ফিরে যেতে পারি, এক্সকিউজ মি, আমি কিন্তু ওই সময় জেদ ধরি যে আমাকে হেঁটে হাওড়া স্টেশন যেতে হবে, বিকজ এটা আমি যেন নিজের কাছে যেন হেরে যাচ্ছি। এবং আমার মনে আছে আমি হাওড়া স্টেশনে হেঁটে গেছিলাম, সেখানে রেল লাইন জলের তলায় ছিল, ঠিক সেরকম হাওড়া স্টেশন থেকে আমি একদিন রিসরায় নামতে হয়েছিল। চান্দ্রী বলে আমার একটি চেস প্লেয়ার আছে, সে ছোট্ট বাচ্চা, তখন তখন আমি প্রথম ফোন নিয়েছি, ছোট ফোন, তার বাবা ফোন করে বলছে দাদা রিসরায় নামবেন না, আপনার বাড়ির চুচুরে আপনি চলে যান রিসরায় জলের তলায়, আর আমি বারবার বলছি আমি আসবই, তার কারণ আমি কথা দিয়েছি মানে আমাকে আসতে হবে। উনি বলছেন আপনার যে প্রফেশনাল ফিজ আমি পাঠিয়ে দেবো, প্লিজ স্যার আসবেন না, উনি ভাবছেন আমি টাকার জন্য বলছি। আমি বললাম প্লিজ স্যার আমার টাকার দরকার নেই, কিন্তু এটা আমি নিজের কাছে হেরে যাব। আমার এখনও মনে আছে আমি সেখানে গেছিলাম, আমি আধ ঘন্টা 45 মিনিট তাকে আমার ক্লাস করিয়েছি, ওনাদের বাড়িতে একটা গরম চা কফি দিয়েছিলো, কারণ পুরো ভিজে গেছিলাম, আমার হাঁটু জল অবধি গেছিলাম। আর আমি জানি না রিকশাতে যারা থাকেন জানবেন রেল লাইন পুরো জলের তলায়, কিচ্ছু দেখা যায় না, এনিথিং ক্যান হ্যাপেন দ্যাট টাইম, বাট আমার কমিটমেন্টের কাছে আমি হার মানিনি, এটা আমি বলে করেছি। কিন্তু আমি ওই ভদ্রমহিলাকে বলতে পারবো না আপনি সব কিছু ছেড়ে দিয়ে নিজে ঝাঁপ দিন, এটা ডিপেন্ড করবে আপনাকে বুঝতে হবে আপনার জায়গায় দাঁড়িয়ে ওই ঝাঁপ দেওয়ার পরের কনসিকোয়েন্স কী হতে পারে, বিকজ সবসময় কনসিকোয়েন্স কিন্তু ভালো হয় না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
2: আপনার ছোটবেলাটা আমরা যারা জানি, আমরা জানি যে আপনারা যেভাবে বড় হয়েছেন আপনার মধ্যে একটা খুব সুন্দর দুই ভাইয়ের সম্পর্ক আপনি খুব সুন্দরভাবে মেনটেন করেছেন। তো সেক্ষেত্রে এই যে আমরা এখন বলি না যে ভাইয়ে ভাইয়ে লড়াই, ভাইয়ে বোনে লড়াই, সিবলিং ফাইট,
1: রাইট,
2: এখনকার জেনজিদের মধ্যে খুব দেখা যায়,
1: রাইট।
2: আপনি যখন দুজন বড় হচ্ছেন একসঙ্গে, আপনার সঙ্গে আপনার দাদার, তিনিও যথেষ্ট নামী এবং স্বনামধন্য ব্যক্তি, হ্যাঁ ভাই, তার নিজের ফিল্ডে, কিভাবে এই সিবলিং ফাইটটাকে মেনটেন করা যায়, বা এই সিবলিং ফাইট থেকে দূরে সরে ভাইয়ে ভাইয়ে বা ভাইয়ে বোনে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়?
1: আমি সত্যি কথা যদি বলি, আমার ভাই আমার অন্তরের থেকেও বেশি, মানে আমি তাকে ভালোবাসি। ছোটবেলায় তাকে প্রচুর মেরেছি এবং তাকে ভুলভাল বুঝিয়ে তার খাবারও খেয়ে নিয়েছি, মানে জিলেপি দিয়েছে মা তাকেও আমাকেও, আমি বললাম ভূত ভূত খেলবি বলে তার চোখ বন্ধ করিয়ে, তার মানে চোখ বন্ধ করানোর পর তাকে কিছু বলে হ্যালাম ভূত এসছে বলে তার জিলেপিটাও খেয়েছি, এবং ও আমাকে মারতে পারতো না, আমি ওকে মারতাম, আমার এখনও মনে আছে। কিন্তু যখন ধীরে ধীরে বড় হলাম তখন আমি ওকে ছেড়েও যখন ছিলাম আমিও কেঁদেছি, ও আমাকে ছেড়ে কেঁদেছে। আজকের ডেটে ও ওর প্রফেশনে খুব ব্যস্ত, আমি আমার প্রফেশনে ব্যস্ত, কিন্তু তারপরেও আমরা দুজনে দুজনের সাথে যমজ ভাইয়ের মতন বিহেভ করি। যমজ ভাই কেন বললাম, আমি ঠিক যেটা ভাবি ও ঠিক সেটা ভাবে, আমরা দুজনেই দুজনের বাড়ি থেকে বেরোচ্ছি একটা কোনো অকেশনে, এক ভাই একই জায়গায়, কী করে এটা সম্ভব, আমি আলমারি থেকে যে কালারের জামা বার করছি ও সেই কালারের জামা বার করছে, তো এটা একটা আত্মিক যোগ না থাকলে হবে না। মোস্ট অফ দ্য টাইম ভাই ভাইয়ে 20-22-25 পর না টাকা পয়সার সম্পর্কের দিকে কনভার্ট হয়, এবং সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমার মনে হয় যেখানে টাকা পয়সা থাকবে সেখানে সম্পর্ক ভাঙবেই, সেটা বাবা হোক, সেটা ভাই হোক, সেটা বউ হোক, কেননা টাকা ছাড়া সম্পর্কের জায়গাটা যদি দেখা যায় আমার মনে হয় সব সম্পর্ক ঠিক থাকবে। আপনারাও দেখবেন প্রচুর বাড়িতে আমরা দেখি দেওয়াল তুলছে, যে ভাই ভাই এক বাড়িতে এক থালায় খেত সে বাড়িটাই এইটুকু, তার মধ্যে আবার 1 ইঞ্চির দেওয়াল তুলছে, এর থেকে খারাপ কি হতে পারে?
2: এই প্রশ্নটাই কিন্তু আমার ছিল যে এই মেন্টালিটিটাকে আমরা কিভাবে নষ্ট করব। এই যে দেখুন সম্পত্তি তো সব বাড়িতেই অল্প বিস্তর থাকবে, তারপরেও কি করে ভাই ভাই এই,
1: তাহলে নেদারল্যান্ড থেকে শিখতে হবে। নেদারল্যান্ডের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, একজন খুব বড় সানফ্লাওয়ার বিজনেস, মানে সানফ্লাওয়ারের ওখানে খুব কদর, এবং সেই সানফ্লাওয়ারে দেখা যাচ্ছে একজন বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, 7 times তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। তো তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি 7 times কী করে চ্যাম্পিয়ন হলেন, আপনি 8 times যাচ্ছেন, আপনার তো মনে হচ্ছে আপনিই চ্যাম্পিয়ন হবেন, মানে তার সানফ্লাওয়ারটা সব থেকে বড়। সে বললো যে ওকে নো প্রবলেম, আপনারা রিপোর্টার যখন আপনাদের কাছে লোকাবো না, বা কিন্তু একটাই রিকোয়েস্ট, যতক্ষণ না কম্পিটিশান শেষ হবে কিছু ডিসক্লোজ করবেন না। নেদারল্যান্ডের একটা খুব সুন্দর ইন্টারেস্টিং পয়েন্ট, আমরা জানি ইন্ডিয়াতে বাংলাদেশেও প্রচুর আল আছে, মানে একটা জমি, জমির পরে আবার একটু আল, তারপরে আবার জমি। এবার বাংলাদেশ আর ইন্ডিয়াতে হিসেব করে দেখা গেছে, আমি জানি না এটা আপনারা নিশ্চয়ই জানবেন, ওই আলগুলোকে যদি অ্যাড অন করা যায় তাহলে ওই আলগুলো থেকে নেদারল্যান্ডের জমি তার থেকে কম। ক্যান ইউ ইমাজিন? এবার নেদারল্যান্ডে কোনো আল কনসেপ্ট নেই, ওখানকার কনসেপ্ট আপনি আমি ধরুন আমরা তিনজনের তিনটে জমি পাশাপাশি, ওরা জাস্ট একটা স্টিক পুঁতে থাকে, নিজেদের মধ্যে সেই অনেস্টিটা আছে যেটা ইউরোপ ইউনিয়নে আছে, এই দেশ থেকে ওই দেশ আপনি যেতে পারেন, একই টাকা তারা ইউজ করে, এটাও ঠিক সেরকম, একটা জাস্ট কাঠি বা লাঠি পোঁতা থাকে, জাস্ট একটা ফ্ল্যাগ, ও পাশটা আমার এই পাশটা তোমার। এবার ওই নেদারল্যান্ডের ওই ভদ্রলোকের ক্যারেক্টার দেখা যাচ্ছে, সে যখন সিডিং করছে, সিডিং মানে বীজ ছেটাচ্ছে, সে কিন্তু পাশের জমিতে গিয়ে বীজ ছেটাচ্ছে। তখন রিপোর্টাররা তাকে ফিসফিস করে জিজ্ঞেস করছে, আরে আপনার বীজটা তো খুব কোয়ালিটি বীজ, আপনি ওই বীজে ওই ওই দিকে যদি বীজ দিয়ে দেন তাহলে আপনার গাছটা তো ছোট হয়ে ওদের গাছ বড় হয়ে যাবে। তখন ও হাসতে হাসতে বলছে, সানফ্লাওয়ার কত বড় হবে এটা ডিপেন্ড করে পরাগ মিলনের ওপর, আর পরাগ মিলন যে ছোটো ছোটো ছোটো ছোটো মৌমাছিগুলো এসে করবে, তারা যদি ছোটো ফুল থেকে এসে করে সেই ফুলটা তো খারাপ হয়ে যাবে, তাহলে আমার ফুলটাও ছোটো হয়ে যাবে। সেই জন্য আমি চাই আমার পাশের জমিতেও যারা আছে তাদের ফুলগুলোও যেন বিরাট বড় হয়, কিন্তু আমি একটু এক্সট্রা কেয়ার নিই, সেই জন্য বীজগুলো অন্যদের জমিতেও ফিরে আসি, ছড়িয়ে আসি। সেই সর্বত্র সুখেন সন্তু সর্বে সন্তু নিরাময়া বলে গীতার যে শ্লোক আছে, মানে সবার জন্য তুমি যদি ভালো ভাবো তার ওই আমরেলার মধ্যে আমরাও আছি, আমাদেরও ভালো হবেই।
0: বহুজন হিতায় বহুজন সুখায়, আমাদের মূল মন্ত্র হচ্ছে তাই রেডিও প্রসার ভারতী, যে বহুজন হিতায় বহুজন সুখায়। এই এত যখন আমরা শুনছি মন্ত্রমুগ্ধের মতো, মানুষ অনেক সময় একাকী বোধ করে, একাকিত্ব, লোনলিনেস,
1: রাইট?
0: এই লোনলিনেস কাটাবে কী করে? কাউকে আর বন্ধু ভাবতে পারে না, বিশ্বাস করতে পারে না, কাউকেই বিশ্বাসযোগ্য মনে হয় না, কাউকে ভালোও লাগে না, মনোটনি একটা চলে আসে, বিষাদ চলে আসে, এটা কাটানোর উপায় কী?
1: আমি যদি এটা মার্কেটিং বললে ভুল হবে, আমি কিন্তু মার্কেটিং করছি না, আমি আমার একাকিত্ব কাটিয়েছিলাম বই পড়ে। আমার একটা সময় খুব ফ্রাস্ট্রেশন ছিল, বিকজ আমি যখন প্রথম খেলাধুলা করছিলাম আমার ইচ্ছে ছিল না চাকরিতে জয়েন করব, বাট যখন আমি রেলের চাকরি পাই বাবা একটা কথা বারবার বলছিল, দেখ আজকের যুগে লোকে চাকরি পায় না, তুই রেলের মতন চাকরি পেয়েছিস, রেল মানে জানিস তো সারা জীবন তুই রেলের পাস পাবি। আমি বললাম রেলের পাস মানে? বলো তো জীবনে টিকিট কাটতে হবে না। আমার এখনও মনে আছে ওইটা এত আমাকে মোটিভেটেড করেছিল, রেল এমন একটা চাকরি সারা জীবন টিকিট কাটতে হবে না, আমি ফ্রিতে যাতায়াত করব, বিকজ তখন রেল ভাবাটাই আমার কাছে অনেক ছিল। কিন্তু আফটার 3 years আমি এটা রিয়েলাইজ করেছিলাম যে আই এম সরি, যে রেলটা আমার জীবনের লক্ষ্য নয়, এর থেকেও বড়ো কিছু। এবং ওই সময় আমি একাকিত্বে ভুগি, এবং তখন আমাকে বিভিন্ন রকম মানুষ আমাকে বিভিন্ন ধরনের বই দেয়, কিছু বই আধ্যাত্মিক ছিল, কিছু বই অটোবায়োগ্রাফি ছিল, এবং সেখান থেকে যেগুলো আমি পড়েছি, পড়ে আজকের ডেটে আমার মতন করে আমি দুটো বই ছাপিয়েছি বলা যেতে পারে, বা প্রিন্ট করেছি, যেখানে আমাকে অনেকেই হেল্প করেছে। এই বইটা কম্পাইল করতে একজন হেল্প করেছে, এই বইটা ঠিক মতন ঠিকঠাক গ্রামার হলো কি না সেটার জন্য হেল্প করেছে, আমি তো আইডিয়াটা দিয়েছিলাম বলে গেছি, সেগুলো রেকর্ড করে ওরা বই বানিয়েছে। তো এই বইটার নামই হচ্ছে যে বোঝে সে খোঁজে, এটা একটা কোটেশনের হাফ পার্ট যেটা গুরুদেব আমাকে দিয়েছিলেন, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আমি অ্যাডভাইস করতে পারি, হয়তো আমি বিরাট কিছু লিখিনি এখানে, আমার জীবনের অভিজ্ঞতা আছে, এবং টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী বলে আমার ইউটিউব চ্যানেল আছে। সো যারা ইমিডিয়েটলি একাকিত্ব কাটাতে চান, এটুকু বলতে পারি আমি আপনার পাশে থাকতে পারি আমার মতন করে, যদি আপনি আপনার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা আমার সাথে স্পেন্ড করতে চান, দ্যাট ইজ ইয়োর টাইম। আপনি যদি একটু সময় দিয়ে এই ধরনের বই পড়েন, আমি শিওর আপনার একাকিত্ব কেটে যাবে, বিকজ একাকিত্বের কারণই হচ্ছে এক্সপেকটেশন। আপনি কোনো না কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করেছেন, সেখানে বারবার আঘাত খেয়েছেন, সেইখান থেকে আপনার একাকিত্ব এসছে। একাকিত্ব কাটানোর একমাত্র উপায় নিজেকে সম্মান, নিজেকে রেসপেক্ট, এবং এটা ভাবা যে একটা দিন যারা আপনাকে ডিসরেসপেক্ট করেছে তারা আপনার পায়ের কাছে এসে প্রণাম করবেই করবে। এই বিশ্বাসটা অর্জন করলে আমাকে কোনো এক সময় কোনো একটা ডিপার্টমেন্টে জুতোর মালাও পরিয়েছিল আমি গোল মিস করেছিলাম বলে, এবং সেদিন আমি জেদ নিয়েছিলাম যে এরাই আমাকে ফুলের মালা পরাবে, এবং সেটাও হয়েছে বহুবার আমার সাথে। এটা আমার জীবন দর্শন থেকে বললাম।
0: তাহলে বলছেন এক্সপেক্ট করবে না, মানুষ হিসাবে তো স্বাভাবিক এক্সপেকটেশন তো থাকবেই যে কোনো ক্ষেত্রে,
1: এক্সপেক্ট তো করতেই হবে না।

0: রিজেক্ট করা হয়েছে বেনারস রেডিও স্টেশন থেকে, কিন্তু উনি হাল ছাড়েননি। উনি কলকাতায় এমআরএর চাকরি করেছেন, তারপরে আজকে ওনার ভয়েস কোটি কোটি টাকা দিয়ে লোকে কিনতে চায়। তার মানে লিভিং এক্সাম্পল কিন্তু এই মাইক্রোফোনই, তাই না?
1: একদম। আরেকটা জিনিস যেটা খুব সমস্যা, মানে প্রত্যেক ক্ষেত্রে, অনেক বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে, মায়েরা বলে বা বাবারা বলে, তুই পারছিস না, দেখ তো ও কেমন করছে, তোর বন্ধু দেখ তো কী হচ্ছে। এই যে কম্প্যারিজন ট্র্যাপ তৈরি হচ্ছে, এখান থেকে বেরোনোর উপায় কী? যে সব সময় আমি তুলনা করছি, ও পারছে, তুই পারছিস না, তুই কেন পিছিয়ে পড়ছিস, ও তো এটা অনেক ভালো।
0: এটা নিশ্চয়ই মনে থাকবে, আমি একদম শুরুতেই কিন্তু এই কম্পেয়ারের কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে প্রশ্নটা, আপনারা কি চাইছেন, বাবা মায়ের কি করা উচিত এটা, না কম্পেয়ার করলে নিজে কিভাবে হ্যান্ডেল করবো এটা? ওকে, দুটোই। প্রথম কথাই হচ্ছে, বাবা মাদের জন্য আমার অনুরোধ একটা কথা, কম্পেয়ার না করে তাদেরকে সবসময় এই কনফিডেন্স দিন যে আমি জানি তোমার মধ্যে এমন কিছু ইউনিকনেস আছে যেটা কারোর মধ্যে নেই, হয়তো আমিও খুঁজে পাইনি, হয়তো তুমিও খুঁজে পাওনি, যেটাকে জোহারি উইন্ডো, যারা একটু টেক স্যাভি বা যারা একটু চ্যাটজিপিটি করেন লিখবেন জোহারি উইন্ডো। এই জোহারি উইন্ডোতে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে আমাদের প্রত্যেকেরই একটা ওপেন এরিয়া আছে, মানে আই নো ইউ নো, আরেকটা এরিয়া কল ব্লাইন্ড এরিয়া, মানে আই ডোন্ট নো বাট মাই মাদার মাই ফাদার নো, মানে আমি কিছু ভুল করছি কিন্তু আমি জানি না। অ্যান্ড সাম এরিয়া কল হিডেন এরিয়া, মানে আমি কিছুতেই বলতে চাইছি না কেন আমি এটা করেছি। আরেকটা এরিয়া আননোন এরিয়া, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনের ক্ষেত্রে করেছিল, আননোন এরিয়া রিডিসকভার করা। তো আমার মনে হয় কম্পেয়ার না করে তার মধ্যে এমন কিছু ইউনিকনেস আছে সেটা রিডিসকভার করার জন্য বাবা মার সবসময় ইন্সপায়ার করা, কথা যদি না শোনে নিশ্চয়ই বোঝানো, কিন্তু তাকে এমনভাবে ইনসাল্ট না করা যাতে তার মোরাল ভ্যালুস ডাউন হয় যে তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আমি ছোটোবেলায় শুনেছি, বাট আই এম থ্যাঙ্কফুল যে ওই সময় আমার প্রসেসরটা এত ফাস্ট ছিল, ডান কান দিয়ে ঢুকে বাঁ কান দিয়ে উইদিন এ সেকেন্ড কথাগুলো বেরিয়ে যেত, মনের মধ্যে ঢোকেনি। কিন্তু আজকের বাচ্চাদের বাবা মা যদি একটু চোখ বড় বড় করে তাকায়, সেখানেও বাচ্চারা ভেবে নেয় যে আমাকে বকা হচ্ছে। কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কোনটা মনে ধরবো আর কোনটা মনে না ধরে ছেড়ে দেবো, ওই বোধটা যেন আমাদের মধ্যে থাকবে, তবেই কিন্তু আমার মনে হয় কম্প্যারিজন থেকে ওভারকাম করা যাবে।
1: আমি যে মানুষের সঙ্গে মিশছি, বন্ধু বান্ধবের সঙ্গে মিশছি, সে যে সঠিক মানুষ বুঝবো কী করে? সে তো ভুল মানুষও হতে পারে, আমাকে তো মিসগাইড করতে পারে।
0: একদম, এই সঠিক মানুষ বোঝাটা কিন্তু বেশ কঠিন। তবে যদি একটু টেকনিক্যাল ওয়েতে বলি, এটা তখনই সম্ভব যখন আমার অবজারভেশন স্কিলটাকে একটু একটু ডেভেলপ করা। যেরকম আমার উল্টো দিকের মানুষ যে কথা ম্যানিপুলেট করে কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কথা ম্যানিপুলেট মানে আমার সামনে অন্য কারুর বদনাম করছে, তার মানে 110% সেই মানুষটা কিন্তু আমার নামে অন্য কাউকে বদনাম করছে। এটা একদম মানে রুল অফ ওয়ান থার্ড, ক্যামেরায় যেরকম বলে সেরকম এটা একটা ল, মানে ইউনিভার্সাল ল বলা যেতে পারে। কেউ যদি বদনাম করে আমার সামনে অন্য কারুর, তার মানে নিঘাত সেই মানুষটা আমার মানে অ্যাবসেন্সে আমার নামে করছে। এই ধরনের মানুষদের থেকে কিন্তু প্রচণ্ডভাবে দূরে থাকতে হবে। সহজভাবে এই ধরনের মানুষ আমাদের আশপাশে সবার আছে, তাহলে কী করতে হবে? এটাকে আমার ভাষায় আমি বলি PAMD, মানে ফিজিক্যালি অ্যাটাচ থাকো, মেন্টালি 200% ডিট্যাচ থাকো। আর যদি মনে হয় যে তোমার আশপাশে ভালো মানুষ আছে, ভালো মানুষের বিচার হচ্ছে তার ভাবনা চিন্তা, তার বোধ, তার বিচার। যেরকম এক্সাম্পল দিয়ে যদি বলি, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট আদার, যদি আমার পাশে অ্যাভারেজ পিপল থাকে সে সবসময় অন্যকে নিয়ে আলোচনা করবে। অ্যাভারেজ দেন অর্ডিনারি পিপল টক অ্যাবাউট থিংস, যারা অর্ডিনারি পিপল হবে তারা জিনিসপত্র নিয়ে আলোচনা করবে। বাট গ্রেট পিপল অলওয়েজ টক অ্যাবাউট আইডিয়াস, গ্রেট পিপল যারা হবে তারা আইডিয়া নিয়ে। যদি আজকের জেনারেশনদের জন্য যদি বলি, অনেকেরই খুব গায়ে লাগবে, আই এম সরি, গায়ে লাগলে কিছু করার নেই, বাট আমার অভিজ্ঞতা বলছে, আমি কাউকে হার্ট করতে চাইছি না। আজকের ছেলে মেয়েদের প্রথম আলোচনা, ইনস্টাগ্রাম আছে? ইনস্টাগ্রামও উচ্চারণ করে না, তারা বলে ইনস্টা আছে নাকি, স্ন্যাপচ্যাট আছে নাকি, কটা ব্রেকআপ করেছিস, এখনও ব্রেকআপ হয়নি, এখনও প্রেম করিসনি, তাহলে জীবনে কী করলি? এই ধরনের আলোচনায় দিনের 80% টাইম যারা করবে, 10 বছর বাদে তাদের গ্রাফ দেখে নেবেন, আর সেখানে এই ধরনের আলোচনা থাকবে। কিন্তু তারপরে লক্ষ্যটা দিনের শেষে, বাঙাল ভাষায় যেটা বলে যাতে মাতাল তালে ঠিক, যে কতটা পড়া হলো, কবে পরীক্ষা, আমার জীবনের লক্ষ্যের সাথে এই পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট, আমি বাবা মায়ের প্রতি ভক্তিশ্রদ্ধা রেখে বাবা মায়ের কাছে যেন মিথ্যা কথা না বলি। বিকজ আমরা বন্ধুদেরকে কী বানিয়ে ফেলি, স্পঞ্জ, আর বাবা মাকে বানিয়ে ফেলি ফিল্টার, মানে বাবা মা যেটাই বলবে তার ঠিক উল্টো ইন্টারপ্রিটেশন করতেই হবে, বিকজ বাবা মার স্বার্থটা দেখছি। বন্ধু যেটাই বলবে সেটাই ঠিক বলছে, বিকজ বন্ধু কখনো ভুল হতে পারে না, ওয়ারাস বন্ধু অলওয়েজ টেম্পোরারি, বাবা মা অলওয়েজ পার্মানেন্ট। বিকজ বাবা মা না থাকলে তোমার পৃথিবীর আলো দেখাই হতো না। এই বোধটা 35 বছর বয়সে হলে কিন্তু আর কেউ কিচ্ছু করতে পারবে না। এই
1: বন্ধু ভালো হয় না, বন্ধুকে বিশ্বাস করা যায় না, বাবা মাকে যেমন বিশ্বাস।

0: করি, ভরসা করি যে ভালো চায় বাবা মা, বন্ধুও তো ভালো চায়।
1: নিশ্চয়ই ভালো চায়, কিন্তু ভালোর মধ্যে থেকে ভালোর ডেফিনেশন কী সেটাও বুঝতে হবে। একটা বন্ধু এসে বলল, আরে একটু আধটু এই বয়সে প্রেম না করলে কবে করবি, আরে একটা বয়ফ্রেন্ডের সাথে একটু হাত ধরে সিনেমা হলে যদি না ঢুকিস তাহলে জীবনে কী করলি। আমি বলছি না এগুলো ঠিক না ভুল। একজন এসে বলল, আরে একটু সিগারেট তারপরে যদি একটু ড্রাই নেশা না করিস এই বয়সে কী করবি। এবার এই ধরনের বন্ধুর মধ্যে যদি আমি কন্টিনিউয়াস থাকি, আমার না ইচ্ছা থাকলেও কিন্তু কোনো একদিন মনে হবে একটু টেস্ট করে দেখি, তখন কিন্তু রসাতলে যেতে এক সেকেন্ডও লাগবে না। তো সেখানে কাকে কতটা গুরুত্ব দেবো সেই বোধটা নিজের ওপর। আবার আপনি হয়তো এটা বলতে পারেন, হার্ভার্ডের অনেক প্রফেশনাল আছে যারা গাঁজা খায়, তারাও তো সাকসেসফুল, কিন্তু আমি অতটা বলতে পারবো না, বিকজ আমি তো হার্ভার্ডে যাইনি, আমার স্টুডেন্টরা হার্ভার্ডে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো নিজেকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পারপাস অফ লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্যালেন্স। এই ব্যালেন্সের ডেফিনেশন কিন্তু ডিফারেন্ট।
0: আমার বারবার মনে হয় যে যখন কথা বলি বিভিন্ন মানুষের সঙ্গে, প্রত্যেক মানুষের একটা সমস্যা, প্রচণ্ড স্ট্রেস, কাজের স্ট্রেস, এক একজনের এক, আমি আমার যে পেশায় আছি, ও যে পেশায় আছে, আপনি হয়তো যে পেশায় আছেন, যার সঙ্গে কথা বলি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি, তাদেরও স্ট্রেস। স্ট্রেস কমাবে কী করে?
1: এই স্ট্রেসের একটা খুব বড় কারণ, যখন আমরা নিজের ভেতরে না দেখে ডানপাশ বাঁপাশ বেশি দেখি। আজকের দিনে ফেসবুক ইনস্টাগ্রামে যদি আমি যখন দেখতে পাচ্ছি আমারই পরিচিত কোনো বন্ধু আমার থেকে কমা, সোকল্ড কমা, সে কোনো ভালো চাকরি পেয়ে গেছে, তার কোনো বিরাট লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমার কেন হচ্ছে না? আমি এরকম মোর দ্যান 1000% জানি যারা চেম্বারে এসে স্ট্রেসের কারণ যখন আমি আইডেন্টিফাই করছি ডিপ রুটে, দেখা যাচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটির পিছনে কারণ, সে গড়ে উঠতে পারলো না, পাশ দিয়ে কেউ একজন গড়ে এগিয়ে গেল, আমি কেন পারছি না? তাহলে সেইখানের মেইন কারণই হচ্ছে কম্প্যারিজন। সেখানে আরেকটা বড় কারণ স্ট্রেসের, সেটা হলো নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স। যে কাজই করি তারপরেও একটা পার্সোনাল লাইফ থাকে, প্রফেশনাল লাইফ থাকে, ইমোশনাল লাইফ থাকে। এটা আমার মনে হয় টেকনিক্যাল স্কিল ডেভেলপ করাটা দরকার, যেটার জন্য ইন্টারপার্সোনাল স্কিলের থেকেও ইন্ট্রাপার্সোনাল স্কিল ডেভেলপ করা দরকার। ইন্ট্রাপার্সোনাল স্কিল মানে নিজের ভেতরের দিকে একটু তাকানো, আর সেটা প্র্যাকটিস করে বাড়াতে হয়।
2: বেশ, এরপর যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে, এই যে আপনি স্কিল বাড়ানোর কথা বলছেন, স্ট্রেস কমানোর কথা বলছেন, এই যে সামনে অনেকগুলো আমরা দেখছি যে সরকারি চাকরির পরীক্ষা পরপর আছে, জয়েন্ট আছে, এই চাকরির পরীক্ষাতে অনেকে বসেন যারা অন্য জায়গায় চাকরি করেন, তাদের হয়তো এতক্ষণ পড়ার সময় নেই, আর একটা ব্যাচ থাকে যারা অনেকটা বেশি পড়ার সময় দিতে পারে, টাইম ম্যানেজমেন্টটা কী করে হবে, এটা প্রথম প্রশ্ন। এর সঙ্গেই জুড়ে দেব যে এই চাকরির পরীক্ষায় বসার আগে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশুনো করলো, সব কিছু করলো, ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নেবে, মেন্টালিটি কীরকম হবে, আয়রন ম্যান পার্সোনালিটি যেটা IAS বা UPSC-র ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই রকম ইন্টারভিউগুলো মানুষ ফেস করবে কী করে?
1: প্রথম কথাই হচ্ছে সেই ঘুরে ফিরে আমি একটা জায়গায় প্রথম থেকেই বলে আসছি, যেরকম ভাওয়েল কনসোনেন্ট ছোটোবেলায় পড়েছি না, AEIOU, সো এক্সারসাইজ হচ্ছে লাইক AEIOU। এক্সারসাইজ ছাড়া কিন্তু কোনোভাবেই সার্ভাইভ করা যাবে না। পয়েন্ট টু হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। কমিউনিকেশন স্কিল মানে খালি লোককে কনভিন্স করার জন্য নয়, নিজের ভেতরের যে সেলফ কনফিডেন্স আছে সেটাকে আপলিফ্ট করার জন্য নিজেকে রেগুলার বেসিসে এই ধরনের আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যেখানে আমি শিখতে পারি। যেরকম একটা ছোট ছেলে, সে যদি বাজারে যায় অনেক কিছু শিখতে পারবে, মাছ যেখানে বিক্রি হয় তার সাথে যখন কথা বলবে, আবার যে ফুল বিক্রি করছেন তার সাথে যখন কথা বলবে, আবার যখন দেখা যাচ্ছে মায়ের পাঠানো একটা স্পেসিফিক দোকানদার কাকু বা আঙ্কেলের কাছে গিয়ে কথা বলবে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। বিকজ বাজারে আমরা যখন যাই, কসমোপলিটন ক্রাউড, বিভিন্ন মানুষ বিভিন্ন এক্সপেকটেশান নিয়ে বাজারে গেছে, কেউ দাম কমাতে ব্যস্ত, কেউ বেশি দিয়েছে আগের দিন, কেন খারাপ দিয়েছে পরের দিন। এবার এইগুলো যদি একটু ভালো করে অবজার্ভ করা যায়, আমার মনে হয় ইউটিউবে বসে ইন্টারভিউ দেখা যেরকম দরকার, সেরকম বাজারে গিয়ে 10 মিনিট করেও দিনে কাটালে অনেক কিছু শেখা যায়। দ্যাট ইজ কল প্র্যাকটিক্যাল রিয়েলিটি লার্নিং। আমি এরকম অনেক মানুষকে দেখেছি 2 টাকার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, 2 টাকা তাকে নিতেই হবে, না হলে তার প্রেস্টিজ চলে যাচ্ছে, কিন্তু ভাইরাস, তারপরেই সে হয়তো 20 টাকা দিয়ে 2 সিগারেটও খেলো, সেখানে কিন্তু তার মনে হলো যে আমি বেশ করেছি। সো ঠিক না ভুল আমি জানি না, কিন্তু কোথায় ভ্যালু দেবো কোথায় ভ্যালু দেবো না, মানে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট, সেই বোধটা থাকাটা দরকার। আমার মনে হয় ইন্টারভিউ দেওয়ার জন্য আরেকটা বড় স্কিল দরকার, সেটা হচ্ছে যখন আমি ইন্টারভিউ বোর্ডের দরজা খুলে ঢুকবো তখন যে মানুষগুলো থাকবে তারা কিন্তু আমাকে আপাত মস্তক কী করবে, আমার রিড করার চেষ্টা করবে। কিছু কোশ্চেন আসবে রেলিভেন্ট, কিছু কোশ্চেন আসবে ইরেলিভেন্ট। ইরেলিভেন্ট কোশ্চেনে কিন্তু ইরিটেট হলে চলবে না, বা উত্তেজিত হয়ে নিজের ইমোশনসকে শো অফ করা যাবে না। সেখানে আমাকে গ্রিল করা হচ্ছে এটা ভেবে মনকে শান্ত রেখে যেটা জানবো না ইমিডিয়েটলি পরিষ্কার বলে দেওয়া উচিত, এই বিষয়ে জানি না, তাতে কিন্তু ভ্যালু বাড়বে, ভ্যালু কমবে না। কিন্তু না জেনেও যদি বানিয়ে বলা যায়, যারা কোয়ালিফাইড মানুষ বসে যাবে তারা ভাববে ম্যানিপুলেট করছে, তার মানে চাকরিতে গিয়েও কিন্তু লোকজনকে এরকম ভুল বোঝাবে, একে তাহলে নেওয়া হবে না।
2: ডিপ্লোম্যাটিক হব না, খুব স্ট্রেট ফরওয়ার্ড হব, খুব সরাসরি নিজের মত বলবো ইন্টারভিউ বোর্ডে,
1: অবশ্যই সরাসরি মত বলার আগে দুটো জিনিস বলে দিতে হবে যে আমার মনে হচ্ছে এটা, তবে এটা ডিপেন্ড করবে সাবজেক্ট ওয়াইজ যে কখন কোথায় কিভাবে আমার এটা ইমপ্লিমেন্ট করব। বিকজ আমি যদি সোল অথরিটি হই সেখানে আমার ডিসিশনের পরে যদি কোনো খারাপ কিছু হয় কনসিকোয়েন্স আমার কাছে আসবে না, দেশের নাম রিপ্রেজেন্ট করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সাবজেক্টিভ ওয়েতে ডিসিশনটা নেওয়াটা দরকার, এটা জেনারেলাইজ ডিসিশন আমি নেব না। মানে প্রথমে নিজের মতটা দিলাম, তারপরে এই জায়গাটাকে ক্লাসিফাই করে দেওয়া যে হ্যাঁ এর সেন্স অফ হিউমার আছে, সিচুয়েশন ওয়াইজ এ হ্যান্ডেল করতে পারবে।
0: ওসিডি মোকাবেলার জন্য সেলফ টেকনিক কি হতে পারে?
1: অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি সে নিজে জানে তার মধ্যে আছে, প্রথমে আগে ক্লাসিফিকেশন করতে হবে যে এটা কবে থেকে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে। যদি সে নিজে করতে পারে ভালো, আদারওয়াইজ অবশ্যই উচিত প্রপার এই সাবজেক্ট সম্পর্কে রিলেটেড মানুষ যারা এটা রোজ হ্যান্ডেল করে সেগুলোর গাইডলাইন নেওয়া। আরেকটা জিনিস হতে পারে, যখন আমার কাছে এই ধরনের কোনো ক্লায়েন্ট আসে আমি স্ট্রেট প্রথমেই বলি আপনার ডেইলি রুটিন কী, সেখানে আমি যখন দেখি ফিজিক্যাল এক্সারসাইজ 99% ক্ষেত্রে নেই। অনেকের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সারসাইজ আছে কিন্তু নিজের সাথে নিজের যে স্টাডি মেটেরিয়াল পড়া, যেটাকে আমার ভাষায় আমি বলি রিভিউ প্রিভিউ রেগুলার ইজ রিকোয়ার্ড, মানে রোজ রাত্রিবেলা 1 থেকে 10 মিনিট টাইম দেওয়া উচিত। আমি সারাটা দিন কীভাবে কাটালাম, কীভাবে কাটাতে চেয়েছিলাম, দুটো কি ম্যাচ করছে, এক্সপেকটেশন ম্যাচিং, তাহলে আমি পরের দিন একটু হলেও বেটার করব। লাইক আমি 5 বার হাত ধুই, এটা আমার ওসিডি, আমি ডিসাইড করলাম এটাকে 4 বারে আনবো, তাহলে আমাকে খুব কনশিয়াস থাকতে হবে যে আমি যখন হাত ধুচ্ছি এটা কিন্তু আবার রিপিটেডলি আমার হাত ধুতে ইচ্ছা করবে, দরজায় তালা মেরেছি এগিয়ে এসে মনে হচ্ছে আবার তালা মারিনি, তার মানে আমাকে প্রেজেন্সে থাকা দরকার, মানে আমি যখন তালাটা লাগাচ্ছি তখনই 2 বার নাড়িয়ে দেখে নেবো যাতে আমি পিছনের দিকে না যাই।
0: আচ্ছা, এই প্রজন্মের বা জেনজির কথা আপনি বলছিলেন, জেনজির প্রধান সমস্যা হচ্ছে রিলস অ্যাডিকশন, বেরোবে কী করে এখান থেকে?
1: প্রথম কথা, সে তারা বেরোতে চায় না, এটা হচ্ছে সবথেকে বড় মজার বিষয় নয়, এটা দুঃখের বিষয়। আমার কাছে এরকম অনেক স্টুডেন্টরা এসছে, তার বাবা মা জোরজবস্তি নিয়ে এসছে, স্টুডেন্টরা নিজে থেকে এসে কেউ বলে না, খুব কমই বলে যে আমি রিল থেকে বেরোতে চাই। তো প্রথমে যদি ফার্স্ট অফ অল দেখতে হবে তার অ্যাওয়ারনেস কনসিয়াসনেস কতটা, সে নিজে থেকে বেরোতে চাইছে না বাবা মা তাকে ফোর্স করছে। বিকজ বাবা মা যখন বোঝাতে চাইবে সে তার মনের ভেতরে যে ইনার সেন্স সেটাকে ক্লোজ করে দেবে যে আমি বুঝতে চাইবো না। আর যদি তাকে ওই জায়গায় কনভিন্স করানো, তাকে রিয়ালাইজ করানো যায় যে দেখো এটা থাকলে তোমার কী কী ক্ষতি হতে পারে আর এটা না থাকলে তোমার কী কী লাভ হতে পারে, তখন ওটা তাকে দিয়ে লেখাতে হবে। বিকজ যখন মানুষ লেখে তখন সে পিকচারাইজ করে, এবং লেখার পর ওই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে তাকে গাইড করা উচিত যে দেখো আমার মনে হচ্ছে তুমি যদি এটা এইভাবে করো তাহলে উপকার পাবে, লেটস ট্রাই। লাইক 0.1 × 10 কত হয়? 1 হয়। 1 × 10 কত হয়? 10 হয়। তার মানে আমি তখন একটা একটা এক্সাম্পল দিই যে দেখো একটা পয়েন্ট এলিমিনেট করলে একের ভ্যালু 10 টাইমস বেড়ে যাচ্ছে, তাহলে তুমি দেখো একটা রিল যদি তুমি আজকে কম দেখো, মানে 10 মিনিট দেখছো সেটা যদি 9 মিনিট করো, এই 1 মিনিট করে কম্পাউন্ড এফেক্টে ভাবো তো, 1 টাকা কালকে 2 টাকা হবে, 2 টাকা 4 টাকা। এইভাবে যখন তাকে রিয়েলাইজ করায় অনেক ক্ষেত্রে দেখা যায় ফর দ্য টাইম বিং তারা ছাড়ে, কিন্তু এখানে রেগুলার সুপারভিশন দরকার, রেগুলার তাকে পুশ করা দরকার, হচ্ছে তো। আমি একজন আধ্যাত্মিক সাকসেসফুল গুরুর কাছে গেছিলাম, তিনি খুবই সাকসেসফুল তেনার রেসপেক্টিভ ফিল্ডে, ঘরে অন্তত 15টা জায়গায় লেখা নাম হচ্ছে তো। আমি দেখছি তার গাড়ির ভেতরে ছোট্ট করে লেখা নাম হচ্ছে তো, আমি বললাম কী নাম হচ্ছে, তখন ছোট বলছে নাম হচ্ছে তো মানে ঈশ্বরের নাম হচ্ছে তো, অন্য কোনো মন এসে বিভ্রান্ত করছে না তো, সেই জন্য নাম হচ্ছে তো লেখা। ইভেন বাথরুমের মধ্যে 3 জায়গায় লেখা, মানে দরজা দিয়ে ঢুকছি উপরে লেখা নাম হচ্ছে তো, ওয়াশরুমে বসার পর উল্টো দিকে নাম হচ্ছে তো, মানে কন্টিনিউয়াস নিজেকে ট্রিগার করা যাতে মন উথাল পাথাল না করে। মন তো সেই জলের মতন না, সেই গৌতম বুদ্ধের কথায় সে একজন যাচ্ছে জলটাকে ঘোলাটে করে চলে আসছে, আর গৌতম বুদ্ধ বলছে তুমি যাও ওখানেই জল পাবে, তারপরে সে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখলো একটা সময় সবাই চলে গেল, জল নোংরাটা থিতিয়ে গেল, ওপর থেকে জল তুলে আনলো। তো এটাই হলো ব্যাপার আর কি।
0: স্ক্রিন টাইম, এইটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, ছোট বড় মাঝারি সবার কাছে, শুধু জেনজিদের দোষ দিলে হবে না। এই স্ক্রিন টাইম কমানোর টেকনিক আছে কোনো?
1: আছে, আমি টেকনিকে ফেলিওর প্রথমেই বলে দিই, তার কারণ আমার মেয়ে আমাকে রোজ অশান্তি করে। আমি যখন ওরকম

0: রিল দেখছি, মানে আমি একটা সাবজেক্টের রিল দেখছি যেটা আমার দরকার, দেখার পরে আমি রিলটাকে স্ক্রল করলাম। এবার এমন একটা হাসির রিল আসলো, সেটা দেখতে গিয়ে যেই না স্টে করলাম, মেয়ে এসে বলল যে এটা হচ্ছে তোমার রিল, লোককে তুমি বোঝাচ্ছ, তুমি নিজে দেখছো, তোমার কোনো লজ্জা করে না, আমি তোমার সব স্টুডেন্টকে বলে দেবো, কিন্তু এই যে এখনই ফোন আসুক, এই আমার বাবা রিল দেখছে। আমি এটা মজা করলাম না, এটা সত্যি, এটা আমার ক্ষেত্রেও হয়। দেখুন, স্ক্রিন টাইম কমানোর সবথেকে সহজ উপায় নিজের ব্যাপারে একটু হলেও স্ট্রিক্ট হতে হবে। স্ট্রিক্ট মানে গলার মধ্যে দড়ি দিয়ে স্ট্রিক্ট না, কোথাও একটা নিজেকে অ্যাফার্ম করতে হবে যে আজকে আমার স্ক্রিন টাইম 10 মিনিট ছিল বা 2 ঘন্টা ছিল, এটাকে 10 মিনিট না 2 মিনিট করে কমাবো। মানে ছোট ছোট অ্যাকশন নিলে না খুব তাড়াতাড়ি সেটা হ্যাবিট হয়ে যাবে, মানে মাইন্ড সেখানে ধরতে পারবে না যে আমি ছোট অ্যাকশন নিয়েছি। ধরুন 30 সেকেন্ডে যদি কম করি সেটাও কিন্তু অনেক।
1: একটা এই আপনার রিল দেখার প্রসঙ্গ থেকে আরও একজনের কথা মনে পড়লো, আপনি আধ্যাত্মিক গুরুর কথা বলছেন, আমি নাম করেই বলছি যে ইষ্টেশানন্দজি, তিনি বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যিনি এই মুহূর্তের প্রধান শিক্ষক, তিনি বলছেন যে 45 মিনিট পরও তারপর একটু অন্য কাজ করো, হেঁটে এসো বা কিছু করো, আবার 45 মিনিট পরো। এই যে 45 মিনিটস রুল কনসেন্ট্রেশনের, এটা কি?
0: এটা একটা টেকনিক্যাল টার্ম ইউজ হয় আজকের দিনে, জেনজির এটা জানে, প্রোমোডোরো টেকনিক বলা হয়। সো এই টেকনিকটার কনসেপ্ট হচ্ছে, আপনি যখন 45 মিনিটস টানা পড়ছেন, কোথাও গিয়ে ব্রেন ফ্যাটিক হয়ে যেতে পারে একটা কাজ অনেকক্ষণ করতে, যেন স্কুলের ক্লাসগুলো কিন্তু 45 মিনিট করে করা হয়। সেই জন্য যখনই মন ফ্যাটিক হয়ে যায় তখন কোথাও একটু ধার দেওয়ার দরকার, একটু রেস্ট অ্যান্ড রিকভারি। এর উপর একটা সুন্দর গল্প আছে, একটা উডকাটার ফার্ম ছিল, সেখানে একজন বয়স্ক লোককে সব থেকে বেশি স্যালারি দেওয়া হতো। অল্প বয়সী ছেলেরা এসে ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করে যে ওনাকে এত টাকা দেওয়া হয়, আমরা কেন পাই না। ম্যানেজমেন্ট হাসতে হাসতে বলে, উনি ডবল কাট কাটে তোমাদের থেকে বেশি। ওরা গিয়ে ওই ভদ্রলোককে অবজার্ভ করে দেখে যে উনি 40 মিনিটস বা 45 মিনিটস কাটার পর 10 মিনিট করে বসে আছে। ওরা দূর থেকে দেখে এটা ভাবলো, তার মানে ওই 10 মিনিট রেস্ট নেয়, আমরা পুরো 45 মিনিটই গাছ কাটবো। এবং মজাটা সেখানে হলো, ওরা দেখা গেল ওরা 6 ঘন্টা গাছ কেটে যা কাটছে না, উনি ওই 45 মিনিটের পর 10 মিনিট ব্রেক করে তার থেকে বেশি গাছ কাটছে। পরে এসে ওনার কাছে সারেন্ডার করে সবাই বলল, স্যার উই আর হিয়ার টু লার্ন ফ্রম ইউ, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টেকনিক হুইচ ইজ অ্যাপ্লাইং বাই ইউ অনলি। তখন উনি হাসতে হাসতে বললেন, প্লিজ সিট ডাউন। তো উনি দেখছে সবাই তখন যে উনি 45 মিনিট গাছ কাটার পর যে 5 থেকে 7 মিনিট রেস্ট নিচ্ছে, ওটা রেস্ট অ্যান্ড রিকভার, মানে কুড়ুলটাকে ধারও দিচ্ছে। এটাকে ইংলিশে বলা হয় শার্পেন দ্য স টেকনিক, মানে ইউ হ্যাভ টু শার্প ইউর সেলফ এভরি মোমেন্ট, বিকজ একটা কাজ কন্টিনিউয়াস করতে করতে কোথাও একটা মেন্টাল ফ্যাটিক আসতেই পারে, সেই ফ্যাটিকটাকে কাটানো দরকার, তাহলে ধারটা আরও বেড়ে ওঠে।
2: এবার আর একটা বাস্তব জীবনের সমস্যা, বিশ্বাসঘাতকতা। খুব কাছের মানুষ ছুরি মেরেছে, যাকে বিশ্বাস করতাম, বলতাম, সব কিছু বলে দিতাম, সেই এখন অ্যান্টি হয়ে গেছে, পরে তাকে মেনে নেব কী করে, সম্পর্ক কীভাবে থাকবে?
0: প্রথম কথা হচ্ছে, যদি এই এই এই ঘটনাতে দেখা যায় যে তিনি অ্যাডমিট করছেন যে আমার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে একটা চান্স দেওয়া যেতেই পারে। কিন্তু তিনি যদি 50টা এক্সপ্লেনেশন দেন তিনি কেন করেছেন, কিছুতেই তিনি মানে এটা নত মানে নিজেকে সারেন্ডার করতে চাইছেন না যে আমি ভুল করেছি, সেক্ষেত্রে কোথাও একটা একটা মানে স্ট্রেট লাইন টেনে ওখানে ভাগ করা দরকার। এবার আমি বলি, খুব কাছের বন্ধু বলতে এখানে দুরকম ব্যাপার আছে, এখানে হাজব্যান্ড ওয়াইফ যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ফরগিভ অ্যান্ড ফরগেট, এটা আমার মনে হয়, বিকজ সংসারে আমরা যখন দুজন ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ হয়েছি তখন আমাদের নীতি নিয়ম এটা ছিল যে তুমি জিতবে অথবা আমি জিতবে এরকম না, জিতলে আমরা দুজনেই জিতবো, হারলে আমরা দুজনেই হারবো। তো সেখানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে যদি মনে হয় যে এটা আমাদের বাচ্চাদের জন্য কমিটমেন্ট, বিকজ আমাদের বাচ্চা আমাদের থেকে কী শিখবে, সেখানে যা হয়ে গেছে ফরগিভ অ্যান্ড ফরগেট। কিন্তু সেটা যদি কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে জায়গা হয়, যেখানে ভালো বন্ধু, দুজনেই ওয়ার্কিং পার্টনার, খুব ভালো কাজ করি, কিন্তু কোথাও যদি মনে হচ্ছে যে কোথাও একটা ট্রাস্ট ইস্যুজ হচ্ছে, সেক্ষেত্রে ধীরে সরে যাওয়াটাই আমার মনে হয় বেটার, বিকজ আদারওয়াইজ মনের মধ্যে সেই কষ্টটা থাকবে, এবং একবার এই ধরনের কাঁচের ভেতরে ফাটার মতন ট্রাস্ট চলে গেলে অনেক সময় আসে না, মোস্ট অফ দ্য টাইম আসে কি না জানি না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে।
2: প্রেমিক প্রেমিকাদের মধ্যে যদি এরকম হয় তাহলে কি রিভেঞ্জ নেবে?
0: রিভেঞ্জ নেওয়ার প্রশ্ন তো আসে না, এটা আমার মনে হয়, এটা আমি এখন আমার এই উত্তর শুনে বলবে ও মৃণাল চক্রবর্তী নিশ্চয়ই কোনো এক্সপিরিয়েন্স আছে সেই জন্য বলছে, এটা ডিপেন্ড করবে কেস স্টাডির ওপর। তবে আমার মনে হয় রিভেঞ্জ নিয়ে টাইম ওয়েস্ট করার টাইম নেই, বিকজ পৃথিবীতে মাত্র 25,000 দিনের জন্য আমরা এসেছি। এভাবে ক্যালকুলেট খুব কম মানুষই করে, 70 বছর মানে 25,000 দিন, তার মধ্যে নিয়ার অ্যাবাউট 10,000 দিন আমাদের ঘুমিয়ে কেটে যায়। আমরা যদি 20 বছরকে ঘুমিয়ে ক্যালকুলেশন করে দেখি, নিয়ার অ্যাবাউট 7,500 দিন বেরিয়ে গেল, তাহলে 25,000-এর মধ্যে 7,500 দিন ঘুমিয়ে কেটে।

0: গেল, থাকলো 17,000 থেকে 14,000 দিন। তার মধ্যে ছোটবেলায়ও কেটে যায় মোটামুটি 7,000 দিন, পড়ে থাকে মাত্র 7,000 দিন। আর এই 7,000 দিন পৃথিবীতে কত কিছু দেখার আছে, কে ভুল করেছিল, কবে করেছিল, কেন করেছিল, এটা নিয়ে ভাবতে গেলে তো বাকি জিনিস দেখাই হবে না, তাই না? সারা ভারতবর্ষ ঘুরলেও মিনিমাম 50 বছর লাগে পুরো ভারতবর্ষ দেখতে, যদি ঠিক করে ঘোরা যায়। সেখানে যদি প্রত্যেকটা স্টেটে 4টে করে জায়গাতেও যায় তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। সেক্ষেত্রে কে কী বলেছিল না বলেছিল মনেই থাকবে না।
1: বেশ, অ্যাঙ্গার ইস্যু এই জেনারেশনের, আগের জেনারেশনের, যে জেনারেশন আসবে তাদেরও একটা বড় সমস্যা। আজকাল মানুষ খুব চট করে রেগে যায়, কোনো মানুষের কথা পছন্দ করে না, সহ্য করতে পারে না। এই যে এত রেগে যাই কেন আমরা, এটাকে কমানো যায় কীভাবে?
0: আমিও রেগে যাই, আমি অ্যাডমিট করেই বারবার বলছি, মেয়ের কথা বললাম, আমি মানে খুব জ্ঞানী ব্যক্তির মতন দেখাচ্ছি যে আমি আমি যেন সব ওভারকাম করেছি, তা নয়, আমারও রাগ হয়। আমারও বাড়ি থেকে একটা ফোন আসলো, সারাক্ষণ চেম্বারে ক্লায়েন্ট দেখছি, কোনো রাগ নেই, সবাই বলছে স্যার আপনি কী দারুণ। গাড়িতে বসে যেই আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছি, একটা সামান্য কথাতে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম, কী ব্যাপার, আজকে মাছ হয়নি কেন, আজকে পেঁয়াজ নেই কেন? এটা কিন্তু কোনো ইস্যু নয়, আমি অ্যাডমিট করছি কেন, এটা খুব ন্যাচারাল, আমারও রাগ হয়। অ্যাঙ্গার বিকাম ডেঞ্জার, বিকজ অ্যাঙ্গার বেড়ে গেলেই আগে ডি বসে যায়। নাও দ্য কোশ্চেন ইজ, অ্যাঙ্গার রিডিউস করার সবথেকে সহজ উপায়, যেটা আমি আমার জীবন থেকে শিখেছি বা আমি আমার মতন করে বলি, সেটা হলো ওই মোমেন্টে কোনো উত্তর দেওয়া যাবে না, ইটস কল 5 সেকেন্ড পজ, ইমিডিয়েটলি নো রিপ্লাই, যতই রাগ হোক হোল্ড, মানে এটাকে এক কথায় যদি বলি হোল্ড ফর 5 মোর সেকেন্ড অ্যান্ড টেক আ ডিপ ব্রেথ, 5, 4, 3, 2, 1। তো এই 5 সেকেন্ড ব্রেক নিলেই আমাদের যে প্রসেসার, যেটা আমাদের ইনস্টিগেট করছে মুখে তোকে বলতেই হবে কিছু একটা বল, কিছু একটা বল, সে কিন্তু অটোমেটিক্যালি কনসিকোয়েন্সটা দেখতে পাবে এবং সে অনেক ক্ষেত্রেই আমাদেরকে স্লো ডাউন করবে বা বারণ করবে যে বলিস না। এটাই হলো ব্যাপার, তবে এটা প্র্যাকটিস, ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিজিক্যাল এক্সারসাইজ করা, রেগুলার বেসিসে মেডিটেট করা, অ্যাফার্ম করা, অ্যাফার্ম মানে এভরি ডে আই নো হাউ টু কন্ট্রোল মাই সেলফ, আই হ্যাভ দ্য কোয়ালিটি টু ইম্প্রুভ মাই ওন ইনার সেন্স, মানে এরকমভাবে না, রেগুলার বাংলাতেও আছে, এখন ChatGPT-তে যদি লেখা যায় অ্যাফার্মেশন ইন বেঙ্গলি, অন্তত 2000 লাইন দিয়ে দেবে, ওই 2000 লাইনের মধ্যে 10টা লাইন নিজেই নিজের ভয়েসে রেকর্ড করে যদি কেউ দিনে 3 বার করেও শোনে তাহলেও তার রাগ কমতে বাধ্য।
1: এই যে আপনি বলছেন যে মেডিটেট করা, ঠিকঠাকভাবে মেডিটেশন কীভাবে করা যায়, এটা কি সবসময় কোনো গুরুর হেল্প নিয়ে করতে হবে, নাকি সোশ্যাল মিডিয়া থেকে আমি ইউটিউব দেখে শিখবো, মেডিটেশন করার নিয়ম কী?
0: এটা সবথেকে ভালো উত্তর দেবেন যারা এইটা নিয়েই সারাদিন বসে আছেন বা রয়েছেন, যেরকম রামকৃষ্ণ মিশন বা এই ধরনের সারদা মিশন বা এই ধরনের মিশনারিজে যারা মহারাজরা রয়েছেন, যেরকম আমি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে প্রত্যেক মাসে 2 বার করে আমাকে যেতে হয়, তার কারণ ওখানে আমাকে ট্রেনিং করাতে হয়, তো সেখানে আমি মহারাজদের কাছে একই প্রশ্ন করেছি, তাঁরা হাসতে হাসতে বলেন ইউটিউব দেখে শিখলে তুই কী হবি সেটা তুই বুঝে নে, আর যদি শিখতে হয় তাহলে অবশ্যই জানতে হবে ইনহেল এক্সেল করার টেকনিক, বিকজ আমরা মোস্ট অফ দ্য টাইম ইনহেল এক্সেল করি হাফ হার্টেডলি, হাফ হার্টেডলি মানে আমাদের ডায়াফার্মেটিক ব্রিদিং করাটা খুব দরকার। যদি আমরা একটু ডিটেলসে যাই, ডায়াফার্মেটিক ব্রিদিং মানে আমরা নাভিতে যদি মনে করি একটা বেলুন রাখা আছে আর নাক দিয়ে সেই বেলুনটাকে আমি ফোলাবো, তাহলে পেটের ভেতরে যখন আমি অক্সিজেনটাকে ফুল নিচ্ছি এবং খুব স্লোলি এটা ছাড়ছি, তখন শরীরের মধ্যে একটা ডিফারেন্ট অনুভূতি হয়। এবং এইভাবে দিনে যদি 1 ব্রেথ টেকনিক অ্যাপ্লাই করি, 1 ব্রেথ মানে জাস্ট ফর 1 সেকেন্ড আই উইল টেক আ ডিপ ব্রেথ, ইনহেল অ্যান্ড জাস্ট হোল্ড ফর 1 সেকেন্ড অ্যান্ড রিলিজ ফর 1 সেকেন্ড, এইটাকেই আমি পরের দিন করলাম 2 সেকেন্ড, আমি পাবলিক ভেহিকলসে যাচ্ছি আমার হঠাৎ করে মনে হলো আমি 2 সেকেন্ডের জন্য পুরো সুইচ অফ করে দেবো, মানে আমি ডান কানে কিছু শুনবো, বাঁ কানে কিছু শুনবো, তারপরে আমি ধীরে ধীরে মনের ভেতরে শুনবো, যেটা আমি অনেক সময় আমার ট্রেনিংও করাই বা আমি বিভিন্ন সেশনে, মাঠের মধ্যে প্রচুর আওয়াজ হচ্ছে, যেরকম ধরুন IPL-এর কোনো খেলা প্রচুর চেঁচাচ্ছে, এবার আমি ডিসাইড করলাম আমার ডান কান থেকে কতগুলো কী ধরনের সাউন্ড আসছে আর বাঁ দিক থেকে কী ধরনের, তারপরে নিজেকে নিজে ইনস্ট্রাকশান দেবো যে ডান দিক বাঁ দিকের থেকেও আমার ভেতরে একটা শান্ত হ্রদ আছে, হ্রদ মানে একটা পন্ড আছে, আর সেখানে নীল রঙের জল, আর ওপর থেকে একটা নীল আকাশের ছায়া ওই জলের মধ্যে পড়েছে, আর জলের ভেতরে একটা ইউনিক ফিশ মানে ট্রাভেল ট্রাভেল করছে, আর ধীরে ধীরে ফিল করতে হবে যে ওই ফিশটার পিঠে চড়ে আমিও জলের মধ্যে যাচ্ছি। তো এটা এই এটাকেই যদি নিজের ভাষায় বলে কেউ যদি চোখ বন্ধ করে করে, তাহলে ডান কানেও শুনতে পারবে, বাঁ কানেও শুনতে পারবে, এবং ফর দ্য টাইম বিং সে কিন্তু ওই নীল জলের মধ্যে দিয়ে হারিয়ে মাছের মধ্যে চলে যাবে। এটা প্র্যাকটিস করতে হয়, এটা এইভাবে মনে হয় বলাটা খুব
2: সময় তো শেষ হয়ে যাচ্ছে, প্রশ্ন আরও প্রচুর।

0: হচ্ছে মনে হচ্ছে এই অনুষ্ঠানটা পরে আরও দেড় ঘন্টা, আরও দেড় ঘন্টা করলে সারা রাত অনুষ্ঠান চলবে, প্রশ্নও কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে।
1: আমাদের সব প্রশ্ন শেষ করা তো দূরস্থ, আমরা অর্ধেক প্রশ্ন শেষ করতে
0: হ্যাঁ, এবার যে প্রশ্নটা না করলেই নয় সেটা হচ্ছে এই যে অনেকে বলে আমার সিক্স সেন্স বলছে এটা করছে, এই সিক্স সেন্সটা কী এবং কীভাবে অ্যাক্টিভেট করব?
2: থ্যাংক ইউ স্যার, এই প্রশ্নটার কথাই আমি একটু আগে বলছিলাম। এক্সট্রা সেন্সারি পারসেপশন গুগলে একটু সার্চ করবেন বা চ্যাট জিপিটিতে সার্চ করবেন, আমি আইডিয়াটা দিচ্ছি। আর এটার বিষয়ে 24 মে আমার প্রোগ্রাম উত্তম মঞ্চে, আসলে স্যার আপনারা অবশ্যই আসবেন, আমি আপনাদেরও জানাচ্ছি যারা দেখছেন, আসলে আপনারা এটাই শিখতে পারবেন। এটা অল অ্যাবাউট ব্রেন ওয়েভ। সিক্স সেন্স মানে আর কিছুই না, আপনি আপনার ব্রেনকে টিউন করছেন, আলফা ব্রেন। আলফা আলফা মানে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের সেমি কনসাস স্টেটে থাকি, ওই সেমি কনসাস স্টেটে নিজের সাবকনসাস মাইন্ডকে আমরা চাইলে আপডেট আপগ্রেড করতে পারি। মানে আমাদের মনের মধ্যে কিছু জিনিস স্ট্যাটিক বিলিফ তৈরি হয়ে যায়, সেই বিলিফটাকে আমরা চাইলে আরও বেটার ভার্সন হিসেবে নিতে পারি। এবং ওই সিক্স সেন্সকে জাগাতে গেলে আমাদের কিন্তু মাইন্ড আর বডির কানেকশন তৈরি করা দরকার। যেরকম বেসিক কিছু স্ট্রেচিং আছে যেগুলো রেগুলার বেসিসে যদি করা যায় এবং চোখ বন্ধ করে ব্রিদিং প্যাটার্নটাকে স্লো করে যদি রেগুলার বেসিসে একটা স্পেসিফিক থটের দিকে বারবার বারবার ইনস্ট্রাকশন দেওয়া যায়, ইনস্ট্রাকশন মানে পজিটিভ ভাইবস। যেরকম আমরা যদি বলি আজকে আমাদেরকে যারা শুনছেন তারা স্পেসিফিক চ্যানেল টিউন করেছে বলে শুনছেন, তাই না? 0.1 চ্যানেলে যদি চেঞ্জ হয়ে যায় এই ভয়েসটা তাদের পাবে না। ঠিক সেরকম নিজের ভেতরে হায়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য সব সময় নিজের মনকে শান্ত রেখে ওই হায়ার ফ্রিকোয়েন্সির জন্য এটা ফিল করতে হবে যে ইট ইজ নট এ বডি, ইট ইস এ ম্যাগনেট। আর ম্যাগনেটের ক্ষমতা আছে ইউনিভার্স থেকে সব কিছুকে কানেক্ট করা। আইনস্টাইনের কথা আমরা সবাই জানি, আইনস্টাইনের বিখ্যাত উক্তি আপনারা জানবেন, ইমাজিনেশন ইজ দ্য প্রিভিউ অফ লাইফ কামিং অ্যাট্রাকশন। ইমাজিনেশন ইজ এভরিথিং, লজিক ক্যান টেক ইউ এ ফ্রম বি বাট ইমাজিনেশন ক্যান টেক ইউ এভরিহোয়ার। মানে আইনস্টাইনের ভাষায় যদি আমি আপনি কোনো কিছু ইমাজিন করতে পারি তার মানে সেটা অ্যাচিভও আমরা করতে পারবই পারবো, না হলে আমরা ইমাজিনই করতে পারতাম না। আর ইমাজিনেশন যদি করতে পারি মানে তালা যখন আছে চাবি আছে, সিচুয়েশন যখন আছে সলিউশন আছে, সমস্যা বলে পৃথিবীতে কিছু নেই, সবই এক একটা সিচুয়েশন। আমার কাছে যেটা সমস্যা আরেকজনের কাছে সেটাই তো একটা সুযোগ, সে ওই সুযোগের মধ্যে দিয়েই তো এগোচ্ছে। কেউ বলছে প্রেশার, কেউ বলছে প্রিভিলেজ, কেউ বলছে আমার দ্বারা হবে না, কেউ বলছে আমার দ্বারাই হবে। ওই দেখার দৃষ্টিভঙ্গি ওই এন্ডলেস হোপ আর হোপলেস এন্ড, মানে একজন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে বলছে আমার আর কোনো আশা নেই, হোপলেস এন্ড, একজন ওইখানেই দাঁড়িয়ে বলছে এখনই তো আমার আশা আকাশে ওড়ার, এন্ডলেস হোপ। সেই ছোট্ট একটা গল্প না বললে হয়তো এটাকে কনক্লুড করতে পারবো না। এক রাজার বাজ পাখি পোষার শখ, সেই রাজা বাড়িতে 2000 বাজ পাখি, যে দেশেই যায় সে দেশ থেকে তিনি বাজ পাখি নিয়ে আসেন। তো দুটো বাজ পাখি তিনি নিয়ে এসছেন একটা দেশ থেকে, এবং সেইখানে যখন উনি দেখতে পেলেন যে বাজ পাখি যে ট্রেন করবে দেখছে একটা আকাশে উড়ছে আরেকটা উড়ছে না, মহারাজ তখন তাকে ইনস্ট্রাকশন দিলেন এমন কাউকে খুঁজে আনো যে ওই বাজ পাখিকে ওড়াতে পারে, তাকে আমি অনেক স্বর্ণ মুদ্রা দেবো। এক গরিব চাষি এসে বলল আমি উড়িয়ে দেবো কিন্তু 5 দিন আমাকে আপনার বাজ পাখিটাকে অবজার্ভ করতে দিতে হবে। মহারাজ রাজি হলেন কিন্তু শর্ত এটাই দিলেন আমি কিন্তু 20,000 বেত মারব। এই কথা শোনার পরেও সে রাজি হওয়ার পর সত্যিই একদিন দেখলো বাজ পাখিটা উড়ছে। মহারাজ তাকে যখন জিজ্ঞেস করলো কী করে তোমার বাজ পাখি ওড়ালে, বললো ওই বাজ পাখিটা বেরিয়ে না একটা গাছের ডালে বসতো, আমি গিয়ে ওই ডালটাই কেটে দিয়েছি। দ্য ডাল ইজ ডাউট, দ্য ডাল ইজ অজুহাত। ডান হাত বাঁ হাত দিয়ে কাজ করুন, অজুহাত দেখালে কিন্তু সাকসেস হওয়া যাবে।
0: এখানেই আমরা শেষ করছি, আমাদের ঘড়ির কাঁটা বলছে শেষ করতে হবে কিন্তু মনের কাঁটা বলছে একদম শেষ করা উচিত নয়, এই আলোচনা চলতে থাকুক।
1: নিশ্চয়ই আরো একদিন আমরা আনবো, আবারও আমাদের যা প্রশ্ন আজ হলো না সেদিন হবে।
2: ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে বললেন এবং প্রত্যেকটা জিনিস গল্প দিয়ে বুঝিয়ে বললেন।
1: বিশ্বজিৎ আর মনীষা থাকছে আপনার সঙ্গে রাত 12টা পর্যন্ত, 11টা থেকে 12টায় নিয়ে ফিরছি বেঁচে থাকার গান, এমন কিছু মানুষের কথা বলবো যে মানুষের জীবন আপনাকে জীবনের দিকে ফেরায়, জীবনমুখী করে তোলে, আর সেটা নিয়েই বেঁচে থাকার গানে ফিরব ঠিক রাত 11:10।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই স্যার ফিরোজি। भारत और इटली ने आज कृषि, दुर्लभ खनिजों, आयुर्वेद, विज्ञान तथा प्रौद्योगिकी, समुद्री परिवहन और बंदरगाह के क्षेत्र में सहयोग को और बढ़ाने के लिए 15 महत्वपूर्ण समझौते किए। इन समझौतों

0: FM Golde. Beje Thakar Gaan. Beje Thakar Gaan. 100.1 FM Golde.
1: বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই দুটো গান, তারপর ফিরে আসবো বেঁচে থাকার গান নিয়ে।

0: আশা স্বপনেরও সমাধি।
1: বেঁচে থাকার গান, যে প্রাণ আপনাকে বেঁচে থাকার অনুষঙ্গ দেয়, যে বেঁচে থাকার রসদ যোগায়, এমন মানুষদের নিয়েই কথা হবে আজ।
2: আচ্ছা, এমন একজনের কথা বলবো যে একটা সময় একা বাইরে বের হতে দ্বিধাবোধ করতেন, জয়শ্রী খোরক মালি। এখন তার মহারাষ্ট্রের গ্রামে টেকসই কৃষিকাজের নেতৃত্ব দিচ্ছেন। এসইউআরই থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি জৈব পদ্ধতি এবং হাইড্রোপনিক পদ্ধতিতে পশুখাদ্য উৎপাদন শুরু করেছেন, যা তার খামার এবং আত্মবিশ্বাসকে বদলে দিয়েছে এবং তার চারপাশে অনেক নারীকে অনুপ্রাণিত করছেন। মহারাষ্ট্রের এক উষ্ণ সকালে 47 বছর বয়সী জয়শ্রী গোরথ মালি তার খামারের একটি ছোট্ট ভার্মি কম্পোস্ট গর্তের উপরে ঝুঁকে সাবধানে এক মুঠো কালো ঝুরঝুরে মাটি তুলছেন। তার পাশে তার মেয়ে মনোযোগ দিয়ে দেখছে, আর সেই জৈব বর্জ্য গোছাতে সাহায্য করছে, যা শীঘ্রই পুষ্টি সমৃদ্ধ কম্পোস্টে পরিণত হবে। জয়শ্রীর কাছে এই সাধারণ প্রক্রিয়াটি আরও বড়

কিছুর প্রতীক, আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং এমন এক জীবিকা যা তিনি একসময় নিজের জন্য কল্পনা করতে পারেননি। আগে তিনি বাইরে বের হতে বা মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেতেন, এখন পুরো খামারটা পরিচালনা করেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার তাকে জিজ্ঞাসা করে, তাই তিনি গর্বিত। জয়শ্রীর জীবনের গল্প, তার লড়াই শোনাবো আমরা গানের বিরতির পর।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: বেঁচে থাকার গানে বিশ্বজিৎ আর মনীষা আপনাদের সঙ্গে রয়েছে, আর হচ্ছে জয়শ্রীর কথা। জয়শ্রী মহারাষ্ট্রের ধরাশিব জেলার 13 গ্রামে বাস করেন, যেখানে তার পরিবারে মাত্র 1.5 একর জমি রয়েছে। বছরের পর বছর ধরে তিনি সংসারের কাজ সামলানো এবং খামারে সাহায্য করে দিন কাটিয়েছেন, কিন্তু কাজগুলো কীভাবে করা হবে সে বিষয়ে তার তেমন কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না। 2018 সালে এই অবস্থার পরিবর্তন শুরু হয়। তখন তিনি সখী ইউনিক রিসোর্স এন্টারপ্রাইজ, আবার বলি, সখী ইউনিক রিসোর্স এন্টারপ্রাইজে যোগ দেন। এটি এমন একটি নেটওয়ার্ক যা গ্রামীণ নারীদের জলবায়ু সহনশীল জীবিকার ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তা ও নেতা হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ দেয়।
2: আর এই যে সখী ইউনিক রিসোর্স এন্টারপ্রাইজ, যাকে ছোট করে হয় শিওর, এই শিওরের মাধ্যমে নারীরা টেকসই কৃষি পদ্ধতি শেখেন, পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি এবং গ্রামীণ উদ্যোগে হাতে কলমে শেখেন কাজ। এর মূল ধারণাটি সহজ, কিন্তু এর বেশ গভীরতা আছে। যখন গ্রামীণ নারীরা নিজেদের সম্প্রদায়ের সমাধানে নেতৃত্ব দেন, তখন জীবিকা ও পরিবেশ দুই উপকৃত হয়। জয়শ্রীর জন্য এই প্রশিক্ষণগুলো এক সম্পূর্ণ অন্য জগতের দরজা খুলে দিয়েছিল, যেখানে তিনি শিখতে, পরীক্ষা নিরীক্ষা করতে, ধীরে ধীরে তার খামারে আত্মবিশ্বাস যোগাতে সাহায্য করেছিলেন। দ্বিধা থেকে যে নেতৃত্বের পথ, সেই নেতৃত্বের পথে জয়শ্রী হাঁটলেন কি করে, শুনব আবারও দুটো গানের পর।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: শুনছেন বেঁচে থাকার গান, আর বেঁচে থাকার গানে আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলছিলাম, সেই মানুষটি যে কিনা একটা ছোট্ট নিজের জমি, নিজের একটা ছোট্ট বেঁচে থাকার অবলম্বন থেকে, একটা ফার্ম থেকে কিভাবে নিজের জীবনকে বদলে দিতে পেরেছিলেন, সেই জয়শ্রীর কথা। জয়শ্রী কিভাবে নেতা হয়ে উঠলেন, জয়শ্রী কিভাবে দ্বিধা কাটিয়ে নেতৃত্বে ফিরলেন, সে কথায় ফিরবো বলেছিলাম। জীবনের বেশিরভাগ সময়ই মহারাষ্ট্রের টের গ্রামের বাড়িতে একটা ছোট্ট পরিবারে থেকেছে জয়শ্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তার বিয়ে হয় এবং সে শ্বশুর বাড়ির 5 সদস্যের সংসারে চলে যায়। পরিবারটি 1.5 একর কৃষি জমি ছিল, যেখানে তারা রাসায়নিক সার ব্যবহার করে প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করত, যে পদ্ধতির ফল প্রায়শই অনিশ্চিত। জয়শ্রী কিন্তু তার সংসারের সব দায়িত্ব সামলে প্রয়োজন মতো চাষের কাজেও সাহায্য করতেন, কিন্তু নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসাটা তার জন্য সহজ ছিল না। সেই সময় কৃষিকাজ সম্পর্কে তার জ্ঞানও খুব সীমিত ছিল। রাসায়নিক সার বহুল ব্যবহৃত হতো, কিন্তু সেগুলো প্রায়

0: ভালো লাভের নিশ্চয়তা না দিয়ে খরচ বাড়িয়ে দিত। পরিবারের উৎসাহে সে যোগ দিল এই শিওর অর্গানাইজেশনে। সেখানে সে কাজ শিখল, জৈব চাষ নিয়ে অনেক প্রশিক্ষণ নিল। সেই শেখানো থেকেই সে তার পারিবারিক জমিতে তা প্রয়োগ করতে শুরু করল। জয়শ্রীদের অবস্থা গেল ঘুরে। প্রতিটি প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে জয়শ্রী বলছেন তার জ্ঞান বৃদ্ধি পেয়েছে, এত কিছু শিখতে পেরে খুব ভালো লেগেছিল, আত্মবিশ্বাসও বেড়েছিল। ধীরে ধীরে নিজের খামারে এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে শুরু করলেন। পুরোপুরি রাসায়নিক সারের উপর নির্ভর না করে তিনি মাটির স্বাস্থ্য উন্নত করার জন্য ভার্মিকম্পোস্ট এবং প্রাকৃতিক জৈব উপাদান ব্যবহার করতে শুরু করলেন। ধীরে ধীরে ফলন বাড়ল। ফার্ম হাউসের যে গরু মহিষ তাদের দুধের পরিমাণ বাড়ল। ফলত যে পরিবার একসময় খুব ছোট এবং দারিদ্র ছিল তারা ফুলে ফেঁপে উঠল একটি মানুষের হাত ধরে। জয়শ্রীর জীবন শেখায় কিভাবে বড় হতে হয়।
1: বেঁচে থাকার গান জয়শ্রীর জীবনের এই জয়গাথা দিয়েই শেষ হোক। ভালো থাকবেন সকলে। সঙ্গে ছিলাম বিশ্বজিৎ আর মনীষা।
0: শুভরাত্রি।

কিশোর কুমারের পর এবারের গানটি গেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায়, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার শৈলেন মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন নচিকেতা ঘোষ।

করুণা রোগ ঠিক ঠিক দেখো মানু চিক চিক সোনা রোগ।

রাঘব চট্টোপাধ্যায়ের পর এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার শ্যামল মিত্র।

0: মান্নাদের পর এবারে শিল্পী আশা ভোঁসলে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার রাহুল দেববর্মন।
1: এসো না, কাছে এসো না,

শ্রীকান্ত আচার্যের পর এবারে শিল্পী বনশ্রী সেনগুপ্ত, গীতিকার শ্যামল ঘোষ, সুরকার প্রবীণ মজুমদার।

মাঝো বিলাতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে আবার মাধবী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন ছায়াছবির গান।

0: ছবির নাম দেনা পাওনা, শিল্পী মান্না দে।
1: তোমাদের এই কালচার কৃষ্টি

দুটি মন ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্যামল মিত্রের কণ্ঠে শুনবেন দেয়া নেয়া ছবির গান।

দেবদাস ছবি থেকে পরপর দুখানি গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে ছবি লড়াই, গেয়েছেন আশা ভোঁসলে ও মোহাম্মদ আজিজ।

নাকি বলে ডাকি কখনো সংসার বাবে প্রভু হরি পরে কখনো সংসার বাবে প্রভু হরি পরে।

বাজসি পাতিল ফাঁদ মনে কি পড়ে মনে কি পড়ে সেই চাঁদ মুখ মনে কি পাঁদ মুখ মনে কি পড়ে সতে কু চাঁদ সুষমা ছানিয়া নিরজনে দিদি যে মুখ গড়ে বলো বলো তারে মনে কি পড়ে শ্যাম সায়া রে।

বলো বলো বলো বলো তারে বলো বলো তারে মনে কি পড়ে বলো বলো তারে তখন কহে বিদ গদ শ্যাম কেশনাল রাধা নাম লহ লহ গজমতি হার কহে বিদ গদ শ্যাম কেশ

कैलास कलासु कुतूहलम मधुर कोमल का

সময়, এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর নিবেদনে অনেকগুলি পরিবেশনা রয়েছে। প্রথম শিল্পী কল্যাণজিৎ দাসের পরিবেশনায় সেতার, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী কল্যাণজিৎ দাসের পরিবেশনায় সেতার রাগ আহির ফেরাব। এবারে শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন শরদ, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। শরদ রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান প্রভাতি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। ভোর পাঁচটা মানেই সময়টা আনন্দধ্বনির। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি অনুষ্ঠান সঙ্গে নিয়ে। রবি ঠাকুরের লেখা গান, কথা, তার রচনার অংশ, এই সব কিছু নেই আনন্দধ্বনি। আবার একটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এই সব কিছু নেই, নতুন করে আমাদের পথ চলা। বুধবার 20 মে 2026 পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি আজ বৃহস্পতিবার 21 মে, আরেকটি নতুন দিন। যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন, টিউন করে রয়েছেন 107 রেনবো এবং নিউজ অন AIR অ্যাপস, সকলকে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

107 FM রেনবো শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আরেকটি নতুন দিন, নতুন আনন্দধ্বনি অনুষ্ঠান। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। রবি ঠাকুরের লেখা বনমানী কাব্যগ্রন্থের অন্তর্গত কুটিরবাসী। তরুবিলাসী আমাদের এক তরুণ বন্ধু এই আশ্রমের এক কোণে পথের ধারে একখানি গোলাকার কুটির রচনা করেছিলেন। সেটি আছে একটি পুরাতন তাল গাছের চরণ বেষ্টন করে, তাই তার নাম হয়েছে তালধ্বজ। এটি যেন মৌচাকের মতো নিভৃত বাঁশের মধু দিয়ে ভরা, লোভনীয় বলেই মনে করি। সেই সঙ্গে এও মনে হয় বাসস্থান সম্বন্ধে অধিকার ভেদ আছে, যেখানে আশ্রয় নেবার ইচ্ছা থাকে

সেখানে হয়তো আশ্রয় নেবার যোগ্যতা থাকে না। তোমার কুটিরের সম্মুখ বাটে পল্লী রমণীরা চলেছে হাটে, উড়েছে রাঙা ধুলি, উঠেছে হাসি, উদাসী বিবাগীর চলার বাঁশি, আঁধারে আলোকেতে সকালে সাজে, পথের বাতাসের বুকেতে বাজে, যা কিছু আসে যায় মাটির পরে, পরশ লাগে তারি, তোমার ঘরে ঘাসের কাঁপা লাগে, পাতার দোলা শরতের কাশবনে, তুফান তোলা প্রভাতে মধুপের গুনগুনানি, নিশীথে ঝিঁঝি রবে জাল বুনানি, দেখেছি ভোরবেলা ফিরিছ একা, পথের ধারে পাও কিসের দেখা, সহজে সুখী তুমি, জানে তা কে বা ফুলের গাছে তব স্নেহের সেবা, একথা কারো মনে রবে কি কালি, মাটির পরে গেলে হৃদয়ে ঢালি, দিনের পরে দিন যে দান আনে, তোমার মন তারে দেখিতে জানে, নম্র তুমি তাই সরল চিতে সবার কাছে কিছু পেরেছ নিতে, উচ্চপানে সদা মেলিয়া আঁখি, নিজেরে পলে পলে দাওনি কি ফাঁকি, চাওনি জেনে নিতে হৃদয় কারো, নিজের মন তাই দিতে যে পারো, তোমার ঘরে আসে পথিক জন, চাহে না জ্ঞান তারা, চাহে না ধন, এটুকু বুঝে যায় কেমন ধারা, তোমারই আসনের শরিক তারা, তোমার কুটিরের পুকুর পাড়ে ফুলের চারাগুলি যতনে বাড়ে। এ লেখার পরবর্তী অংশ আর দুটি গানের পর, প্রথমে শিল্পী অর্ঘ্য সেন, তারপরে শিল্পী পঙ্কজ মল্লিক।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান শুনছেন। শুনছিলেন পরপর শিল্পী অর্ঘ্য সেন এবং পঙ্কজ মল্লিকের কণ্ঠে দুটি গান। বনমানী কাব্যগ্রন্থের কুঠিরবাসী, ফুলের চারাগুলি যতনে বাড়ে, তোমার কথা নাই তারাও বোবা, কোমল কিশলয় সরল শোভা, শ্রদ্ধা দাও তবু মুখ না খোলে, সহজে বোঝা যায় নীরব বলে, তোমারই মতো তব কুটিরখানি, স্নিগ্ধ ছায়া তার বলে না বাণী, তাহার শিয়রেতে তালের গাছে বিরল পাতাকটি আলোয় নাচে, সম্মুখে খোলা মাঠ করিছে ধুধু, দাঁড়ায় দূরে দূরে খেজুর শুধু, তোমারই বাসাখানি আটিয়া মুঠি, চাহে না আকরিতে কালের ঝুঁটি, দেখি যে পথিকের মতোই তাকে, থাকাও না থাকার সীমায় থাকে, ফুলের মতো যে পাতার মতো, যখন যাবে রেখে যাবে না ক্ষত, নাইকো রেশারেশি পথেও ঘরে, তাহারা মেশামেশি সহজে করে, কীর্তি জালে ঘেরা আমি তো ভাবি, তোমার ঘরে ছিল আমারও দাবি, হারায় ফেলেছি সে ঘূর্ণিবায়ে, অনেক কাজে আর অনেক দায়ে।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। যারা এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপসে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। রবি ঠাকুরের লেখা বনবাণী কাব্যগ্রন্থের হাসির পাথেয়। তখন আমার অল্প বয়স, পিতা আমাকে সঙ্গে করে হিমালয়ে চলেছেন ডেলহাউসি পাহাড়ে। সকালবেলায় ডান্ডি চড়ে বেরোতুম, অপরাহ্নে ডাকবাংলোয় বিশ্রাম হতো। আজও মনে আছে এক জায়গায় পথের ধারে ডান্ডিওয়ালারা ডান্ডি নামিয়েছিল, সেখানে শ্যাওলায় শ্যামল পাথরগুলোর উপর দিয়ে গুহার ভিতর থেকে ঝর্ণা নেমে উপত্যকায় কলশব্দে ঝরে পড়ছে। সেই প্রথম দেখা ঝর্ণার রহস্য আমার মনকে প্রবল করে টেনেছিল। এদিকে ডান পাশে পাহাড়ের ঢালু গায়ে স্তরে স্তরে শস্যক্ষেত হলদে ফুলে ছাওয়া, দেখে দেখে তৃপ্তি শেষ হয় না। কেবলই ভাবি এইগুলো ভ্রমণের লক্ষ্য কেন না হবে, কেবল ক্ষণিক উপলক্ষ কেন হয়। সেই ঝর্ণা কোন নদীর সঙ্গে মিলে কোথায় গেছে জানি নে, কিন্তু সেই মুহূর্তকালের প্রথম পরিচয়টুকু কখনো ভুলব না। এবারে দুটি গান, ভালোবেসে সখী এবং তারপর বিপুল তরঙ্গরে, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।